0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল 6:30। আজ বৃহস্পতিবার, 30 আশ্বিন 1433 বঙ্গাব্দ, 3রা জমাদিউল আওয়াল 1448 হিজরি, 15ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ।
1: প্রিয় শ্রোতা, সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 ও FM 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে মোহাম্মদ শাহিনুর রহমান ও আমি ইশরাত জাহান নীলা।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ রফিকুল ইসলাম ও শাকিল আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা বনী ইসরায়েলের 95 আয়াত থেকে 97 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি আজিজ আল কাউসার।

ومن يهدي الله فهو المهتدي.

0: صدق الله العلي العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান.
2: بسم الله الرحمن الرحيم. তিলাওয়াত কি তো সূরা বনী ইসরাঈলের 95 থেকে 97 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আপনি বলে দিন, যদি পৃথিবীতে ফেরেশতারা থাকত যারা সেথায় নিশ্চিন্তে বিচরণ করত, তবে অবশ্যই আমি আসমান থেকে তাদের কাছে ফেরেশতাকে রাসূল করে পাঠাতাম। বলুন, আল্লাহই আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট, নিশ্চয়ই তিনি স্বীয় বান্দাদেরকে খুব জানেন, খুব দেখেন। আর আল্লাহ যাকে হিদায়ত করেন সেই হিদায়ত প্রাপ্ত হয়, আর যাদেরকে তিনি গোমরা করেন আপনি কখনো তাকে ছাড়া অন্য কাউকে তাদের জন্য সাহায্যকারী পাবেন না। আমি কিয়ামতের দিন তাদেরকে সমবেত করব তাদের মুখের উপর ভর দিয়ে অন্ধ, বোবা ও বধির অবস্থায়। তাদের ঠিকানা জাহান্নাম। যখনই জাহান্নামের আগুন কিঞ্চিত নিস্তেজ হওয়ার উপক্রম হবে তখনই আমি তাদের জন্য তা আরও অধিক বৃদ্ধি করে দেব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় বান্দার হক, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করে কিছু দায়িত্ব অর্পণ করেছেন। এ দায়িত্বের কারণেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষের উপর অর্পিত দায়িত্বকে দু ভাগে ভাগ করা হয়েছে, এক হাক্কুল্লাহ তথা আল্লাহর হক ও প্রাপ্য, দুই হাক্কুল ইবাদ তথা মানুষের হক ও প্রাপ্য। প্রতিটি মানুষকেই

0: পর আল্লাহর হক এই যে, বান্দা তার ইবাদত করবে, এতে তার সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না। আর আল্লাহর উপর বান্দার হক এই যে, যে ব্যক্তি তার সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না, তিনি তাকে আজাব দেবেন না। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি কি লোকদের এ সুসংবাদ দেব না? তিনি বললেন, তাদের সুসংবাদ দিও না, কেননা তারা এরই উপর ভরসা করে বসে থাকবে। সহিহ বুখারী হাদিস 2856। মহান আল্লাহর প্রতি মানুষের হক হচ্ছে তার দেয়া আদেশ নিষেধ মেনে চলা, তার সঙ্গে কাউকে শরিক না করা, তার ইবাদত করা। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমরা ইবাদত করো আল্লাহর, তার সঙ্গে কোনো কিছুকে শরিক করো না, আর সৎ ব্যবহার করো মা বাবার সঙ্গে, নিকটাত্মীয়ের সঙ্গে, এতিম মিসকিন, নিকটাত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদের যারা দাম্ভিক ও অহংকারী। সূরা নিসা আয়াত 36। আরও বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করবেন না, এছাড়া অন্যান্য পাপ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করল, অবশ্যই সে চরম ভ্রষ্টতায় পথভ্রষ্ট হল। সূরা নিসা আয়াত 116। আর মানুষের হক বা অধিকার হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসা, সবার সেবা করা, সাহায্য সহযোগিতা করা। একজন মুসলিম অন্য মুসলিমের সঙ্গে দেখা হওয়া মাত্র যে হক আদায় করতে হয়, তার অন্যতম হচ্ছে সালাম ও সৌজন্য বিনিময় করা। এর মাধ্যমে সম্প্রীতি বাড়ে, শত্রুতা কমে। পরিবার, সমাজ ও মানব সেবা হল হাক্কুল ইবাদের অন্যতম দিক। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার 100 প্রয়োজন পূরণ করে দেবেন। এবং বান্দার দুঃখ দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন। মানুষের হক ও অধিকারের বিষয়টি অনেক ব্যাপক। অন্নহীনকে খাবার দেওয়াও হাক্কুল ইবাদের অন্যতম বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নাও, বস্ত্রহীন লোকদের বস্ত্র দাও এবং বন্দীকে মুক্ত করে দাও। সহিহ বুখারী হাদিস 2417। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্তকে খাবার দান করতে নির্দেশ দিয়ে বলেন, তোমরা ভিক্ষুক ক্ষুধার্তকে কিছু না কিছু অবশ্যই দাও, আগুনে পোড়া একটি খুর হলেও। মুসনাদে আহমদ হাদিস 16699। মানুষের পাওনা পরিশোধ করাও অন্যতম একটি দায়িত্ব। কিছু মানুষ নামাজ রোজা ঠিকঠাক পালন করলেও মানুষের পাওনার ব্যাপারে সচেতন নয়, অথচ এর জন্য পরকালে কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিশোধের নিয়তে মানুষের সম্পদ গ্রহণ করে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে পরিশোধ করে দেন, আর যে তা নষ্ট করার নিয়তে গ্রহণ করে থাকে, আল্লাহ তাকে নষ্ট করে দেন। সহিহ বুখারী হাদিস 2910। আরো বলেন, ঋণ পরিশোধ করা ছাড়া মারা গেলে হাসরের মাঠে নিজের নেকি থেকে ঋণের দাবি পূরণ করতে হবে। সহিহ বুখারী হাদিস 2449। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন, মুমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় রাখা হয় তার ঋণের কারণে, তাই আমাদের উচিত আখেরাতে মুক্তির স্বার্থে মানুষের পাওনা পরিশোধের জন্য সাধ্যমতো চেষ্টা করে যাওয়া এবং মহান আল্লাহর কাছে দোয়া করা। সর্বোপরি আল্লাহর হক ও মানুষের হক উভয়টি পালনের প্রতি সর্বাত্মক সচেতনতা তৈরি করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বান্দার হক এবং আল্লাহর হক প্রত্যেকটি হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল বান্দার হক। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

তোমার নূরের রোশনি পরোশি, উজ্জ্বল হয় যে রবি ও শোষী।

বসি, রঙিন হয়ে ওঠে বিকশি, ফুল সে বাগিচার, হে পরবর দিগার।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার, এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন কমল বড়ুয়া।
2: সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছি। নমো তাস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। ভগবান অরহক সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি, সব্ব পাপস্য অকরণং কুশলস্য উপসম্পদা, সচিত্যা পারিপাদনং এত্তং বুদ্ধানুশাসনং, খান্তি পরমং তপো তিতিক্ষা, নিব্বানং পরমং ওয়দন্তি বুদ্ধ, নাহি পব্বজিত পরুপ্পঘাতি সমনুহতি পরং বিহেঠায়ান্ত। সকল পাপকাজ থেকে বিরত থাকা, কুশল কর্মের অনুষ্ঠান এবং আপন চিত্তশুদ্ধি বুদ্ধের অনুশাসন। বুদ্ধগণ বলেন, ক্ষমা ও সহিষ্ণুতা পরম তপস্যা আর নির্বাণ সর্বশ্রেষ্ঠ। অপরকে আঘাত দিয়ে কেউই ভিক্ষু হতে পারেন না। বুদ্ধ যেমন পরম সত্য জ্ঞান লাভ করেছিলেন, তা বৌদ্ধ পরিভাষায় চতুরারিয় সচ্চানি অর্থাৎ চতুরার্য সত্য নামে অভিভাষিত। অতঃপর জগতের হিতের জন্য তার লব্ধ ধর্ম প্রচার করার মানসে তিনি কৌণ্ডন্য, বপ্প, ভদ্দীয়, মহানাম এবং অশ্বজিৎ প্রমুখ পঞ্চবর্গীয় শিষ্যকে সম্বোধন করে বলেছিলেন, হে ভিক্ষুগণ, তোমরা বহুজনের সুখের জন্য, বহুজনের মঙ্গলের জন্য চতুর্দিকে বেরিয়ে পড়ো। তোমরা সকলের জন্য এমন ধর্ম প্রচার করো যা আদিতে, মধ্যে এবং অন্তে কল্যাণ বয়ে আনবে। মহামতি বুদ্ধের এই বাণী থেকে আমরা সহজেই বুঝতে পারি তাঁর ধর্মপ্রচারের প্রধান উদ্দেশ্য ছিল তাপিত পৃথিবীর সকল প্রাণীকে দুঃখ থেকে মুক্ত করা এবং সকলের সুখ শান্তি প্রতিষ্ঠা করা। অহিংসা পরম ধর্ম, জীবহিংসা মহাপাপ, এই অমূল্য বাণী তিনি উচ্চারণ করেছিলেন। তিনি আরও বলেছিলেন, নিজের জীবনের মতো আপন আর কিছুই নেই, সুতরাং তোমরা সকল প্রাণীকে আপন মনে করো, সকল প্রাণীর জীবন তোমরা রক্ষা করো। সুতরাং বলা যায়, তাপিত পৃথিবীর যে করুণ আরতিতে মহামানব বুদ্ধের কোমল হৃদয় একদিন ব্যথিত হয়েছিল, মহামতি বুদ্ধের শিক্ষাও ছিল সেরকম, যেখানে মানুষ হিসেবে মনিবের হাসি কান্না দুঃখ বেদনায় ব্যথিত হতে হবে, নিজের সুখ দুঃখকে অনুভব করতে হবে। এই তো মহাপ্রেম, মহামৈত্রী। এ প্রেম ভালোবাসা জাতি ধর্ম বর্ণ বিচারের ঊর্ধ্বে। এটা বৌদ্ধ মহামানবতাবাদের সংজ্ঞা, যা বিশ্বের সকল মানুষের জন্য মানবতাবাদ শিক্ষা দেয়। মা যেমন নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করতে চান, ঠিক তেমনি আসুন আমরা সকল প্রাণীর জীবন রক্ষায় সংকল্পবদ্ধ হই। মহামতি বুদ্ধের শিক্ষার আলোকে আমাদের হৃদয়কে মৈত্রী, করুণা ও ভালোবাসায় প্লাবিত করি। বিশ্বের বুভুক্ষু ও আর্তপীড়িতদের জন্য আমাদের হাত প্রসারিত করি। সব্বে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন কমল বড়ুয়া।
3: বাংলাদেশ বেতার, আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে ভোর 5:56 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:33। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তাঁর প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী শুনবেন 7:30। বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে কথিকা শুনবেন 7:45। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনবেন 8:10। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল 11:30। ফোন ইন অনুষ্ঠান 2:20। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কথিকা শুনবেন 3:45।
3: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসবুরি ছোট পরিবার 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেট স্পিক ইংলিশ শুনবেন 5:10। সকাল 8:20 এবং 5:40 শুনবেন ডেঙ্গু ঢাকায় একসাথে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। জানিয়ে দেব এবারে FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্�ান। FM 90 MHz, FM 102 MHz ও FM 106 MHz সকাল 6:30 থেকে দুপুর 12:10 এবং 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। চমৎকার একটি ভোরে রয়েছি আমরা এই মুহূর্তে, আর ভোরের এই সোনালী আলো আমাদের মনকে আনন্দে উদ্বেলিত করে তোলে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শোনার জন্য। শিল্পী সৈয়দ আব্দুল হাদি, গীতিকার মাসুদ করিম, সুরকার আব্দুল আহাদ।

0: ভোরের গান শুনলেন সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে।
1: এদেশ আমার আপনার আমাদের সকলের, এদেশ আমাদের অহংকার, আর দেশের মান সমুন্নত রাখতে আমাদের সকলেরই দেশের জন্য কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। দেশকে যদি আমরা সত্যিকার অর্থে ভালোবাসি তবে কিন্তু দেশের জন্য কাজ করতে হবে। আসুন সবাই দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, তিরিশে আশ্বিন, তেসরা জামাদিউল আউয়াল, পনেরোই অক্টোবর। বাংলাদেশ বেতার খবর পড়ছি পারভিন আহসান। শুরুতেই শিরোনাম। ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। বিশ্ববাজারে দেশের অবস্থান শক্তিশালী করতে নিরাপদ অভিবাসন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামী মাসের 9 তারিখ। এলপিজি নিয়ে জনগণকে জিম্মি করার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বললেন জ্বালানি মন্ত্রী। ডিজিটাল অপরাধ দমনে উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভিয়েতনাম যুদ্ধে নিখোঁজ 700-এর বেশি সেনা সদস্যের পরিচয় শনাক্ত করে শেষকৃত্য সম্পন্ন করল হ্যানয়। এবং আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে দুই দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন। তিনি গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, মশার প্রজনন স্থল বিশেষ করে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ অনেক বড় বড় অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, একটি সরকার তখনই সফল হয় যখন জনগণকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করে। প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে চায়। তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবাই চেষ্টা করলে আগামী দিনে ডেঙ্গুর অভিশাপ থেকে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনকালে এক সভায় এই নির্দেশনা দেন। সভায় লালন উৎসব ও নজরুল বর্ষকে কেন্দ্র করে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। বিশেষ করে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত অনুষ্ঠিতব্য শীতকালীন সাংস্কৃতিক উৎসব উপলক্ষে মন্ত্রণালয়ের গৃহীত ও প্রস্তাবিত কর্মসূচি সম্পর্কে তাকে অবহিত করা হয়। সভায় জানানো হয়, আগামী শীতকালীন সাংস্কৃতিক উৎসবে সার্কাস, গ্রামীণ সংস্কৃতি, নৌকা বাইচ, ঘুড়ি উৎসব, ঘোড় দৌড়, পাপেট শো, বৈচিত্র্যময় সাংস্কৃতিক উৎসব এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল সচিবালয়ে নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। তারা হলেন বুয়েট থেকে পাশ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশা বেছে নেওয়া নাইলা শরাফ, দুই হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মোহাম্মদ আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল। এ সময় তারেক রহমান তাদের জীবন সংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজের কল্যাণে পরিচালিত কার্যক্রমের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি তাদের কাজের প্রশংসার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, তাদের মতো সবাই ভালো কাজে এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিট এর প্রতিষ্ঠা বার্ষিকী এবং সোনার মানুষ সম্মেলন 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। রাষ্ট্রপতি সরকার ও বিরোধী দল সহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে অভিবাসীদের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
2: আমাদের প্রবাসীদের যে অবদান, 25-26 অর্থ বছরেই তারা পাঠিয়েছেন $35 বিলিয়ন মার্কিন ডলার, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার এই মানুষগুলোকে স্কিল্ড করার জন্য, যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ট্রেনিং সেন্টার এগুলো করার জন্য। তিনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং নতুন নতুন করে প্রত্যেকটা জেলায় উপজেলায় ট্রেনিং সেন্টারগুলো দিচ্ছেন। অন্যদিকে তিনি যাতে করে তারা অন্তত ভালো সুবিধা পায় দেশে, তাদের পরিবার পরিবার করার জন্য শিক্ষার সুবিধা পায়, সেই বিষয়গুলো নিয়ে করছেন, যে আমরা এই মানুষগুলোর কাছে কতটা ঋণী।
0: এদিকে গতকাল বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে উত্তর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াসমিন আরালে খান নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং দেশের বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকা সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এছাড়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের একটি প্রতিনিধি দল গতকাল বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। রাষ্ট্রপতি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠনের পরামর্শ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনই আগামী মাসের 9 তারিখ শুরু হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। ওই দিন বেলা 3:30 সংসদের বৈঠক বসবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় সক্রিয় ও পুনরুজ্জীবিত করতে নেপালের সহযোগিতা চেয়েছেন। গতকাল সচিবালয়ে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী মন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা চান। দুই দেশের বাণিজ্য সম্ভাবনার কথা তুলে ধরে ডক্টর আব্দুল মঈন খান আঞ্চলিক ও দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য বৃদ্ধির অনুরোধ জানান। রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নেপালের সম্প্রতি সংঘটিত ভয়াবহ বন্যার চিত্র তুলে ধরে জানান, বন্যা দুর্গত এলাকাগুলোকে পুনর্নির্মাণের জন্য প্রায় $5 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এ প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের সার্বিক সহযোগিতার আহ্বান জানান। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, বাংলাদেশ যে কোনো প্রয়োজনে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি নিয়ে বাজারে কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা ধর্মঘটের মাধ্যমে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে সরকার তা কঠোরভাবে মোকাবেলা করবে। তিনি গতকাল সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান। মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের বাজারে এলপিজি সরবরাহ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে বলেও জানান তিনি।
3: পৃথিবীর সব জায়গায় জ্বালানি নিয়ে সংকটের মধ্যে দিয়ে চলছে এবং প্রাইসের কোন ঠিক ঠিকানা নেই, প্রাইস ওঠানামা করছে, সস্তা করছে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে যেন ভোক্তা পর্যায়ে, সহনীয় পর্যায়ে মূল্য রাখা যায়, সেই সঙ্গে আলোচনা করছি। আমরা বিআরসি কে বলে দিয়েছি, যেটা উনি বললেন যে এই মুহূর্তে এরকম একটা অবস্থার মধ্যে যদি কেউ ধর্মঘট করার চেষ্টা করে, আমাদের 1956 সালে আইন আছে, আমরা সেই আইন প্রয়োগ করব।
0: সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন। তিনি ডিলার পর্যায়ে ধর্মঘটের হুমকির বিষয়ে সতর্ক করে বলেন, এলপিজির সঙ্গে দেশের লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা জড়িত, ফলে এর সরবরাহে বিঘ্ন ঘটলে সাধারণ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে, সরকার কোনোভাবেই এমন পরিস্থিতি মেনে নেবে না। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকার ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যাগুলোর সমাধানে কাজ করতে প্রস্তুত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, ডিজিটাল অপরাধ প্রতিরোধ ও দমনে সারাদেশে কেন্দ্র, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের নবনির্মিত সাইবার পুলিশ সেন্টার ভবন ও ডিজিটাল ফরেন্সিক পরীক্ষাগার উদ্বোধনকালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল জগতের অপরাধ প্রতিরোধ ও দমনে ডিজিটাল ফরেন্সিক ল্যাবের কোন বিকল্প নেই। তিনি বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হওয়ায় যুগের ও সময়ের প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সালাউদ্দিন আহমদ আরও বলেন, অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
4: আমরা অপরাধীদের দমন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেব, আর পুলিশ গ্রেপ্তার করতে গেলে কেউ যদি সহায়তা দিয়ে থাকে আসামিকে, সেই ক্ষেত্রে আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব যদি আপনারা তথ্য দেন। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোন পরিকল্পনা নাই।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মহসিন মিয়া। চ্যালেঞ্জ কাটিয়ে আবারও চাঙ্গা হয়ে উঠছে দেশের অর্থনীতির চাকা। চলতি বছরের গত আট মাসে প্রবাসী কর্মসংস্থান হয়েছে 4 লাখেরও বেশি বাংলাদেশি কর্মীর। একই সময় প্রবাসী আয়ের প্রবাহে অর্জিত হয়েছে নতুন রেকর্ড। দেশে এসেছে প্রায় 26 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স। জনশক্তি রপ্তানি এর ঊর্ধ্বমুখী গতি আর রেমিটেন্সের সুবাতাসে বৈদেশিক মুদ্রা রিজার্ভে তৈরি হয়েছে স্বস্তি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: দেশের অর্থনীতির শক্ত ভিত গড়ে তুলতে যাদের ঘাম ছড়া শ্রম সবচেয়ে বেশি নিয়ামক, তারা হচ্ছেন আমাদের প্রবাস যোদ্ধা। নানা বৈশ্বিক বাধা আর কূটনৈতিক চ্যালেঞ্জ অতিক্রম করে গত আট মাসে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে প্রবাসে। সরকারি হিসাব অনুযায়ী এই সময়ে প্রায় 4 লাখ কর্মী নতুন করে পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। কর্মী পাঠানোর ব্যাপ্তির সাথেই পাল্লা দিয়ে বেড়েছে প্রবাসী আয় বা রেমিটেন্সের প্রবাহ। আট মাসে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে 26 বিলিয়ন মার্কিন ডলার। হুন্ডি প্রতিরোধে সরকারের কড়া নজরদারি, বৈধ পথে প্রণোদনা বৃদ্ধি এবং ব্যাংকগুলোর তৎপরতায় বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও রেমিটেন্সে এসেছে এই অভাবনীয় জোয়ার, বলছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
7: এক্সিস্টিং যে লোকবল প্রবাসে আছে তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমেই আমরা নতুন মাইলফলক তৈরি করতে পেরেছি। শুধুমাত্র ফর্মাল সেক্টরে টাকা পাঠানোর যে সুবিধা সেটা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। ব্যাংকগুলোকে বলা হয়েছে তোমরা ইম্পোর্ট এলসি খুললে সেই ইম্পোর্টের পেমেন্ট দেওয়ার দায়িত্ব তোমাদের, বাংলাদেশ ব্যাংক তোমাকে ডলার দিবে না। এই কারণে ব্যাংকগুলো রেমিটেন্স আহরণে অনেক বেশি অ্যাক্টিভ ছিল। অতএব ব্যাংকগুলোর ভূমিকা আছে এবং সরকারের যে প্রণোদনা সেটাও একটা পজিটিভ ভূমিকা রেখেছে।
6: আর অর্থনীতিবিদ আরফান আলী বলেছেন, প্রবাসী আয়ের এই রেকর্ড প্রবৃদ্ধি শুধু সামষ্টিক অর্থনীতিকে চাঙ্গা করছে না, বরং গ্রামগঞ্জের হাজারো পরিবারে এনে দিয়েছে জীবনযাত্রার মানের ইতিবাচক পরিবর্তন।
8: ইন্টারন্যাশনাল পেমেন্টে যে ঘাটতিগুলো আমরা চোখে পড়ে সেটার একটা বিরাট ঘাটতি কিন্তু আমাদের এই রেমিটেন্স দিয়ে পূরণ হয়। তো সেখানে বাংলাদেশের সক্ষমতাটা আসবে এবং এই রেমিটেন্স আমাদের দেশের উন্নয়নে ভূমিকা যেভাবে করে রেখেছে সামনে আরও এটার অংশীদারিত্ব আরও বাড়বে।
6: অর্থনীতির এই ইতিবাচক গতি ধরে রাখতে রেমিটেন্স যোদ্ধাদের সার্বিক সুরক্ষা ও সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে এমনটাই প্রত্যাশা সবার। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
5: সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের 15 জন তরুণকে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2026 এবং নিবন্ধিত 432টি যুব সংগঠনকে মোট 3,57,00,000 টাকার প্রকল্পভিত্তিক অনুদান দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক গতকাল তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আগামী শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী ও যুব সংগঠনগুলোর হাতে অনুদানের চেক তুলে দেবেন। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1177 জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে মোট 1327টি শিশু। এদিকে দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে এবং 1920 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট 321 জন মারা গেছেন। দেশের আর্থিক খাতকে আরও সহজ, নিখুঁত ও গতিশীল করতে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। আগামী 1 নভেম্বর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে সরাসরি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে অর্থ পাঠানো যাবে, যার নাম দেওয়া হয়েছে P2P লেনদেন। একই সাথে আর্থিক প্রযুক্তিকে টেকসই করতে নজর দেওয়া হচ্ছে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা DPI গড়ে তোলার দিকে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: কাঁচা বাজারের কেনাকাটা কিংবা রিক্সা ভাড়া, খুচরো বা ভাঙতি টাকার ঝক্কি পোহাতে হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে খুব শিগগিরই এই ঝামেলার স্থায়ী সমাধান হতে যাচ্ছে। আগামী 1 নভেম্বর থেকে দেশের ক্যাশলেস অর্থনীতিতে যোগ হচ্ছে নতুন এক অধ্যায়। ব্যাংক কিংবা MFS অ্যাপ দিয়ে এখন কেবল মার্চেন্ট পে নয়, বাংলা কিউআর কোড স্ক্যান করে সরাসরি ব্যক্তি থেকে ব্যক্তিতে পাঠানো যাবে টাকা। সম্পূর্ণ ফ্রিতে তাৎক্ষণিক এই টাকা স্থানান্তরের নতুন প্রযুক্তি বদলে দেবে দৈনন্দিন লেনদেনের চিত্র। কেন্দ্রীয় ব্যাংকের এই বড় উদ্যোগ এবং ভবিষ্যৎ ডিজিটাল আর্থিক অবকাঠামো সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন,
10: আরেকটা ফেজ শুরু হবে আগামী মাসের 1 তারিখ থেকে নভেম্বরে। আপনারা জানেন আমরা P2P ট্রানজেকশনটাকে ওপেন করছি, অর্থাৎ পিয়ার টু পিয়ার, আমি যে কাউকে লেনদেন করতে পারবো। সেই লেনদেনে তখন হবে কি, একটা রিক্সাওয়ালা তার একটা নিজস্ব কিউআর থাকবে, একটা মুচি তারও কিউআর থাকবে, আমারও থাকবে, এরকম সবার একটা কিউআর থাকবে।
9: এতদিন বাংলা কিউআর প্রধানত বড় দোকান বা ব্যবসার মার্চেন্ট অ্যাকাউন্টে কেনাকাটার জন্য সীমিত ছিল। তবে 1 নভেম্বর থেকে রিক্সা চালক, সবজি বিক্রেতা কিংবা চায়ের দোকানদার, যে কোনো সাধারণ মানুষের ব্যক্তিগত অ্যাকাউন্টের কিউআর স্ক্যান করেই টাকা পৌঁছে যাবে কোনো বাড়তি খরচ ছাড়াই। এই সহজ ও সার্বজনীন প্রযুক্তি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় কি ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে, এ বিষয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য আসাদুজ্জামান বলেন,
11: বাংলা কিউআর এর মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন চালু হলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন গতি আসবে। এতে নগদ টাকা বহনের ঝুঁকি কমবে, লেনদেন সহজ হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ মানুষ ডিজিটাল আর্থিক সেবার আওতায় আসবেন। তবে ক্যাশলেস সমাজ গড়তে শুধু প্রযুক্তি চালু করলেই হবে না, এর নিরাপত্তা নিশ্চিত করা, প্রতারণা প্রতিরোধ এবং সাধারণ মানুষের আস্থা অর্জন জরুরি।
9: বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের প্রতিটি স্তরে সহজ ও নিরাপদ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে পারলে 1 নভেম্বরের এই বাংলা কিউআর P2P সুবিধা একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে কাজ করবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। ভিয়েতনাম যুদ্ধে নিহত 700 বেশি মানুষের শেষকৃত্য সম্পন্ন করেছে দেশটি। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের কয়েক দশকের সংঘাতে নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করতে জাতীয় পর্যায়ের উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। গতকাল হো চিন মিন শহরে কয়েক হাজার মানুষ সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় অনেকে হাতে সাদা ফুল নিয়ে প্রার্থনা করেন। ইয়েমেনের তাইজ নগরে কয়েকটি রণক্ষেত্র সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনীর দাবি, তাইজ নগরীর একাধিক যুদ্ধক্ষেত্রে হুথিদের সঙ্গে লড়াই চলছে, এতে 200+ হুথি যোদ্ধা নিহত অথবা আহত হয়েছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 11টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:56 এবং সূর্য অস্ত যাবে 5:33। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। বিশ্ববাজারে দেশের অবস্থান শক্তিশালী করতে নিরাপদ অভিবাসন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামী মাসের 9 তারিখ। এবং ভিয়েতনাম যুদ্ধে নিখোঁজ 700 বেশি সেনা সদস্যের পরিচয় শনাক্ত করে শেষকৃত্য সম্পন্ন করল হ্যানয়। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ সবাইকে সুখের ঠিকানার আজকের আয়োজনে। সঙ্গে আছি আমি আফরোজ আক্তার পপি। পরিবার পরিকল্পনা কেবল একটি পরিবারকে ছোট রাখার মাধ্যম নয়, বরং এটি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পারিবারিক সমৃদ্ধি এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রধান চাবিকাঠি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে বর্তমানে পরিবার পরিকল্পনার অনেকগুলো নিরাপদ ও কার্যকর পদ্ধতি রয়েছে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত একটি আধুনিক দীর্ঘমেয়াদী পদ্ধতি হল ইনজেকশন। অনেক নারী এই পদ্ধতিটি গ্রহণ করছেন, তবে এটি কিভাবে কাজ করে, কতদিন পরপর নিতে হয়, এর সুবিধা কি এবং কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে কিভাবে তা সামলাতে হয়, তা নিয়েই আমাদের আজকের এই আয়োজন। হ্যাঁ, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এবিএম শাহিনুজ্জামান শিশির, থানা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মিরপুর, ঢাকা। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে।
2: জি ধন্যবাদ, এবং সেই সাথে শ্রোতা মণ্ডলীকেও ধন্যবাদ।
1: আজকের বিষয়টা হচ্ছে পরিবার পরিকল্পনা পদ্ধতি হিসেবে ইনজেকশনের কার্যকর ব্যবহার ও সুবিধা। আমার প্রথম প্রশ্ন, আসলে কাদের জন্য এই ইনজেকশনটা আসলে উপযুক্ত, কারা আসলে নিতে পারবে, কোন বয়স থেকে বা কোন সময়ে নিতে পারবে?
2: আচ্ছা, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে আপনি আপনার উপস্থাপনের শুরুতেই বলেছেন যে বিভিন্ন ধরনের পরিবার পরিকল্পনা পদ্ধতি রয়েছে, তার মধ্যে ইনজেকশন একটি। তো ইনজেকশন হচ্ছে খুবই জনপ্রিয় এবং নিরাপদ একটি পদ্ধতি, এবং আপনি যেটি বলেছেন যে কারা নিতে পারবে, এটি হচ্ছে যে সকল সক্ষম দম্পতি, সব বয়সের সবাই নিতে পারবে। তবে কিছু কিছু বিষয় রয়েছে সেগুলোর ক্ষেত্রে এই পদ্ধতিটি না নেওয়াটাই ভালো।
1: হ্যাঁ,
2: সেটি হচ্ছে যেমন কারো যদি হচ্ছে উচ্চ রক্তচাপ থাকে, কারো যদি ডায়াবেটিস থাকে, অথবা হয়তো বা তা ওনার হার্টের কোনো প্রবলেম আছে, হ্যাঁ, আবার স্তনে হয়তো চাকা থাকতে পারে, এই ধরনের যদি কোনো সমস্যা না থাকে তাহলে সকল দম্পতি ইনজেকশন নিতে পারবে।
1: তো এই ধরনের যে সমস্যাগুলোর কথা বললেন, যারা নিতে পারবে না, তো সেক্ষেত্রে তারা কি করে জানবে আগে, সেটা কি আপনারা পরামর্শ দিয়ে থাকেন এই ধরনের যে টেস্টগুলো করে আনতে হবে বা এই ধরনের সমস্যা আছে কিনা?
2: আচ্ছা, যে কোনো পদ্ধতি গ্রহীতার ক্ষেত্রেই আমরা অবশ্যই তাকে প্রাথমিকভাবে একটু বলে স্ক্রিনিং করি আর কি, তার স্বাস্থ্যগত যে উপযুক্ততা আছে সেটি তার হচ্ছে যাচাই বাছাই করেই একজন পদ্ধতিকে আমরা সিদ্ধান্ত নেই যে আপনি কোন পদ্ধতিটি নিতে পারবেন। ঠিক ইনজেকশনের ক্ষেত্রেও তাই।
1: আচ্ছা, তো এই যে পদ্ধতি, এই পদ্ধতির সুবিধাগুলো কি, আর সেক্ষেত্রে অসুবিধাও যদি কিছু থেকে থাকে সেটিও কিন্তু আমাদের একটু জানাবেন শ্রোতাদের জন্য।
2: জি, আমি মনে করি যে অসুবিধার চেয়ে সুবিধাই বেশি, কারণ হচ্ছে এই পদ্ধতিটি হলো আপনার প্রতি 3 মাস পর পর নিতে হয়, অর্থাৎ একবার যদি কোনো দম্পতি ইনজেকশন গ্রহণ করেন 3 মাসের জন্য তিনি নিরাপদ থাকেন। আবার দেখেন বর্তমান সময়ে কিন্তু হচ্ছে যে আমাদের যারা মহিলা রয়েছে বা যারা স্কুলে পড়াশোনা করছে, চাকরি ক্ষেত্রে যাবে, তারা কিন্তু অনেক ক্যারিয়ার সচেতন। হ্যাঁ, তো এই ক্যারিয়ার সচেতন যারা, তারা যদি প্রতি 3 মাসে একবার এটা নেন তাহলে কিন্তু তার আর কোনো ঝামেলা থাকছে না, কারণ অনেকগুলো পদ্ধতিতে থাকতে পারে যে মনে করে খেতে হয় বা নিতে হয়, ইনজেকশনের ক্ষেত্রে সেটি নেই। দ্বিতীয়ত যেটি বলবো সেটি হচ্ছে যদি কারো মাসিক অনিয়মিত থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইনজেকশন একটি চিকিৎসা হিসাবেও কিন্তু ব্যবহার করা যায়, ঠিক আছে। আরেকটি জিনিস হচ্ছে যে অনেকের হয়তো জরায়ুতে টিউমার হতে পারে, কিন্তু ইনজেকশন নিলে সেই টিউমার হওয়ার ঝুঁকিটা কিন্তু হচ্ছে যে কমে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে সমস্ত গ্রহীতাদের ইস্ট্রোজেন সমৃদ্ধ যে পদ্ধতি আছে সেটিতে যদি তাদের কোনো অসুবিধা থাকে তো ইনজেকশন নিলে কিন্তু সেই সমস্যাটি থাকবে না। আর হচ্ছে যে এই এই পদ্ধতির ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে গোপনীয়তা রক্ষা করাটা হচ্ছে খুব সহজ। একজন নারী যখন বা একজন দম্পতি যখন এটি নিচ্ছেন, উনি কিন্তু ওনার পছন্দ মতো গোপনীয়তাটা কিন্তু রক্ষা করতে পারেন। সেক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে, যদি কারো রক্ত স্বল্পতা থাকে, অনেক আমাদের বাংলাদেশে কিন্তু অনেক নারী রয়েছে যারা রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইনজেকশন নিলে এই অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা যেটি রয়েছে সেটি কিন্তু অনেকাংশে কিন্তু লাঘব হয়।
1: তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার তো আসলে সুবিধাই অনেক বেশি। তো একজন নারী বা দম্পতি কি করে এই ব্যাপারটা সম্পর্কে জানবে, আপনারা কি সে ব্যাপারে কোন রকম ইয়া করছেন যে সহজে তারা জানতে পারবে এবং এই পদ্ধতিটা গ্রহণ করতে পারবে, আপনাদের করণীয় কি সেক্ষেত্রে?
2: আচ্ছা, আমাদের করণীয় আমি যেটি বলি, বাংলাদেশ সরকারের যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর রয়েছে, অধিদপ্তরে একটি বিরাট কর্মী বাহিনী রয়েছে একেবারে জনগণের তৃণমূল পর্যায়ে। ডোর স্টেপ সার্ভিস যিনি দেন তিনি হচ্ছেন FWA বা পরিবার কল্যাণ সহকারী। তিনি যখন দম্পতি বাছাই করেন তিনি কিন্তু সেই দম্পতিকে আমাদের পদ্ধতিগুলো সম্পর্কে, কোথায় পাবেন, কখন নিবেন, সাম্যক ধারণা এবং তথ্য দিয়ে তাকে হচ্ছে অবহিত করা হয়, এবং যে প্রথম ডোজটা সেই প্রথম ডোজটা উনি হচ্ছে আমাদের যে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে একেবারেই উপজেলা লেভেল এবং হচ্ছে যে মেডিকেল কলেজ হাসপাতালের যে অংশটি রয়েছে সব জায়গায় এই পদ্ধতি পর্যাপ্ত ধরনের রয়েছে। আবার আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মোটিভেশন কর্মসূচি করি, স্যাটেলাইট কার্যক্রম করি, উঠান বৈঠকগুলো করি, হ্যাঁ, এবং সন্তুষ্টি গ্রহীতা বলে একটা বিষয় আছে, অর্থাৎ আপনি ইঞ্জেকশন নিয়েছেন আপনি কতটুকু সন্তুষ্ট, এই সন্তুষ্টি গ্রহীতাদের নিয়েও কিন্তু আমরা সমাবেশ করি এবং তারা কিন্তু হচ্ছে যে পার্শ্ববর্তী আরেক দম্পতিকে বলে যে হ্যাঁ এই পদ্ধতিটি কতটুকু কার্যকর, কতটুকু ভালো। এভাবেই কিন্তু আমরা দম্পতিদেরকে এই পদ্ধতি সম্পর্কে সচেতন করি এবং পদ্ধতি গ্রহণে তাদেরকে উৎসাহিত করি এবং তাদেরকে পদ্ধতিটি নেওয়ার ব্যবস্থা করে দেই।
1: তারপরে আপনারা বেশ সচেষ্ট ব্যাপারে এবং সচেতন এই ইনজেকশন পদ্ধতি গ্রহণ করার ব্যাপারে। অনেক ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানলাম পরিবার পরিকল্পনা পদ্ধতি হিসেবে ইনজেকশনের গুরুত্ব, এর সঠিক ব্যবহার এবং নানা স্বাস্থ্যগত সুবিধা সম্পর্কে। আশা করি আজকের আলোচনা আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সচেতনতায় কাজে আসবে। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণই পারে মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে। এ বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আপনার নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন। আমাদের আজকের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আমাদের অতিথিকে অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তীতে আবারও আমরা তাকে পাব।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে যাবার আগে বলে যাব শেষ কথাগুলো। অনুষ্ঠানটি গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা আক্তার পাপি, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স, FM 90 মেগাহার্জে।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী। সাক্ষাৎকার প্রদানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডক্টর তৌহিদুর রহমান আওয়াল। সাক্ষাৎকার প্রদানে গ্রহণে সজীব দত্ত।

0: বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত। তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে সংগ্রাম, নানা প্রতিকূলতা পেরিয়ে সবসময় তার রাজনৈতিক অবস্থানে সুদৃঢ় ছিলেন। তাই সংগ্রাম আর সাহসের আরেক নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গণতন্ত্র ও রাজনৈতিক প্রশ্নে তার ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার ঢাকার আপোষহীন নেত্রী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল। আপনার কাছে শুরুতে যেতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোন দিকটি আপনার চোখে সবসময় ফুটে ওঠে?
1: আমাদের রাজনীতিটা শুরু হয়েছে একদম বিরোধী দলের শুরু থেকে। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন দেখতাম যে একটা মানুষ কিভাবে দেশপ্রেমিক হইতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের সম্বন্ধে জানার আগ্রহ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে জানার আগ্রহ আমাদের মধ্যে ছিল, এবং তারা যে কিভাবে দেশকে ভালোবাসেন তার নমুনা আমরা যখন শুনতাম যে 1971 সালে যখন মহান স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা, তখন শেখ মুজিব ঘোষণা দিতে চান নাই, উনি বলছেন তোমরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা আসামি বানাইতে চাও। সেই জায়গায় নিজের ফ্যামিলির কথা চিন্তা করেন নাই, নিজের জীবনের কথা চিন্তা করেন নাই, স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম। তারপরে তার এই চলে যাওয়াটা বাংলাদেশ থেকে কিন্তু অনেক রোল মডেল হচ্ছে মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াতে ইমপ্লিমেন্ট করেছেন এবং উনি সফল হয়েছেন। তো আমাদের দেশটা মালয়েশিয়া হইতে পারতো যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে আমরাও কিছুদিন পেতাম, কিন্তু যখন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ পেল তখন তারা হালে পানি পেল, মনে করলো যে আমরা মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের যোগ্য উত্তরসূরি হিসাবে বেগম খালেদা জিয়াকে পেলাম। এবং তার চরিত্রের সবচেয়ে বড় দিক ছিল ওনার রাজনৈতিক জীবনে আপোষ করছেন বাংলাদেশকে রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, তাছাড়া তার জীবনে কোনো আপোষ নাই। 1986 সালের নির্বাচনে এরশাদ যখন সবাইকে নির্বাচনে নেওয়ার জন্য চেষ্টা করছে, এরশাদের নৌকায় ঠিকই আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, বাকি সবাই উঠে গেছে, এবং একটা কমিটমেন্ট ছিল ওই সময় যে যারা নির্বাচনে যাবে এরশাদের অধীনে তারা জাতীয় বেইমান হিসেবে পরিচিত হবে। সবাই জাতীয় বেইমান হিসেবে পরিচিত হয়েছে এক্সেপ্ট বেগম খালেদা জিয়া এন্ড বিএনপি ন্যাশনালিস্ট পার্টি। সে সময় এরশাদ অনেককে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে তার দলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই যে দলের পিউরিফিকেশনটা, দল আস্তে আস্তে ত্যাগীদেরকে, নির্যাতিতদেরকে মূল্যায়ন করার যে ধারা, সেটা বেগম খালেদা জিয়ার মধ্যে ছিল। এবং আপোষ না করার প্রতীক হিসাবে সকল প্রেডিকশনকে 1991 সালের নির্বাচনে অনেক প্রেডিকশন ছিল এর আগে। আমাদের এখনকার জেনারেশনে যে দেখা গেছে না, অনেক মিডিয়া মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়, যেমন আমাদের 12ই ফেব্রুয়ারি ইলেকশনের আগে অনেক ধরনের প্রোপাগান্ডা হয়েছে, 91 সালের নির্বাচনের আগে এরকম প্রোপাগান্ডা ছিল। এবং স্বয়ং স্বৈরাচার হাসিনা সে নিজেও নির্বাচনে হারের পরে সে বলছিল যে তারেক রহমান নির্বাচনকে ম্যানিপুলেট করেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা ওই সময়। তো ওই সময় থেকে তার মূল উদ্দেশ্য ছিল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ঠেকাও, কারণ শেখ হাসিনা জানতো এরা যখন কথা বলে, বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশের মানুষ আসে না যে মৌচাকের মতো, মানে মৌচাকে মৌমাছি আসবেই, কারণ বাংলাদেশ প্রেমী হিসাবে এস্টাবলিশড হচ্ছে জিয়া পরিবার। বাংলাদেশ প্রেমী হিসাবে যে শুধু বাংলাদেশকে যেটা মনে প্রাণে ধারণ করেন সবার আগে বাংলাদেশ, তো বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসাবে দেশপ্রেমিক প্রধানমন্ত্রী আমরা পেয়েছি এবং বেগম খালেদা জিয়া সফল এই জায়গায়।
0: বেগম খালেদা জিয়া কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছিলেন নারী নেত্রী হিসেবে, আপনি কি মনে করেন?
1: নারী নেত্রী হিসেবে বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, অনেক বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু মনে হয়েছে যে সত্যিকার অর্থে যদি আপনি দেশকে ভালোবাসেন তখন এই কোনো কিছু আপনার মাথায় আসবে না। বেগম খালেদা জিয়া দেখছেন যে জিয়াউর রহমান সাহেবের অপরিপূর্ণ কাজ এবং অপূর্ণ কাজ তাকে সম্পূর্ণ করতে হবে। উনি নিজে নারী হিসাবে, নারী শিক্ষার জন্য আমরা বেগম রোকেয়ার অনেক সময় আমরা গল্প বলি শুনি, কিন্তু বেগম রোকেয়া ছিলেন তার জায়গা থেকে নারী শিক্ষার প্রসারে কাজ করছেন, কিন্তু জাতীয় পর্যায়ে নারী শিক্ষার জন্য যদি বলা হয় বেগম রোকেয়ার পরিধিটা যে পরিমাণে ছিল, আমাদের বেগম খালেদা জিয়ার পরিধিটা তার থেকে অনেক বড় ছিল। একজন নারী হিসাবে নারী শিক্ষাকে প্রমোট করা, নারীদের সিকিউরিটির জন্য, এবং আপনার ধরেন অ্যাসিড নিক্ষেপের যে ওই সময় যে একটা ট্রেন্ড ছিল যে কোনো বিষয়ে, এটাকে উনি একদম জিরো টলারেন্স নিয়ে ওইটাকে দমন করছেন। এবং শুধু নারী বান্ধব না, সকল জনবান্ধব প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা। অনেস্ট না হইলে আপনি ভালো কাজ করতে পারবেন না, সেই অনেস্টির আদর্শ প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া।
0: এবারে আপনার কাছে একটু জানতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য গুলো কি ছিল?
1: প্রধান বৈশিষ্ট্য ছিল উনি কখনোই কোন কোয়ালিটির ব্যাপারে কোনো আপোষ করতেন না। তো এই জন্য উনি ওই কোয়ালিটিফুল ছাত্রদল দিয়েছিলেন বলেই আমরা ধরেন এখন আমাদের শিক্ষা ক্ষেত্রে অনুপ্রেরণা। খালেদা জিয়ার নাম দেখলেই মনে হয় এটা হলো জয়ের প্রতীক, বিজয়ের প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া। আর বেগম খালেদা জিয়া সবসময় চেষ্টা করতেন দলের চেন অফ কমান্ড বিএনপির, কোনদিন নির্বাচনে বেগম খালেদা পরাজয় বরণ করেন নাই।
0: বিরোধী দলে থাকাকালে তার ভূমিকা কতটা প্রভাবশালী ছিল?
1: যে বিরোধী দলে ওই সময়টা উনি যা বলতো তাই হইতো। আপনি দেখেন যে যখন আমাদের হচ্ছে 23 সাল, আমাদের 22 সালের আপনার হচ্ছে 10ই ডিসেম্বর, সম্ভবত আমাদের হচ্ছে একজন নেতা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার কথায় দেশ চলবে, এরকম কথা বলছিল।

0: প্রত্যেকটা জাতীয় পত্রিকা, প্রত্যেকটা জায়গায় মিডিয়া মানুষের এবং সাধারণ মানুষের যে কান্না, এবং অনেকের আমার মনে হয় যে এই জায়গায় যেমন ইন্ডিয়াতে এরকম হয়েছিল তামিলনাড়ুতে জয়ললিতা মারা যাওয়ার পরে 18 না 20 জন মানুষ মারা গেছিল, তা আমরাও ভয় ছিলাম যে বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, তো একটা মানুষের রাজনৈতিক জীবন এতখানি মহিমান্বিত হইলে তার জন্য রোজা রাখা যায়, তার জন্য দোয়া করা যায়, এমন মানুষ দোয়া করছে তার জন্য, যে এমন মানুষ রোজা রাখছে যাদের ন্যূনতম দেশের থেকে পাওয়ার কোনো কিছু নাই, তারা আশা করে না, সেরকম মানুষও তার জন্য দোয়া করছে। এখানেই অনন্য যে বিরোধী দলীয় জায়গায় উনি সফল, কিন্তু আমাদের সাধারণ জনগণকে এই 24-এর গণ অভ্যুত্থানে নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন করা এবং গণ অভ্যুত্থান সফল করার পিছনে সবচেয়ে বড় প্রভাবক ছিলেন বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
1: আন্দোলন সংগ্রামে তার ভূমিকা তরুণ প্রজন্মের জন্য কতটা অনুপ্রেরণাদায়ক,
0: যে একজন নারী হিসাবে না একজন মানুষ হিসাবে কি পরিমাণ ডাইনামিক লিডার হইলে এইভাবে পরিশ্রম করা যায়। তো যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশে যারা তরুণ রাজনীতিবিদ, যারা রাজনীতি করতে চায়, তাদের জন্য এবং বিশেষ করে নারীদের জন্য আইডল হিসাবে থাকবেন আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আমরা যারা এই প্রজন্মে রাজনীতি করি আমাদের ম্যাডাম খালেদা জিয়া আমাদের জন্য উপহার হিসাবে রেখে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে।
1: বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম থেকে জাতির সবচেয়ে বড় শিক্ষা কি মনে করেন?
0: জাতির সবচেয়ে বড় শিক্ষা হলো আপনি ভালো করলে আপনার সাথে ভালো হবে, যে আপনি ভালো কাজ করলে আপনি মূল্যায়িত হবেন, ক্ষমতা এগুলো সাময়িক, ক্ষমতা থাকবে না। যে সেটা বলতে চাই যে এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, তো এরকম জীবনই গঠন করেছিলেন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম, এবং তাদের জীবনের সত্যিকার আদর্শ নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশ পরিচালনা করছেন।
1: আপনার ব্যক্তি জীবনে বেগম খালেদা জিয়ার সাথে কোনো স্মৃতি আছে কি?
0: আমার ব্যক্তি জীবনে বেগম খালেদা জিয়ার স্মৃতি আছে, 2017 সালে গুলশান অফিসে আমাকে পরিচয় করে দিয়েছিলেন আমাদের একজন নেতা, তো উনি বলেছিলেন যে আমাদের ডাক্তার আওয়াল ও ছাত্র দলের রাজনীতি করে, পরে বলছে যে তুমি কোন মেডিকেল থেকে পাশ করছো, পরে আমি বললাম ম্যাডাম আপনার নামে মেডিকেল কলেজ থেকে, পরে ম্যাডাম একটু হেসে দিয়ে বললেন যে মেডিকেল কলেজের নাম কি আছে, বললাম না ম্যাডাম নাম নাই, ওরা পাল্টাই ফেলছে, তো বলল যে এই ছোট জিনিসও সহ্য করতে পারলো না, উনি কিন্তু এতটুক বলছেন, তো এই জন্য প্রাউড ফিল করি এখন পর্যন্ত যে ম্যাডামের সাথে এই যে স্মৃতিটা আমাকে সবসময় আন্দোলিত করে এবং অনুপ্রাণিত করে ভবিষ্যতে কাজ করার জন্য।
1: আমরা প্রায় শেষে চলে এসেছি অনুষ্ঠানে, আপনি সম্প্রতি চীন সফর করেছেন এবং সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন 54টি দেশের মধ্যে, একটু সংক্ষেপে শুনতে চাই।
0: ধন্যবাদ আপনাকে, আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে, যারা আমাকে এই স্কলারশিপের জন্য নমিনেট করেছেন। কারণ হচ্ছে এই স্কলারশিপটা হলো, নাম হচ্ছে ডংফাং স্কলারশিপ, এটা হলো চায়নার 1 নম্বর ইউনিভার্সিটি আর ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এখন 13 নম্বর ইউনিভার্সিটি পিকিং ইউনিভার্সিটি থেকে দেয়। ওরা এই স্কলারশিপটা মূলত আয়োজন করে বিশ্বের যারা উদীয়মান নেতা তাদেরকে নিয়ে। এখন উদীয়মানের মধ্যে দেখা গেছে যে আমার সাথে ক্লাসমেট ছিল পাকিস্তানের শিক্ষা প্রতিমন্ত্রী, মালাউয়ের স্বরাষ্ট্রমন্ত্রী, পেরুর সাংস্কৃতিক মন্ত্রী, তারপরে মালদ্বীপের হচ্ছে উপকৃষিমন্ত্রী, এরা ছিল আমার ক্লাসমেট, এবং এমপিও ছিল অনেকজন, ডিপ্লোম্যাট ছিল, তারপরে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে তারা ছিল। তো যখন প্রথম আমি যাই, আমি প্রোটোকল জনিত কারণে আমার সিরিয়াল ছিল 54 নম্বরে, তো আমার সেদিন থেকেই মনে হয়েছে যে আমার এমন কিছু করা দরকার যে যাতে বাংলাদেশের নাম সবার জানতে হবে এবং বাংলাদেশ সম্বন্ধে জানতে হবে, যে আমরা কি খারাপ সময়ের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কিভাবে কাজ করছেন, এবং 17 বছরের নির্বাসিত জীবন শেষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিভাবে জনগণের ভালোবাসা নিয়ে কাম ব্যাক করছেন, তো আমি সেই জিনিসটা, মেসেজটা তাদের দিয়েছি। এবং যখন আমি তাদেরকে, আমাদের হলো অ্যাম্বাসেডর ইলেকশনের আগে ওই জায়গায় দেখাইতে হয় ডকুমেন্টারি 10 মিনিট করে আমাদের দেশ সম্বন্ধে, ওই প্রথম 2 মিনিট আমি ফল অফ এ ডিক্টেটর আল জাজিরার যে এপিসোডটা, ওইটা আমি প্রথম 2 মিনিট দেখাইছি। লিটারেলি যেসব দেশ শান্তিপ্রিয় ওরা ওদের নিজেদের দেশে চর মারা পর্যন্ত দেখে নাই, ওই দেশের যারা আছে সেশেলস, কেপ ভার্দে, ফিজি, সলোমন আইল্যান্ড, নাওরো, ওরা সবাই মিলে এসে আমাকে জড়ায় ধরছে যে আমার, মানে ওরা কান্না করতেছে, ওরা এরকম দৃশ্য কোনোদিন দেখে নাই। এবং ওরা পরে আমার অ্যাম্বাসেডর ইলেকশনের জন্য, নর্মালি আফ্রিকার দেশ বেশি থাকে 54টা দেশের মধ্যে, 30টা দেশ ছিল আফ্রিকার, আমার আগে যতজন অ্যাম্বাসেডর ছিল সবাই ছিল আফ্রিকার, আমি একমাত্র এশিয়া থেকে প্রথম, এবং আপনাদের দোয়ায়।

0: ভালোবাসায় এবং বাকি সবার সহযোগিতায় তারা আমার জন্য ক্যাম্পেইন করছে যে নট ভোট ফর আওয়াল, ভোট ফর বাংলাদেশ, বাংলাদেশ নিডস আওয়ার হেল্প। আমি শুধু বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আন্তরিকভাবে দেশের জন্য কাজ করতে চান, উই নিড ইওর হেল্প। তো আমরা সকলের হেল্প চাই এবং তারা আমাকে হেল্প করছে যে আমি যদি অ্যাম্বাসেডর হইতে পারি তাহলে আমি আমার দেশকে সেবা করতে পারবো। আর একটা মনস্তাত্ত্বিক বিষয় ছিল যে 54 নম্বরে আমি যখন দেখছি যে প্রথম দিকে যারা ছিল এর মধ্যে এসব দেশের প্রতিনিধিরা প্রথম সারিতে বসতো, আমি লাস্টে বসতাম, বাংলাদেশ, আমি তো রিপ্রেজেন্ট করি বাংলাদেশকে, এখানে ব্যক্তি আওয়াল ইম্পর্টেন্ট না, বাংলাদেশ ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয়েছে আমি এই অ্যাম্বাসেডর যদি নির্বাচিত হই তো আর আল্লাহ তাআলা কবুল করার কারণে লাস্টে যেদিন ক্লোজিং সেরামনি হয় সেখানে আমার সিট ছিল একদম পিকে ইউনিভার্সিটি প্রেসিডেন্ট, আর আমি পাশে, আমি 1 নম্বর সিটে বসছি, তারপরে বাকি সবাই বসছে। তো এটা প্রাউড মোমেন্ট ফর বাংলাদেশ, এটা আমার জন্য না, আর বাকি 53টা দেশ একটা করে সার্টিফিকেট পাইলো, বাংলাদেশ 2টা সার্টিফিকেট পাইছে, একটা হলো স্কলারশিপের জন্য আর একটা অ্যাম্বাসেডর হওয়ার জন্য। এটা বাংলাদেশের জন্য গর্বের। আমি এটা উৎসর্গ করতে চাই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আপসিন দেশনীতি বেগম খালেদা জিয়াকে, যিনি সবসময় আমাদের পড়ালেখা করার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং কোয়ালিটিফুল ছাত্রদল উপহার দিতে চেয়েছেন, এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সেভাবেই কাজ করছেন যাতে আমরা কোয়ালিটিফুল ছাত্রদল অতীতের ন্যায় যাতে ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশকে সবার আগে বাংলাদেশ যে মোটো, এই মোটো নিয়ে যাতে আমরা এগিয়ে যেতে পারি সেটার জন্য কাজ করছেন। আপনাদেরকে ধন্যবাদ।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। শেষের কথায় কি বলবেন?
0: শেষের কথায় বলবো যে আমরা আমাদের জায়গা থেকে, প্রত্যেকের কোনো কাজকে ছোট মনে করা যাবে না, প্রত্যেকটা কাজ গুরুত্বপূর্ণ, যে যার জায়গা থেকে দেশপ্রেমিক হিসাবে এগিয়ে যাইতে হবে। আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
0: ধন্যবাদ আপনাকে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ অনুষ্ঠান আপসিন নেত্রী আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসুন যার যার অবস্থান থেকে দেশকে এগিয়ে নিয়ে যাই, আমরা দেশের জন্য কাজ করি।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষের নেত্রী আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশ্ব সাদা ছড়ি দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা। উপস্থাপন করছেন মনসুর আহমেদ চৌধুরী, উন্নয়ন কর্মী।

0: আজ 15ই অক্টোবর বিশ্বজুড়ে সাদাছড়ি নিরাপত্তা দিবস। সাদাছড়িটি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠী বা স্বল্প দৃষ্টি সম্পন্ন লোকের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপদে চলাচলের একটি অবলম্বন বা সহায়ক উপকরণ। এক এক দেশে এক এক নিয়মে এটা তৈরি হয়েছে। এর ইতিহাসটা অনেক দীর্ঘ, তবে আন্তর্জাতিকভাবে 1969 সালে কলম্বোয় অনুষ্ঠিত বিশ্ব অন্ধ সম্মেলনে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল যে প্রতি বছর 15ই অক্টোবর সচেতনতা সৃষ্টির জন্য এবং মানুষকে আরও এই সাদাছড়ি বা হোয়াইট কেন ব্যবহারের ব্যাপারে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য দিবসটি রাষ্ট্রীয় এবং বেসরকারি পর্যায়ে উদযাপন করা হবে। এই সাদাছড়ি তখন থেকেই এই অঞ্চলে এটা ব্যবহার হচ্ছে। এই সাদাছড়ি মানুষের যে সোজা হয়ে দাঁড়াবে তার বগলের নিচ পর্যন্ত তার হাইট হতে হবে, যাতে করে সে হেঁটে যাওয়ার সময় পায়ের সোজাসুজি সামনে পড়লে অন্তর্পক্ষে 12-14 ইঞ্চি সামনে পড়বে এবং কোনো বাধা থাকলে, উঁচা বা নিচা থাকলে সেটা বুঝতে পারবে। আজকাল আরও আধুনিক হোয়াইট কেন বেরিয়েছে, কম্পিউটারের সংকেত পাওয়া যায় কানে হেডফোন লাগিয়ে। এগুলো ব্যয়বহুল এবং নষ্ট হয়ে গেলে এটাকে রিপেয়ার করার সুযোগ সুবিধা সব জায়গায় নাই। তবে আমরা বাংলাদেশে সাধারণত সাদাছড়ি ফোল্ডিং বা ভাঁজ করে ব্যাগে করে নিয়ে যাওয়ার এটা সুবিধা মনে করি। আমি নিজেও তাই ব্যবহার করি। সাদাছড়ি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটি দৃষ্টি প্রতিবন্ধী মানুষ বা স্বল্প দৃষ্টি সম্পন্ন মানুষের একান্ত প্রয়োজন এবং অধিকার। দ্বিতীয়টি হচ্ছে এই বিষয়ে মানুষকে তো জানাতে হবে। এটা সারা বছর ধরে এ সম্বন্ধে মানুষকে বলতে হয়, সময় সময় সচেতন করতে হয়। আরেকটি হলো যে সাদাছড়ি এটা যাতে করে ট্রাফিক বিভাগ যারা কন্ট্রোল করেন তাদের জানতে হবে। তারা গাড়ির ড্রাইভারকে লাইসেন্স দেওয়ার সময় পরীক্ষা নেওয়ার প্রয়োজনে তখন তাকে জিজ্ঞাসা করতে হবে যে সাদাছড়ির গুরুত্ব কী, কেন এটা ব্যবহার করতে হয় এবং এটা যদি তুমি দেখতে পাও তাহলে তুমি কী করবে। তার দায়িত্ব হবে গাড়ির চালকের স্পিড কমিয়ে সাহায্য করা ওই দৃষ্টি প্রতিবন্ধী মানুষটি পথ পারাবারের জন্য। প্রত্যেকটা দেশেই মানুষ দৃষ্টি প্রতিবন্ধী অনেক আছে। যত বিজ্ঞানের জয়যাত্রা হোক, চিকিৎসা উন্নতি হোক, কিছু না কিছু মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী থাকবে, তার মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী অন্যতম। আমাদের মতো দৃষ্টি প্রতিবন্ধীদের এটা সাদাছড়ি ব্যবহারের নিয়ম অবশ্যই জানতে হবে। স্কুলের শিক্ষকরা শিক্ষাদানের সাথে পাশাপাশি এটা বলতে হবে এবং পুলিশ বিভাগ, এই ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহেব এর দায়িত্ব ছিল আজকে সকালবেলা থেকে সার্জেন্টের মাধ্যমে মাইক্রোফোনে মহানগরীর সব কর্নারে এটা জানিয়ে দেওয়া, তবেই মানুষ জানতে পারবে। না বললে কেউ কি জানতে পারে? এটাই আমার শেষ আবেদন। আমরা মানুষ, তারপরে কেউ হয়তো প্রতিবন্ধী, চোখে দেখি না, কথা বলতে পারি না বা কথা শুনি না বা চলাচল করতে আমার পায়ের সমস্যা হতে পারে, তবে এটা পরিষ্কার মনে রাখা উচিত যে আমরা প্রথমে মানুষ হিসেবে আমার জীবনে বেঁচে থাকার অধিকার আছে আর এই অধিকার প্রয়োগ করতে, বাস্তবায়ন করতে রাষ্ট্রের প্রত্যেকটি সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আমি প্রতিবন্ধীদের জন্য, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আজকের এই 15ই অক্টোবর সার্থক হোক এই শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি।
1: এতক্ষণ বিশ্ব সাদাছড়ি দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা শুনলেন। সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, প্রযোজনা করলেন মাহফুজুর ইসলাম।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: এই যে আমাদের কৃষি সমাচার অনুষ্ঠান, কেবল কৃষি হলো এর প্রাণ। এই অনুষ্ঠানের মন চাই কেবল কৃষির উন্নয়ন। কিভাবে কি করলে কৃষিতে আসবে সফলতা, পাবো খাদ্যে স্বনির্ভরতা, সবই এই অনুষ্ঠানে নানাভাবে আলোচিত হয়ে থাকে। শুনলেই পাবো কৃষিকাজের সহযোগিতা এবং বুঝব কিভাবে এই কৃষির মাধ্যমে আমরাও আমাদের জীবনে আনতে পারি সচ্ছলতা। এক কথায়, কৃষি সমাচার অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আমরা চাই কৃষির উন্নয়ন। আর তাই এখন এই অনুষ্ঠানের সঙ্গে চাই সবার মন এবং সবাইকে শুভেচ্ছায় করি বরণ। কৃষি সমাচার অনুষ্ঠানের এখনকার আয়োজনে শুনব আমার কৃষি পর্বটি। এ পর্বে ঘেরের আইলে সবজি ও ফল চাষ এবং বাড়তি আয়ের উৎস, এ বিষয়ে বলবেন কৃষিবিদ মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক ক্রপসুইং DAE খামারবাড়ি ঢাকা।
1: জমিতে ও বসত ভিটায় যে পদ্ধতিতে ফসল চাষ করা হয়, ঘেরের আইলেও ঠিক সেই একই পদ্ধতিতে সবজি ও ফল চাষ করা সম্ভব। তবে এক্ষেত্রে আইলের ধরনের উপর ভিত্তি করে ফসল নির্বাচন করতে হবে, নতুবা আইলকে সেই ফসল চাষাবাদের উপযোগী করে তৈরি করে নিতে হবে। আমাদের কৃষি ব্যবস্থার বহুবিধ সমস্যার মধ্যে কিন্তু একটি অন্যতম সমস্যা হলো জমির ক্ষুদ্রায়তন ও খণ্ড আকারে বিভক্তি। প্রতি বছরই তৈরি হচ্ছে এজন্য নতুন নতুন আইল। একটু সচেষ্ট হলেই আইল ফসল চাষ করার মাধ্যমে এসব আইল চাষের আওতায় আনা সম্ভব। এক্ষেত্রে ক্ষেতের চতুর্পাশের আইলের মধ্যে যে সব আইল সচরাচর হাঁটা চলায় ব্যবহৃত হয়, তা রেখে অন্য তিন পাশের আইলে কিন্তু বিভিন্ন ধরনের ফল ও সবজির চাষ করা যেতে পারে। ঘেরের আইলে সবজি ও ফল চাষের যে সব সুবিধা রয়েছে, বিশেষ করে একই জমি ও ঘের থেকে মাছের পাশাপাশি সবজি ও ফল বিক্রি করে দ্বিগুণ লাভ করা যায়। ঘেরের পাড়ের অপ্রয়োজনীয় ফাঁকা জায়গায় ফসল চাষের কাজে লাগানো যায়। পরিবারের সবজি ও ফলের চাহিদা মিটিয়ে বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদন করা সম্ভব হয়। আইলে সবজি চাষের যেসব দিকে খেয়াল রাখা দরকার, উঁচু থেকে মাঝারি উঁচু আইল নির্বাচন করতে হবে। আইল চিকন বা নিচু হলে মাটি দিয়ে উঁচু ও চওড়া করে নেওয়া দরকার। সবজি লাগানোর সুবিধার জন্য ঘেরের আইল অন্তত 2-3 ফুট চওড়া করা উচিত। আইলের মাটি ভালোভাবে কুপিয়ে ঝুরঝুরে করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে জৈব ও কম্পোস্ট সার মিশিয়ে জমিকে উর্বর করে নেওয়া দরকার। ঘেরের আইলে চাষ উপযোগী যেসব ফল ও সবজি করা যায়, বিশেষ করে শীতকালে সবজির মধ্যে শিম, টমেটো, বেগুন, লাউ, ফুলকপি, বাঁধাকপি ও মূলা, গ্রীষ্মকালীন সবজির মধ্যে করলা, ঢেঁড়স, পুঁইশাক, চিচিঙ্গা, দুন্দুল ও শশা, এবং লতানো সবজির মধ্যে লাউ, মিষ্টি কুমড়া, শশা, বরবটি, চিচিঙ্গা, ধুন্দুল, শিম, এসবের চাষ করা যেতে পারে। আর ফলজাতীয় গাছের মধ্যে পেঁপে, কলা ও লেবু সহজেই কিন্তু ঘেরের পাড়ে চাষ করা যায়। মাচা তৈরি হিসাবে লাউ ও কুমড়া অর্থাৎ লতানো গাছের জন্য আইলের ওপর বা ঘেরের পাশে বাঁশের মাচা তৈরি করে নিতে হয়, এবং সেচ ও পরিচর্যার জন্য পানি কিন্তু সহজেই ঘেরে থাকে। এই পানি নিয়মিত মাত্রায় এবং সার প্রয়োগের বেলায় সুষম মাত্রায় জৈব রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। তাছাড়াও মাটির আর্দ্রতা সংরক্ষণের জন্য খড়, কচুরিপানা, চটের বস্তা, এগুলো মালচিং হিসাবে ব্যবহার করলে সহজেই কিন্তু মাটির আর্দ্রতা সংরক্ষণ হয়। বেশিরভাগই আইল ফসল কিন্তু বীজ বপন বা চারা রোপণের পর থেকে 50-55 দিন পরই কিন্তু সংগ্রহ শুরু হয়ে যায়। এজন্য নিয়মিত যত্ন এবং পরিচর্যা করে নিতে হয়। বিশেষ করে বরবটি, করলার বীজ বপনের 50-60 দিন পর থেকে ফল সংগ্রহের উপযোগী হয়, এবং লাউ, মিষ্টি কুমড়ার ফুল পরাগায়নের পর 20-25 দিনের মধ্যে কিন্তু সংগ্রহ করলে মানসম্পন্ন লাউ সংগ্রহ করা যায়। মূল ফসল এবং মৌসুম ঠিক রেখে ক্ষেতের আইলে চাষ করার জন্য আগ থেকেই কিন্তু ফসল নির্বাচন করে নিতে হবে। এক্ষেত্রে পলিব্যাগে প্রয়োজনে চারা তৈরি করে নিয়ে যেতে পারে, এবং 15-20 দিনের চারা সহজে আইলে মাদা করে রোপণ করলে কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব হয়। আর ঘেরের আইলে বিশেষ পদ্ধতিতে বাঁশ ও জাল দিয়ে ঝুলন্ত মাচাও তৈরি করে নেওয়া যায়, এবং এসব মাচায় সবজির আবাদ করে বিশেষ করে বাড়ন্ত গাছ সহজে মাচার উপরে ছড়িয়ে দিয়ে এই সব ফল ও সবজির চাষ করা যেতে পারে। এবং ঘেরের আইলের উপর নির্মিত এইসব মাচা এবং পার্শ্বে যে সমস্ত ফসল, বিশেষ করে লাউ, কুমড়া, বরবটি, চিচিঙ্গা, ধুন্দুল, এসব লতা জাতীয় গাছের চাষ করে আরো বাড়তি আয় করা সম্ভব।
0: শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানের এখনকার পরিবেশনা কৃষির গান। এ গানে আজ আমরা শুনব লাল শাকের বন্দনা। গানটির রচয়িতা নুরুল ইসলাম মানিক, সুরকার এস এম আব্দুল আওয়াল, এবং শিল্পী হলেন রুকসানা মুমতাজ।

0: এবার শেষ টানবো আজকের এই কৃষি সমাচার অনুষ্ঠানের। যাবার আগে বলে যাই, আমরা যদি কৃষির উন্নয়ন চাই তাহলে ছোট্ট এই অনুষ্ঠানটি মন দিয়ে যেন শুনে যাই, তাহলেই পাব কৃষিকাজের অনুপ্রেরণা। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনা শফিকুল ইসলাম বাহার, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভীন, প্রযোজনায় হরবিলাস রায়।
2: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
3: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: combat digital crime. He made the announcement while inaugurating the newly constructed Cyber Police Centre building and Digital Forensic Laboratory of Criminal Investigation Department, CID, in Chattogram yesterday. The Home Minister said expediting delivery of justice requires various forms of analysis, evidence obtained through testing and proper certification. He also said plans were also underway to establish cyber police unit laboratories at district and division levels to operate as digital forensic laboratories. This is Bangladesh Betar giving you the news. Vietnam has held funeral rites for more than 700 war dead, whose remains were recently recovered as part of a major national effort to identify those missing from decades of conflict with France and the United States. Tens of thousands of people lined the streets of Ho Chi Minh City yesterday to pay their respect. Many carried white flowers and offered prayers as buses transporting terracotta caskets draped in Vietnam's national flag proceeded towards a cemetery for fallen soldiers on the outskirts of the city. According to the military, the remains of 731 people were recovered from individual and mass graves. Yemeni military sources said fierce clashes raged between government forces and Houthi fighters on multiple fronts in the city of Taiz. The army claimed more than 200 Houthi fighters are killed or wounded as heavy fighting continues across multiple fronts in Taiz. British government said it will provide $22.45 million US in funding for repair to the Chernobyl nuclear power plant in northern Ukraine, damaged by Russian drone strike last year. The government also said the funds will support crucial repairs to restore the structure's confinement and ventilation functions and protect the intended lifespan of the plant. Cricket in Bangladesh will take on Sri Lanka in the final of the Women's Under-19 Tri-Nation T20 Cricket Tournament in Faisalabad tomorrow. The title-deciding match is scheduled to start at 11 a.m. Bangladesh time. Meanwhile, Bangladesh women's team lost to Sri Lanka by 8 wickets in the last match of the league stage yesterday. Finally, weather and forecast. Well, till 1 this afternoon says there are chances of rain and thundershowers with temporary northwesterly gusty or squall wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist caution signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman urges citizens to clean homes and surroundings twice a week to prevent dengue. Prime Minister directs authorities concerned to promote habit of reading among youths. President urges for ensuring safe migration to strengthen country's position in the global arena. Fourth session of 13th Jatiya Sangsad begins on 9th of next month. Energy Minister warns of stern action against any attempt to manipulate LPG market. Hanoi performs funeral rites for over 700 soldiers who went missing during Vietnam War. And Bangladesh to face Sri Lanka in the final of Women's Under-19 Tri-Nation T20 Cricket Tournament in Faisalabad tomorrow. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। আজ শুনবেন বেগম শামসুন্নাহার মাহমুদকে লেখা চিঠির দ্বিতীয় অংশ। চিঠি পাঠে টিটো মুন্সি।
2: আমি পরিচয় করার অনন্ত ঔৎসুক্য নিয়ে ঘুরে বেড়াচ্ছি মানুষের মাঝে, কিন্তু ফুল ফোটা মন মেলে না ভাই, মেলে শুধু ফল পাকার ক্ষুধাতুর মন। তোমাদের মধ্যে সেই ফুল ফোটানো বসন্ত, গান জাগানো আলো দেখেছি বলেই আমার এত আনন্দ, এত প্রকাশের ব্যাকুলতা। তোমাদের সাথে পরিচয় আমার কোনো প্রকার স্বার্থের নয়, কোনো দাবির নয়। ঢিল মেরে ফল পাড়ার অভ্যেস আমার ছেলেবেলায় ছিল, যখন ছিলাম ডাকাত, এখন আর নেই। ফুল যদি কোথাও ফোটে, আলো যদি কোথাও হাসে, সেখানে আমায় গান গাওয়ায় পায়, গান গাই। সেই আলো সেই ফুল পেয়েছিলাম এবার চট্টলায়, তাই গিয়েছি গান। ওর মাঝে শিশিরের করুণা যেটুকু, সেটুকু আমার আর কারুর নয়। যাক, কাজের কথাগুলো বলে দিই আগে, আমায় এখনো ধরেনি, তার প্রমাণ এই চিঠি। তবে আমি ধরা দেওয়ার দিকে হয়তো এগোচ্ছি, ধরা পড়া আর ধরা দেওয়া এক নয়, তা হয়তো বুঝো। ধরা দিতে চাচ্ছি, নিজেই এগিয়ে চলেছি শত্রুর শিবিরের দিকে। এর রহস্য হয়তো বলতে পারি, এখন বলবো না। অত বিপুল যে সমুদ্র, তারও জোয়ার ভাটা আছে অহরাত্রি। এই জোয়ার ভাটা সমুদ্রেই খেলে, আর তার কাছাকাছি নদীতে। বাঁধা বাঁধা ডোবায় পুকুরে জোয়ার ভাটা খেলে না। মানুষের মন সমুদ্রের চেয়েও বিপুলতর। খেলবে না তাতে জোয়ার ভাটা, যদি না খেলে, তবে তা মানুষের মন নয়। ওই শান বাঁধানো ঘাট ভরা পুকুরগুলোতে কাপড় কাঁচা চলে, ইচ্ছে হলে গলায় কলসি বেঁধে ডুবে মরাও চলে। চলে না ওতে জাহাজ, দোলে না ওতে তরঙ্গ দোলা, খেলে না ওতে জোয়ার ভাটা। আমি একবার অন্তরের পানে ফিরে চলতে চাই, যেখানে আমার গোপন সৃষ্টিকুঞ্জ, যেখানে আমার অনন্ত দিনের বধূ আমার জন্যে বসে মালা গাচ্ছে। যেমন করে সিন্ধু চলে ভাটিয়ালি টানে, তেমনি করে ফিরে যেতে চাই গান শ্রান্ত ওরা ক্লান্ত আমি। আবার অকাজের কথা এসে পড়ল, পুষ্প পাগল বনে কাজের কথা আসে না, গানের ব্যথাই আসে, আমায় দোষ দিও না। অগ্নিবীণা বেঁধে দিতে দেরি করছে দপ্তরি, বাধা হলেই অন্যান্য বই ও অগ্নিবীণা পাঠিয়ে দিব একসাথে। ডিএম লাইব্রেরিকে বলে রেখেছি, আর দিন দশেকের মধ্যেই হয়তো বই পাবে। আমার পাহাড়ে ও ঝর্ণা তলে তোলা ফটো একখানা করে পাঠিয়ে দিও, গ্রুপের ফটো একখানা, যাতে হেমন্তবাবু ও ছেলেরা আছে, আমি বাহার ও অন্য কে একটি ছেলেকে নিয়ে তোলা যে ফটোর তার একখানা, এবং আমি ও বাহার দাঁড়িয়ে তোলা ফটোর একখানা পাঠিয়ে দিও আমায়। ফটোর সব দাম আমার বই বিক্রির টাকা হতে কেটে নিও। এখন আবার কোন দিকে উড়ব ঠিক নেই কিছু, যদি না ধরে কোথাও হয়তো যাব, গেলে জানাবো।

এতক্ষণ প্রচারিত হল নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। আজ শুনলেন বেগম শামসুন্নাহার মাহমুদকে লেখা চিঠির দ্বিতীয় অংশ। এই চিঠির তৃতীয় অংশ শুনবেন আগামী পর্বে। অনুষ্ঠানটি সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম, প্রযোজনায় ডক্টর শায়লা আক্তার। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গেটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ সবসময় পরিষ্কার রাখুন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। এই ভাইরাস ছড়ায় এডিস নামের একটি মশার মাধ্যমে। প্রিয় শ্রোতা, ডেঙ্গু নিয়ে আমাদের সমাজে নানা ধরনের প্রচলিত কথা রয়েছে। এর কিছু সত্য, কিছু আংশিক সত্য, আবার কিছু সম্পূর্ণ ভুল। আজ চলুন ডেঙ্গু নিয়ে প্রচলিত কয়েকটি গুজবের কথা বলি এবং জেনে নিই সঠিক তথ্য। প্রথমেই আমরা বিভিন্ন জায়গায় শুনি প্লেটলেট কমলেই রোগী মারাত্মক ঝুঁকিতে। ধরুন ডেঙ্গু রোগীর রক্ত পরীক্ষা করে দেখা গেল প্লেটলেট কমে গেছে। পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে প্লেটলেট কমছে, এখনই রক্ত দিতে হবে, ছুটোছুটি করছেন। প্রিয় শ্রোতা, শুধু প্লেটলেট কমছে বলেই রোগী সংকটাপন্ন এমন ধারণা ঠিক নয়। প্লেটলেট হল রক্তের এমন এক উপাদান যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ডেঙ্গুতে অনেক রোগীর প্লেটলেট কমে যেতে পারে, এটি এই রোগটির একটি সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু রোগীর অবস্থা বোঝার জন্য শুধু প্লেটলেটের সংখ্যা দেখলেই হবে না। চিকিৎসক রোগীর রক্তচাপ, নাড়ির গতি, শ্বাস প্রশ্বাস, প্রস্রাবের পরিমাণ, রক্তপাতের লক্ষণ এবং অন্যান্য পরীক্ষার ফল বিবেচনা করে তখনই বিপদ সংকেত নির্ধারণ করেন। কিছু বিপদ সংকেতের কথা এখন আপনাদের সামনে তুলে ধরি। যেমন ধরুন, ডেঙ্গু রোগী হঠাৎ তীব্র পেটে ব্যথা অনুভব করছেন, বারবার বমি করছেন, নাক বা মাড়ি দিয়ে রক্ত ঝরছে, রক্ত বমি বা কালো পায়খানাও হতে পারে, অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছেন, হঠাৎ অস্থিরতায় ভুগছেন, শ্বাসকষ্ট, এসব লক্ষণ দেখা দিলে তাকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। শুধু প্লেটলেট কমছে বলে নিজের সিদ্ধান্তে কখনোই রক্ত বা প্লেটলেট দেওয়া যাবে না। প্রয়োজন হলে চিকিৎসকই সিদ্ধান্ত নেবেন। মনে রাখবেন, প্লেটলেটের সংখ্যা গুরুত্বপূর্ণ, কিন্তু রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা আরও বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আসুন শুনে নিই ডেঙ্গু বিষয়ক একটি গান।

0: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলছিলাম ডেঙ্গুর গুজব সম্পর্কে। আরও একটি গুজব আমাদের সমাজে প্রচলিত রয়েছে, পেঁপে পাতার রস, ছাগলের দুধ বা কাঁকড়ার স্যুপ, এইসব খেয়ে ডেঙ্গু সারে। আমরা অনেক সময়ই শুনি পেঁপে পাতার রস খেলে প্ল্যাটিলেট বাড়ে, ছাগলের দুধ খেলেই বোধহয় ডেঙ্গু সেরে যায় বা কাঁকড়ার স্যুপ ডেঙ্গুর ওষুধ হিসেবে কাজ করে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। বর্তমানে এর জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই, তবে কোনো বিশেষ খাবার বা ঘরোয়া উপাদানও ডেঙ্গু নিশ্চিতভাবে সারিয়ে দেয় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই। ডেঙ্গুতে সাধারণত পর্যাপ্ত তরল, যেমন পানি হতে পারে, খাবার স্যালাইন বা অন্যান্য তরল এবং পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রোগীর পর্যাপ্ত বিশ্রাম, পর্যাপ্ত তরল গ্রহণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণ এবং রোগীর অবস্থা পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। জ্বরের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে, তবে কোনোভাবেই অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা এই ধরনের ব্যথানাশক ওষুধ ডেঙ্গুতে রক্তপাতের ঝুঁকি বাড়িয়ে দেয়, তাই কোনোভাবেই এই ধরনের ওষুধ সেবন করা যাবে না। পেঁপে পাতার রস বা অন্যান্য কোনো ঘরোয়া উপাদান খাওয়ার কারণে যেন চিকিৎসা নিতে দেরি না হয় সেদিকে খেয়াল রাখুন। আরও কিছু গুজব আমরা শুনতে পাই, একবার ডেঙ্গু হলে আর কখনো হয় না। কেউ কেউ মনে করেন একবার ডেঙ্গু হলে জীবনে আর দ্বিতীয়বার এই রোগ হয় না। এটি সঠিক নয়। ডেঙ্গু ভাইরাসের চারটি প্রধান সেরোটাইপ রয়েছে, ডেন 1, 2, 3 এবং 4। বর্তমানে 2 আর 3 আমাদের দেশে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, এই বছরে 3-এর মাত্রা বেশি। এবার একটি ধরনের ডেঙ্গু হলে পরবর্তী বছরে অন্য কোনো সেরোটাইপ দিয়ে কিন্তু আক্রান্ত হওয়া সম্ভব। তাই একবার ডেঙ্গু হয়েছে বলে ভবিষ্যতে আর ডেঙ্গু হবে না এমন নিশ্চয়তা নেই। কিছু ক্ষেত্রে পরবর্তী সংক্রমণ বরঞ্চ আপনাকে গুরুতর ডেঙ্গুর দিকে নিয়ে যেতে পারে, তাই আগে ডেঙ্গু হয়ে থাকলে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এবার ডেঙ্গু মনে হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়। ডেঙ্গু রোগীর পাশে বসলে আপনার ডেঙ্গু হবে বা একসঙ্গে খাওয়া দাওয়া করলে ডেঙ্গু হবে এমনটি নয়। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির পাশে বসা, কথা বলা, হাত মেলানো বা একসঙ্গে খাওয়ার খাওয়ার মাধ্যমে ডেঙ্গু ছড়ায় না। ডেঙ্গু সাধারণত ভাইরাসবাহী স্ত্রী এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। তাই ডেঙ্গু রোগীকে মশারের নিচে রাখতে হবে যাতে তাকে কোনোভাবে অন্য একটি মশা কামড় দিতে না পারে, কারণ ওই মশা যখন আপনাকে কামড়াবে তখনই ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে। এরপরে আমরা অনেকে ভাবি জ্বর কমে গেলেই বিপদ কেটে যায়, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ডেঙ্গু রোগীর জ্বর কমে গেছে মানেই তিনি সুস্থ হয়ে উঠেছেন এমনটি নয়, বরঞ্চ জ্বর কমে যাওয়ার অর্থাৎ আক্রান্তের তৃতীয় এবং সপ্তম দিনের মধ্যেই আরও বেশি গুরুতর হওয়ার ঝুঁকি দেখা দেয়। তাই রোগীকে জ্বর কমার পরেও 24 থেকে 48 ঘন্টা বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। জ্বর কমে গেছে মানেই বিপদ কেটে গেছে এমনটা ভাববেন না। প্রিয় শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো স্বাস্থ্য তথ্য দেখলেই তা সত্যি ধরে নেবেন না, বরং তথ্যের উৎস যাচাই করুন। প্রয়োজনে চিকিৎসক, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বা নির্ভরযোগ্য স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানের পরামর্শ নিন। ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, মশার প্রজননস্থল ধ্বংস করাও জরুরি। বাড়ি, কর্মস্থল ও আশেপাশে পানি জমে আছে কিনা নিয়মিত খেয়াল করুন। পানি জমে থাকলে তা ফেলে দিন এবং পানি জমার সম্ভাব্য সুযোগ থাকলে তাও ধ্বংস করুন। ডেঙ্গু প্রতিরোধে পরিবার, সমাজ, স্থানীয় প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি কার্যক্রম সবকিছুর পাশাপাশি মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে বলি, গুজব নয়, সঠিক তথ্য। আতঙ্ক নয়, সচেতনতা। অবহেলা নয়, সময় মতো চিকিৎসা। আসুন আমরা নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি এবং ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে কাজ করি। ডেঙ্গু ঠেকাই একসাথে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, এই শুভকামনায় এখানেই বিদায় নিচ্ছি।
1: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রিয় শ্রোতা, হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, আর টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য MR টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। প্রিয় শ্রোতা, এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। আসুন সকলে মিলে এই বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে শোনাব এখন আধুনিক গান। শিল্পী মিজান মাহমুদ রাজীব প্রথম গানের কথা লিখেছেন বাঁশুরি মোহন দাস এবং সুর করেছেন অশোক কুমার সরকার।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান মিজান মোহাম্মদ রাজীবের কণ্ঠে। এবারের গানের কথা লিখেছেন মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি, সুর করেছেন অমিত চ্যাটার্জী।

0: এতক্ষণ শুনলেন আধুনিক গান মিজান মাহমুদ রাজীবের কণ্ঠে।
1: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন MyBL অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী রোকাইয়া হাসিনা।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বৌমা,
2: জি আব্বা,
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
3: যে যাই কো, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
1: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইলো হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফেলামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে।
4: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফ উদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে দুদিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন। তিনি গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, মশার প্রজনন স্থল বিশেষ করে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ অনেক বড় অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, একটি সরকার তখনই সফল হয় যখন জনগণকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করে। প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন সমাধানের করতে চায়। তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবাই চেষ্টা করলে আগামী দিনে ডেঙ্গুর অভিশাপ থেকে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনকালে এক সভায় এই নির্দেশনা দেন। সভায় লালন উৎসব ও নজরুল বর্ষকে কেন্দ্র করে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। বিশেষ করে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত অনুষ্ঠিতব্য শীতকালীন সাংস্কৃতিক উৎসব উপলক্ষে মন্ত্রণালয়ের গৃহীত ও প্রস্তাবিত কর্মসূচি সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। সভায় জানানো হয়, আগামী শীতকালীন সাংস্কৃতিক উৎসবে সার্কাস, গ্রামীণ সংস্কৃতি, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড়, পাপেট শো, বৈচিত্র্যময় সাংস্কৃতিক উৎসব এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী মাসের ৯ তারিখ শুরু হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় ক্ষমতা প্রদত্ত বলে এই অধিবেশন আহ্বান করেছেন। ওইদিন বেলা ৩:৩০টায় সংসদের বৈঠক বসবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত এবং দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিটের প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোনার মানুষ সম্মেলন ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় এই আহ্বান জানান। রাষ্ট্রপতি সরকার ও বিরোধী দলসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে অভিবাসীদের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন। ভিয়েতনাম যুদ্ধে নিহত ৭০০রও বেশি মানুষের শেষকৃত্য সম্পন্ন করেছে দেশটি। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের কয়েক দশকের সংঘাতে নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করতে জাতীয় পর্যায়ের উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। গতকাল হো চি মিন শহরে কয়েক হাজার মানুষ সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রার্থনা করেন। সামরিক বাহিনী জানায়, একক ও গণকবর থেকে ৭৩১ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ইয়েমেনের তাইজ নগরীর কয়েকটি রণক্ষেত্রে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনীর দাবি, তাইজ নগরীর একাধিক যুদ্ধক্ষেত্রে হুতিদের সঙ্গে লড়াই চলেছে, এতে ২০০ হুতি সদস্য হতাহত হয়েছে। ব্রিটিশ সরকার গত বছর রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ২০ কোটি ২৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সহায়তা দেবে। ব্রিটিশ সরকার আরও জানায়, এই অর্থ বিদ্যুৎ কেন্দ্রটির ভৌত অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ অংশের মেরামতের সহায়তা ও সুরক্ষায় ব্যয় করা হবে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব-১৯ টি-২০ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা ১১টায়
শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এবারের নিবেদন নজরুল সঙ্গীত। এ কে এম শহীদ কবিরের কণ্ঠে শুনবেন তুমি আমার সকালবেলার সুর।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনলেন পরপর দুখানি নজরুল সঙ্গীত এ কে এম শহীদ কবিরের কণ্ঠে।
1: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শোনাব পল্লিগীতি মৌসুমী আক্তার শ্রাবণীর কণ্ঠে। প্রথম গানের কথা লিখেছেন শিরিন আক্তার, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

মৌসুমী আক্তার শ্রাবণীর কণ্ঠে আপনারা শুনছেন পল্লীগীতি। এবারে গানের কথা লিখেছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। মনে রবে কিনা রবে আমারে, সে আমার নাই মনে নাই। রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন সুজিত সরকার।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন সুজিত সরকারের কণ্ঠে। শিল্পী কণ্ঠে এবারে শুনব একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুজিত সরকারের কণ্ঠে।
1: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী রোমানা ইসলাম। প্রথম গানটি লিখেছেন হোসনারা বেগম জলি, সুর করেছেন মোহাম্মদ ইসহাক।

আধুনিক গান শুনছেন শিল্পী রুমানা ইসলামের কণ্ঠে। এবারের গানটি লিখেছেন আহমেদ ইউসুফ সাবের, সুর করেছেন ফোয়াদ নাসের বাবু।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ জানাচ্ছি উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে। এতে আজ মিয়াকি টোরির আগে খেয়াল শুনবেন শিল্পী সালাউদ্দিন আহমেদ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুব্রত কুমার মোদক।

এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে মিয়াকি টোরির আগে খেয়াল শুনলেন সালাউদ্দিন আহমেদের কণ্ঠে। তবলায় সহযোগিতা করেছেন সুব্রত কুমার মোদক।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শারমিন মোস্তাফি কনি। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে দুদিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন। তিনি গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, মশার প্রজনন স্থল বিশেষ করে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ অনেক বড় বড় অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, একটি সরকার তখনই সফল হয় যখন জনগণকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করে। প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে চায়। তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবাই চেষ্টা করলে আগামী দিনে ডেঙ্গুর অভিশাপ থেকে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনকালে এক সভায় এ নির্দেশনা দেন। সভায় লালন উৎসব ও নজরুল বর্ষকে কেন্দ্র করে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। বিশেষ করে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত অনুষ্ঠিতব্য শীতকালীন সাংস্কৃতিক উৎসব উপলক্ষে মন্ত্রণালয়ে গৃহীত ও প্রস্তাবিত কর্মসূচি সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। সভায় জানানো হয়, আগামী শীতকালীন সাংস্কৃতিক উৎসবে সার্কাস, গ্রামীণ সংস্কৃতি, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড়, পাপেট শো, বৈচিত্র্যময় সাংস্কৃতিক উৎসব এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। দেশের সংস্কৃতি ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী মাসের ৯ তারিখ শুরু হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন। ওই দিন বেলা ৩:৩০টায় সংসদের বৈঠক বসবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত এবং দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে শরণার্থী অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিটের প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোনার মানুষ সম্মেলন ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় এ আহ্বান জানান। রাষ্ট্রপতি সরকার ও বিরোধী দল সহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে অভিবাসীদের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন। ভিয়েতনাম যুদ্ধে নিহত ৭০০-এরও বেশি মানুষের শেষকৃত্য সম্পন্ন করেছে দেশটি। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের কয়েক দশকের সংঘাতে নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করতে জাতীয় পর্যায়ের উদ্যোগের অংশ হিসাবে সম্প্রতি এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। গতকাল হো চি মিন শহরে কয়েক হাজার মানুষ সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রার্থনা করেন। সামরিক বাহিনী জানায়, একক ও গণকবর থেকে ৭৩১ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ইয়েমেনের তাইজ নগরীর কয়েকটি রণক্ষেত্রে সরকারি বাহিনী হুথি বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনীর দাবি, তাইজ নগরীর একাধিক যুদ্ধক্ষেত্রে হুথিদের সঙ্গে লড়াই চলছে, এতে ২ শতাধিক হুথি সদস্য হতাহত হয়েছে। ব্রিটিশ সরকার গত বছর রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র মেরামতের জন্য ২০ কোটি ২৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সহায়তা দেবে। ব্রিটিশ সরকার আরও জানায়, এই অর্থ বিদ্যুৎ কেন্দ্রটির ভৌত অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ অংশের মেরামতের সহায়তা সুরক্ষায় ব্যয় করা হবে। খেলা খবর ক্রিকেট। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯ টি-২০ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ আমাদের মিউজিক স্টুডিওতে। আর মিউজিক স্টুডিও থেকে সরাসরি এখন পল্লী গীতে গিয়ে শোনাবেন বাবু সরকার। প্রথম গানের কথা লিখে সুর করেছেন শাহ আব্দুল করিম। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি দেখতে ও শুনতে পাবেন। শিল্পী, যন্ত্রশিল্পী এবং কলাকুশলী সকলে প্রস্তুত। তো চলুন শুনে আসি পল্লীগীতি সরাসরি স্টুডিও থেকে বাবু সরকারের কণ্ঠে।

আমার দ্বিতীয় গান শ্রদ্ধেয় খেপা পাগলার কথা ও সুরে।

0: এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি দুখানি পল্লীগীতি গেয়ে শোনালেন বাবু সরকার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আমরা শুনব রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রিয়তা সরকার, অনি।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আরও একবার স্বাগত আমাদের মিউজিক স্টুডিওতে। এবারে আধুনিক গান স্টুডিও থেকে সরাসরি গিয়ে শোনাবেন আবুল বাশার শিকদার। প্রথম গানের কথা লিখেছেন ওসমান শওকত, সুর করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব থেকে সরাসরি দেখতে ও শুনতে পাবেন। তো চলুন শুনে আসি স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান।

এবারে আমি যে গানটি গাইব, গানটির কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন উজ্জ্বল সিনহা। গানের কথা, সে হাসলেই ফোটে ফুল।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি দুখানি আধুনিক গান গেয়ে শোনালেন আবুল বাশার সিকদার।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এবারের পরিবেশনা পল্লীগীতি। এতে আজ শিল্পী মৃধা। শিল্পীকণ্ঠে প্রথমেই শুনবেন শাহ আব্দুল করিমের গান।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, সবাইকে নিয়ে আরও একবার যাব আমাদের মিউজিক স্টুডিওতে নজরুল সঙ্গীত শুনতে। নজরুল সঙ্গীত সরাসরি স্টুডিও থেকে গিয়ে শোনাবেন শারমিন সাথী ইসলাম, শিল্পী, যন্ত্রশিল্পী, কলাকুশলী সকলে প্রস্তুত। আর আমাদের এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের ফেসবুক

ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি দেখতে ও শুনতে পাবেন। তো চলুন শুনে আসি নজরুল সঙ্গীত সরাসরি স্টুডিও থেকে শারমিন সাথী ইসলামের কণ্ঠে।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি হাশিমুন নাহার। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে দুদিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘর বাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন। তিনি গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই আহ্বান জানান। ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ অনেক বড় বড় অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি সরকার তখনই সফল হয় যখন জনগণকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করে। প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে চায়। তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবাই চেষ্টা করলে আগামী দিনে ডেঙ্গুর অভিশাপ থেকে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনকালে এক সভায় এই নির্দেশনা দেন। সভায় লালন উৎসব ও নজরুল বর্ষকে কেন্দ্র করে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী মাসের ৯ তারিখ শুরু হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। ওই দিন বেলা ৩:৩০টায় সংসদের বৈঠক বসবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গতরাতে দেশে ফিরেছেন। তিনি এখন অনেকটাই সুস্থ। উল্লেখ্য, গত ১১ মার্চ সহঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ প্রায় ৫ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২রা সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন মির্জা আব্বাস। পরে ১৬ সেপ্টেম্বর ফলো আপ চিকিৎসার জন্য আবার মালয়েশিয়া যান তিনি। বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই গতরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। আজ বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মুন্সিগঞ্জে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। রাজনৈতিক জীবনে আব্দুল হাই ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ভিয়েতনাম যুদ্ধে নিহত ৭০০-এর বেশি মানুষের শেষকৃত্য সম্পন্ন করেছে দেশটি। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের কয়েক দশকের সংঘাতে নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করতে জাতীয় পর্যায়ের উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। গতকাল হো চি মিন শহরে কয়েক হাজার মানুষ সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রার্থনা করেন। সামরিক বাহিনী জানায়, একক ও গণকবর থেকে ৭৩১ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সরকার গত বছর রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র মেরামতের জন্য ২০ কোটি ২৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সহায়তা দেবে। ব্রিটিশ সরকার আরও জানায়, এই অর্থ বিদ্যুৎ কেন্দ্রটির ভৌত অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ অংশের মেরামতে সহায়তা ও সুরক্ষা ব্যয় করা হবে। খেলার খবর, ক্রিকেট। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯ টি-২০ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারের আয়োজন রবীন্দ্রসঙ্গীত। ময়নুল কবিরের কণ্ঠে শুনবেন কাদালে তুমি মোরে।

0: সুপ্রিয় শ্রোতা, পরপর দুইখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন ময়নুল কবিরের কণ্ঠে।
1: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন MyBL অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট। বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন MyBL অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
2: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শোনাব আধুনিক গান জলি শর্মিলের কণ্ঠে। প্রথম গানের কথা লিখেছেন মোহাম্মদ হেলালুদ্দিন আহমেদ, সুর করেছেন নাস।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান জুলি শর্মিলের কণ্ঠে। এবারের গানের কথা লিখেছেন ফরিদা ফারহানা, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকায় হোক, যে কোনো জেলা শহরের এলাকায় হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
3: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স FM, 90 মেগাহার্স FM, 102 মেগাহার্স FM, 106 মেগাহার্স এ। দ্বিতীয় পালার অধিবেশনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা। অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি উম্মে কুলসুম এবং আমি রাবেয়া সুলতানা শিউলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, সাজ্জাদ হোসেন খান, তাওহিদা আফরোজ এবং মোসামত নূর জাহান। আরও রয়েছেন রাসেল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের

0: শ্রোতা বন্ধুরা, বিশ্বে প্রতিদিনই বাড়ছে জনসংখ্যা, কিন্তু সে হারে বাড়ছে না মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান। তাই প্রতিটি রাষ্ট্রকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। আবার অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে যেমন জনসংখ্যা বাড়ছে, তেমনি উন্নত দেশগুলোতে জনসংখ্যা কমছে। বাড়তি জনসংখ্যা যেমন দুশ্চিন্তার কারণ, একইভাবে কম জনসংখ্যাও দুশ্চিন্তার। বলা যায় উভয় সংকটে এখন পুরো বিশ্ব, কারণ আমাদের দেশের জনসংখ্যার বৃদ্ধির হার বরাবরই বেশি। তাই এ বিষয়ে আরও গুরুত্ব দিয়ে জনসাধারণের কাছে পৌঁছাতে হবে। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, বাল্য বিয়ে ও দারিদ্র্যের হার কমিয়ে আনতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে না পারলে দেশে বিভিন্ন সমস্যা তৈরি হতেই থাকবে। দেশের উন্নয়নের জন্য যত পরিকল্পনাই করা হোক না কেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে না পারলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে। এটা মাথায় রেখে আমাদের মতো জনবহুল দেশে পরিবার পরিকল্পনা ব্যবস্থার উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরি। তবে পরিবার পরিকল্পনা মানে শুধু পদ্ধতির ব্যবহার নয়, বরং স্বামী স্ত্রী সমঝোতার মাধ্যমে কয়টি সন্তান নেবেন না নেবেন, সন্তান দেওয়ার মধ্যে বিরতি থাকবে কিনা, কার সিদ্ধান্তে সন্তান হবে, যৌথভাবে সিদ্ধান্তের মধ্য দিয়ে যাওয়া এবং পদ্ধতি বেছে নেওয়ার ক্ষমতা থাকা, ইনফরমেশন, এডুকেশন, আন্তঃযোগাযোগের বিষয়গুলো অন্তর্ভুক্ত। আর এই বিষয়গুলো সম্পর্কে যথাযথ সচেতনতা শহরের শিক্ষিত অশিক্ষিত জনগোষ্ঠী সহ তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীর মাঝেও ছড়িয়ে দিতে হবে। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর কাছে এই সেবা ও সামগ্রী পৌঁছে দেওয়া জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় সরাসরি ভূমিকা রাখে। আসুন এ বিষয়ে আমরাও সচেতন হই এবং আমাদের চারপাশে এমন সচেতনতার বার্তা ছড়িয়ে দিই। এ আহ্বানে শুরু করছি স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানের আজকের আয়োজন। সুপ্রিয় শ্রোতা, পরিবার পরিকল্পনার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করা, যার ফলে পরিবারকে সুন্দরভাবে সাজানো যায়, জীবন হয়ে ওঠে সুখময়। আমাদের দেশের পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে পরিবার পরিকল্পনা পদ্ধতি সহজ করার ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আয়োজনের শুরুতেই সেই পদক্ষেপগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানব একটি সাক্ষাৎকারমূলক আলোচনা থেকে। এ পর্বের সাক্ষাৎকার গ্রহণে আছেন ফয়সাল আহমেদ অনন্ত।
1: প্রিয় শ্রোতা, পরিবার পরিকল্পনা অধিদপ্তর পুরো দেশব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এমনকি পার্বত্য এলাকার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু নানান রকম পদক্ষেপ রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের। আমাদের আজকের বিষয় হচ্ছে পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে পরিবার পরিকল্পনা পদ্ধতি সহজ করার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ। এ বিষয়ে বলবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ডক্টর নিয়াজ মোহাম্মদ কামালি, প্রাক্তন উপপরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার CCSDP পরিবার পরিকল্পনা অধিদপ্তর। শুরুতে আপনার কাছে জানতে চাইব, ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা?
2: ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা পার্বত্য অঞ্চলে বসবাস করে, আপনারা জানেন যে বাংলাদেশের তিনটা পার্বত্য জেলা আছে, একটা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, এবং এখানেই এরা বসবাস করে এবং এদের বিভিন্ন উপজাতি হিসাবে বিভক্ত আছে। তো সেখানে আমাদের যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রথম থেকেই সেই 1977 থেকেই এদেরকে অ্যাড্রেস করার জন্য বিভিন্ন প্রোগ্রাম থ্রু করে আসছে। তার মধ্যে সবচেয়ে যেটা এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ 2011 থেকে 15 পর্যন্ত, এই সময় এদেরকে অ্যাড্রেস করা হয়েছে যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমাদের পরিবার পরিকল্পনার কার্যক্রম। তো পরবর্তীতে এটাকে আমরা আরও রিভাইটালাইজ করে এবং সেটাকে সঠিকভাবে আরও দোরগোড়ায়, জনগণের দোরগোড়ায় নেওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রাম থ্রু করছি, যেমন ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় ডিসবার্সমেন্ট লিঙ্ক ইন্ডিকেটর নামে, যেটা হলো পোস্টপার্টাম, এটা হলো ইন্ডিকেটরটা হলো 9 নম্বর ইন্ডিকেটর, সেখানে হলো পোস্টপার্টাম ফ্যামিলি প্ল্যানিং আর সার্ভিসেস আর ইম্প্রুভ। এটা হলো যেসব এলাকা থেকে সরাসরি হসপিটাল অথবা যেখানে সেবা পাওয়া যাবে, মাতৃসেবা, শিশু সেবা এবং সাথে সাথে পরিবার পরিকল্পনা, সেই সব সেবার নেওয়ার জন্য আমাদের ইউনিয়ন পর্যায়ে এই ডিসবার্সমেন্ট লিঙ্ক ইন্ডিকেটর আওতায় পোস্টপার্টাম সার্ভিস ফ্যাসিলিটি রেডিনেস করা হয়েছে এবং সেখানে ডেলিভারি হবে, বাচ্চা এবং মার চিকিৎসা হবে। যদি ওখানে কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে যাতে রেফার করা যায় সেই ব্যবস্থাও অ্যাম্বুলেন্সের মাধ্যমে করা আছে। এটা পার্বত্য অঞ্চলের জন্য করা আছে এবং সারা দেশব্যাপী আমাদের এটা করা আছে। যে জিনিসটা হলো যে কমিউনিটি ক্লিনিক তৈরি করা হয়েছে অতি 6,000 মানুষের জন্য কমিউনিটি ক্লিনিক, সেখানে আমাদের এই পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের যে মাঠকর্মী আছে FWA, তারা বাড়িতে বসবাস করে এবং সেই ওয়ার্ডে, যে ওয়ার্ডে উনি স্থায়ী বাসিন্দা, তাকে ওখানেই চাকরি দেওয়া হয় এবং সেখান থেকে তাদের বাসাটাও একটা পরিবার পরিকল্পনার যে কোনো সামগ্রী ওরা ওখান থেকে নিতে পারে এবং তারা প্রত্যেকটা বাড়িতে যায় ওই ওয়ার্ডের এবং বাড়িতে যে পরিবার পরিকল্পনার তথা মাতৃসেবা, শিশু সেবার সমস্ত কিছু এবং ইমার্জেন্সি যে কোনো সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকে।
1: অনেক অনেক ধন্যবাদ। একটু যদি নির্দিষ্ট করে বলতেন, পার্বত্য এলাকা বলছেন, বাংলাদেশের আসলে কোন কোন অঞ্চলে আসলে এই নৃগোষ্ঠীরা বসবাস করে?
2: নৃগোষ্ঠী কিন্তু যদি জেলা হিসাবে তো তিনটা জেলাই বললাম, এবং তার সাথে সাথে যেমন জামালপুরের কিছু অংশ, মধুপুরের গড়ে, বরেন্দ্র অঞ্চলে আছে সাঁওতাল অধ্যুষিত, এবং ইয়েতে জামালপুর অঞ্চলে গারো, এবং পার্বত্য অঞ্চলে চাকমা এবং আরো বিভিন্ন নৃগোষ্ঠী। এরা কিন্তু এখন কিন্তু অনেক সচেতন এবং এরা যে পাহাড়ি অঞ্চলে, আমি অনেকবার এই পার্বত্য অঞ্চলগুলোতে, পার্বত্য জেলাগুলোতে ভিজিট করে দেখছি যে তারা যে কি মানবেতর জীবনযাপন করে আপনি চিন্তা করতে পারবেন না। এক পাহাড়ের পরবর্তীতে অন্য পাহাড়ের পাড়া বলা হয়, যেতে সকালে রওনা দিলে সন্ধ্যার দিকে যে ওই পাহাড় ডিঙিয়ে ওই পাড়াতে যে পৌঁছাতে পারে, এত রিমোট এবং এত মানে কষ্ট সহিষ্ণু। সেখানেও কিন্তু আমাদের যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীরা আছে এবং তার সাথে সাথে ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর আছে, FPI বলে তারা আছে, এবং তাছাড়া ইউনিয়ন পর্যায়ে FWV আছে, এবং তারা এবং স্যাকমো যেটা সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, তারা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে বসে, এবং কোনো অসুবিধা হলে তারা বাড়িতে যে আমাদের মাঠকর্মীরা যায় FWA, তারা যদি কোনো অসুবিধা থাকে সঙ্গে সঙ্গে তাদের কাছে আনে, তারা যদি সুচিকিৎসা না করতে পারে তাহলে তাদেরকে আবার রেফার করে দেওয়া হয় উপজেলা হেলথ কমপ্লেক্সে। সেখানে মেডিকেল অফিসার MCS, FPI আছে এবং FWV আছে, এবং ওখানে ম্যানেজার হিসাবে আছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এই সমন্বয় একটা ম্যানেজেরিয়াল টিম তৈরি করা আছে এবং তাদের মাধ্যমে সেবা প্রদান করে।
1: যে পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে পরিবার পরিকল্পনা পদ্ধতি সহজ করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ আসলে গৃহীত হয়েছে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সে পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চাচ্ছি।
2: আপনাকে আগেই বলতেছিলাম যে এই পদক্ষেপগুলির মধ্যে প্রথমত হলো যে আমরা ওয়ার্ড ভিত্তিক সেবা দেওয়ার ব্যবস্থা করছি, সেটা হলো FWA এর মাধ্যমে। তারপর 6,000 জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ক্লিনিক, সেখানে সেবা দেওয়া হচ্ছে, এখানে দেওয়া হচ্ছে। তারপরে যেটা হলো যে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র তৈরি করা হয়েছে এবং সেখানে 24/7 ডেলিভারি থেকে আরম্ভ করে সমস্ত সেবাই, পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হয়। বিশেষ করে পরিবার পরিকল্পনা সেবা দুই রকম, একটা তো নর্মাল সেবা আর একটা হলো বাচ্চা হওয়ার পর যাতে পরিবার পরিকল্পনা সেবা পায়, যেটা পোস্টমার্টাম ফ্যামিলি প্ল্যানিং, সেই সেবাটা যাতে তাদের নিশ্চিত হয়,
1: মানে বাচ্চা জন্মের
2: পরপর হওয়ার মানে সঙ্গে সঙ্গে থেকে আরম্ভ করে প্রথম এক বছর যে সেবাটা নিবে মা, সেটাকে পোস্টমার্টাম ফ্যামিলি প্ল্যানিং বা প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা বলে উল্লেখ করা হয় এবং সেখানে সেই সেবাগুলো দেওয়া হয়। এবং আমরা এখন টোটালি সরকার বলতেছে যে হোম ডেলিভারি আর করা উচিত না, যাতে মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার আমাদের কমাতে হবে। আশা করতেছি যে আমাদের যে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু এইভাবে কমে আসবে। এবং বিশেষ করে এই নৃগোষ্ঠী যেটা উপজাতি দের যে হিসাব, তারা এখন অনেক সচেতন হচ্ছে এবং তারা জানে যে এখন খালি বাচ্চা জন্ম দেওয়াই ব্যাপার না, মানুষের মতো বেঁচে থাকাও একটা বিরাট একটা অধিকার। সেটাও কিন্তু আমরা তাদেরকে যে জাগ্রত করা বা অ্যাওয়ারনেস তৈরি করা, এটা কিন্তু করতে পারছি এবং আমরা কিন্তু উঠান বৈঠকের মাধ্যমে।
1: তাহলে আপনারা তো বেশ সাড়া পাচ্ছেন এই পদক্ষেপগুলো নিয়ে?
2: অবশ্যই সাড়া পাচ্ছি। দেখেই আপনি দেখেন যে এখনো কিন্তু পার্বত্য অঞ্চলগুলোতে জনসংখ্যা কিন্তু সেই হারে বাড়ে নেই এবং তার এটাই একটা প্রতিফলন। কারণটা হলো যদি বাড়ত তাহলে কিন্তু অনেক আপনারা দেখতে পেতেন। এবং আমাদের যে এই যে সেন্সাস হয়ে গেল 2021, তো সেই সেন্সাসেও কিন্তু তারা কিন্তু স্ট্যাটিকের মতোই আছে, তাদের কিন্তু জনসংখ্যা বাড়েনি।
1: তার জন্য আমরা তাদের আসলে জীবন মান, স্বাস্থ্যগত মান,
2: হ্যাঁ মান, এবং তাদেরকে স্ট্যাটাস তৈরি করা, যেটা পানির সবচেয়ে বড় প্রবলেম, সেই পানিটাকে কিন্তু এনশিওর করার জন্য ওয়ার্ল্ডের বিভিন্ন দাতা সংস্থা এবং NGO রা কিন্তু কাজ করতেছে, সাথে সরকারও করতেছে, এবং পাইপ দিয়ে তাদের পাহাড়ের উপর পানি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু তারা কিন্তু তাদেরকে সমতল এলাকাতে নিয়ে এসে বসবাস করার জন্য যে প্লাট বা বাড়ি করে দিবে

0: প্রত্যেক এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে পরিবার পরিকল্পনা পদ্ধতি সহজ করার ক্ষেত্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে জানলাম, যে বিপুল সাড়া পাচ্ছেন সে বিষয়ে আমরা জানলাম। নিশ্চয়ই আমাদের যে শ্রোতারা আছেন তারা এ বিষয়ে জানবেন এবং উপকৃত হবেন, এটাই আমাদের প্রত্যাশা।
1: শ্রোতা শুনছিলেন পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে পরিবার পরিকল্পনা পদ্ধতি সহজ করার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত। আসলে সঠিক পরিকল্পনায় একটি পরিবার যেমন সঠিক পথে চলতে পারে, তেমনি একটি দেশও সুন্দর মতো গড়ে উঠতে পারে। কেননা পরিকল্পিত পরিবার জনসংখ্যা নিয়ন্ত্রণে সহায়ক, আর নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের উন্নয়নের জন্য সহায়ক। আর তাই জনসংখ্যা নিয়ন্ত্রণের সঠিক পদ্ধতির ব্যবহার সকলেরই করা প্রয়োজন। এবার জনসংখ্যা বিষয়ক একটি সচেতনতামূলক গান শোনাব। গানটির কথা সাজিয়েছেন ডক্টর পিয়ার মোহাম্মদ, সুর করেছেন লোকমান হাকিম এবং গানটি গিয়েছেন আবু বকর সিদ্দিক।

0: নিয়ে শুরু করছি শ্রোতাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষ নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। একে তো জ্বর, সর্দি, ঠান্ডা লাগার মতো সমস্যা রয়েছে, তার সাথে যোগ হচ্ছে অন্য সমস্যা। বিশেষজ্ঞদের মতে এই সময়ে ক্যালসিয়ামের অভাবের জন্য হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, সেই সাথে দাঁত, হার্ট ও পেশিতে একাধিক সমস্যা দেখা দিচ্ছে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে অস্টিওপরোসিস, অস্টিওপেনিয়া এবং হাইপোক্যালসেমিয়ার মতো সমস্যা দেখা দেয়। এমনকি শিশুদের ক্ষেত্রে শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে যে সকল খাবার খাই তার মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা যায়, আবার প্রয়োজনে সাপ্লিমেন্টও গ্রহণ করা যেতে পারে, তবে তার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করতে যা খাবেন। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: প্রথমে আপনার কাছে জানতে চাই যে ক্যালসিয়ামের ঘাটতি কেন হয় বা এর কারণগুলো কি কি?
1: ক্যালসিয়ামটা আসলে আমরা জানি যেটা আমাদের খুব অল্প পরিমাণে প্রয়োজন হলো, কিন্তু এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু যখন আমরা এই ক্যালসিয়াম যুক্ত খাবারগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে পারি না, বা কোনো কারণে আমাদের যদি এই পুষ্টি জ্ঞান সম্পর্কে ধারণা না থাকে যে কোন খাবারটাতে ক্যালসিয়ামের মাত্রা বেশি আছে, এবং সেগুলো না জানার কারণে কিন্তু অনেক সময় আমরা প্রতিদিনের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি না। আসলে এই না খাওয়া বা না জানার কারণে কিন্তু মূলত আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে। এবং আরো ব্যাপার যেটা হচ্ছে কি, যে ক্যালসিয়ামটা অনেক সময় আমরা খেলেও এটা আমাদের বডিতে শোষণ হয় না, তার আরেকটি কারণ হলো যে ভিটামিন ডি এর উপস্থিতি। আপনি জানবেন যে ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের জন্য কতটা জরুরি, এবং ভিটামিন ডি যখন আমাদের শরীরে অ্যাক্টিভ থাকবে তখনই কিন্তু ক্যালসিয়ামটা আমাদের শরীরে শোষণ হতে শুরু করে। তাই আমি মনে করি যে আমাদের দুটোই খুব জরুরি। এ কারণে আমাদের অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাবার কোনটার মধ্যে আছে এটা আমাদের জানতে হবে ভালো করে, এবং কতটুকু খেতে হবে সেটাও আমাদের জানতে হবে।
0: ক্যালসিয়ামের ঘাটতি কোন বয়সে সবচেয়ে বেশি হতে পারে?
1: ক্যালসিয়ামের ঘাটতিটা আসলে দেখা যায় যে বেশি চাহিদা যেটা শুরু হচ্ছে সেটা আপনার মেয়েদের ক্ষেত্রে 50 বছরের সময় থেকে, এবং ছেলেদের ক্ষেত্রে অ্যারাউন্ড 70 বছরের কাছাকাছি। এছাড়াও দেখা যায় যে ক্যালসিয়ামের ঘাটতিটা বলতে আমরা বুঝি ক্যালসিয়ামের চাহিদা আসলে কোন সময় বেড়ে যাচ্ছে। মূলত প্রেগনেন্সিতেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়, এবং যারা স্কুল গোয়িং বা গ্রোয়িং চাইল্ড যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদাটা বেড়ে যাচ্ছে। এবং তাদের কিন্তু এই সময়টা যদি ক্যালসিয়ামযুক্ত খাবার না দেয়া হয় তাদের ওই সময়টাতে তার ডেফিসিয়েন্সিটা তৈরি হচ্ছে।
0: প্রতিদিন কতটুকু ক্যালসিয়াম আমাদের শরীরে প্রয়োজন হয়?
1: ক্যালসিয়ামযুক্ত খাবার কিন্তু আমরা প্রতিদিনই গ্রহণ করি, এবং আমাদের বলা হয়ে থাকে একজন সুস্থ মানুষকে আমরা রিকমেন্ডেশন যেটা দিয়ে থাকি যে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম তার পার ডে রিকোয়ারমেন্ট থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে যেমন WHO থেকেও কিন্তু রিকমেন্ড করা হয় যে 500 মিলিগ্রাম তার প্রয়োজন, কিন্তু আবার অন্যান্য জায়গাতেও দেখা যাচ্ছে 700 মিলিগ্রাম। তো আমরা বলে থাকি যে 1000 মিলিগ্রামটা কিন্তু তাদের জন্য ভালো, সবার জন্য যদি গড়ে আমরা হিসাব করি। কিন্তু যাদের জন্য বেশি চাহিদা, যেটা আমরা বলেছি যে একটু বয়স বেড়ে গেলে, যেমন 50 বছর বয়স মহিলাদের ক্ষেত্রে, বা যাদের হচ্ছে 70 বছর যারা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি 1200 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম প্রয়োজন হয়ে থাকে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কি ধরনের ক্যালসিয়ামযুক্ত খাবার রয়েছে যে খাবারগুলো আমাদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবে?
1: ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে কিন্তু আমরা জানি যে আমাদের প্রতিদিনের চাহিদা যদি আমরা পূরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রতিদিন শাকসবজিটা ঠিকমতো রাখতে হবে। আপনি জানবেন যে আমাদের যত গাঢ় সবুজ শাকসবজি রয়েছে, যেমন আমাদের ব্রোকলি, পালং শাক বা এই টাইপের গাঢ় সবুজ যে শাকসবজিগুলো, এখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। মোটামুটি যদি আমরা কেউ দিনে 1 কাপ পরিমাণ শাকসবজি রাখতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেকটা দেখা যাচ্ছে 30% বা 31% আমরা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছি। এছাড়াও ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে আমরা সবাই জানি দুধের খাবারটা খুব জরুরি। দুধের খাবারের মধ্যে কিন্তু দই একটি ভালো উৎস, যেখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। সাধারণত নর্মাল দুধেও কিন্তু আমরা ক্যালসিয়াম পাচ্ছি, এবং দুধ থেকে তৈরি আদার্স যে খাবারগুলো আছে সেখানে আমরা ক্যালসিয়ামটা পেয়ে থাকি। আরও যে ক্যালসিয়ামের সোর্স সেটা হচ্ছে আমরা জানি যে বাদাম কিন্তু খুব ভালো একটি উৎস, যেমন অ্যালমন্ড বা ক্যাসিনো যে কাঠবাদাম যে বলে থাকি, এটার মধ্যে ক্যালসিয়ামটা ভালো পরিমাণে পাচ্ছি। পাশাপাশি বিচি মানে সিড যেটাগুলো আমরা বলছি যে সিসিমি সিড বা চিয়া সিড অথবা যে ডাল, এইগুলো খাবার থেকেও কিন্তু আমরা ভালো পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। এছাড়াও সবজি যেগুলো আমরা বলেছি আবার ঠিক একইভাবে কিন্তু ফলের মধ্যে আমরা পেয়ে থাকি, যেমন আপনি যদি কমলা বা মালটা এই টাইপের যদি ফলগুলো খেতে পারেন পান, সেখান থেকেও কিন্তু আমরা ভালো পরিমাণে একটা ক্যালসিয়াম পেয়ে থাকি। মোটামুটি আসলে আমাদের প্রতিদিনের যে খাবারের চাহিদা, আমরা বলি যে প্রোটিনযুক্ত খাবার, যেখান থেকে ছোট মাছ, দুধ, দই, বাদাম, এগুলো খেলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে 50% আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছি। বাকি 50% যদি আমরা শাক সবজি খেতে পারি প্রতিদিন 1-2 কাপ করে, দুটা ফল রাখতে পারি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের সারাদিনে যে চাহিদা সেটা কিন্তু আমরা পূরণ করা সম্ভব হয়ে যায়।
0: ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি ধরনের রোগ হতে পারে?
1: যেমনটা আপনি প্রশ্ন করেছেন যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি সমস্যা হতে পারে, ঠিক সেই সূত্র ধরেই বলতে চাই যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে আমাদের বোন ডেন্সিটি বা যে বোনের যে ক্ষয় হওয়া বা আমরা যেটা বলছি হাড়ের ক্ষয়, সেটা কিন্তু বেশি আমরা ফেস করে থাকি। মূলত যে সিমটমগুলো হয় যে আপনার ব্যাক পেইন হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, আপনার আরো দেখবেন যে একটা বয়স পর ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে 50 বছরের পর থেকে তার হাঁটু ব্যথা কিন্তু এটা খুব কমন। অনেকে দেখা যাচ্ছে হাঁটু ব্যথার জন্য নামাজ পড়তে পারেন না বা চলাফেরা করতে পারছে না। যারা অনেক বয়স হয়ে গেছে 70 বছরের কাছাকাছি, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতি হলে একদম বিছানায় পড়ে যাচ্ছেন, বড় সময় কিন্তু এমনও হয় যে হাড়ও ভেঙে যায়। তো এটা একটা কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি হওয়া। আর একটা যেটা হচ্ছে যে আমাদের নখ বা আমাদের চুলের যেই ব্যাপারগুলো সেগুলোতেও কিন্তু ক্যালসিয়ামের গুরুত্ব অনেক বেশি। যখন আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে তখন কিন্তু আমাদের নখ ভেঙে যাওয়া থেকে শুরু করে চুলের যে অপুষ্টি সেটাও কিন্তু দেখা দিচ্ছে। মাঝে মাঝে কিন্তু আমাদের ওভারঅল কিন্তু অনেক কিছুই কিন্তু আমরা ফেস করি যেটা আমাদের ক্যালসিয়ামের ঘাটতির জন্য হয়ে থাকে। তাই মূলত আমরা বলবো যে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের ব্যাক পেইন, হাড়ের ক্ষয়, হাঁটু ব্যথা, তারপর পিঠে ব্যথা বা আমাদের নখ ভেঙে যাওয়া, এই সমস্যাগুলো বেশি দেখা দেয়।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই যে আমাদের জীবনযাত্রার চলার পথে আমরা যে ধরনের খাবার দাবার খাই বা আমরা যে ধরনের লাইফস্টাইল ফলো করে থাকি, এর সাথে কি ক্যালসিয়ামের ঘাটতি বা ক্যালসিয়ামের জাতীয় রোগের হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে?
1: অবশ্যই রয়েছে, কারণ আমরা জানি যে আমাদের যদি প্রতিদিনের যে চাহিদা রয়েছে আমরা ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো বলছি সেগুলো যদি আমরা না কমপ্লিট করতে পারি, মানে না খেতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে। এমনকি যেটা আমি শুরুতে বলেছিলাম যে ভিটামিন ডি কিন্তু আমাদের খুব জরুরি একটা জিনিস ক্যালসিয়ামটা শোষণ করার জন্য বডিতে, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি আমরা কি জানি যে ভিটামিন ডিটা আমাদের শরীরে কিন্তু অ্যাক্টিভ করতে হয়। যেমন আমি মাছ খেলাম, ডিম খেলাম বা অন্যান্য ফল খেলাম, সেগুলো থেকে ভিটামিন ডি ঠিকই পাচ্ছি, কিন্তু অ্যাক্টিভ হওয়ার জন্য কিন্তু আমাকে সূর্যের আলোতে যেতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু জীবনযাত্রা কিন্তু একটা বড় জিনিস যে আমি কোন সময়টা সূর্যের আলোতে যাব, আমাকে কতটুকু টাইম থাকতে হবে। যেমন সকাল 10 থেকে দুপুর 3টা পর্যন্ত আমাদের বলা হয়ে থাকে যে সূর্যের আলোটা আমাদের বডিতে স্কিনে পড়লে আমাদের ভিটামিন ডি অ্যাক্টিভ হচ্ছে, তার মানে এটাও কিন্তু একটা জীবনযাত্রার মধ্যে চলে আসছে। এবং প্রতিদিন আমি কতটুকু সবজি খাবো, কতটুকু ফল খাবো, কতটুকু দুধ বা দই খাবো, এই ব্যাপারগুলো কিন্তু ওভারঅল আমরা আমাদের লাইফ স্টাইলের মধ্যেই পড়ে যাই। তো আমি মনে করি যদি আমরা এই জিনিসগুলো ঠিক রাখতে না পারি তখন কিন্তু আমাদের এই ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
0: ক্যালসিয়ামের ঘাটতি পূরণে বা ক্যালসিয়ামের অভাবে যেন কোনো রোগ না হয় এটা প্রতিরোধ করার জন্য আমাদের কি করণীয়?
1: এটা খুবই একটা ভালো প্রশ্ন করেছেন যে আমাদের আসলে জানতে হবে যে আমরা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা যে ঘাটতি সেটা প্রতিরোধ কিভাবে করতে পারি। আমরা তো আসলে প্রত্যেকেই যে যার ইচ্ছা মতোই খেয়ে ফেলি, প্রতিদিন খেতে বসলে দেখা যায় যে আমাদের রুচির ব্যাপারটা আমরা বেশি খেয়াল করি যে কোনটা খেতে ভালো লাগে সেই খাবারটাই খেয়ে ফেলছি, কিন্তু আমরা কেউ মাথায় রাখি না যে আসলে এই খাবারটা খেলে আমি এই পুষ্টিটা পাচ্ছি। যেমন আপনি শুরুতে প্রশ্ন করেছেন যে একটা মানুষের প্রতিদিন কতটুকু ক্যালসিয়াম দরকার, এটা অনেকেই জানেন না যে তার কতটুকু দরকার বা কোন খাবারটি খেলে তার এই পুষ্টি চাহিদা বা এই ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হচ্ছে। যেমন আমরা বলেছি যে 1000 মিলিগ্রাম, কমপক্ষে 500 মিলিগ্রাম ক্যালসিয়াম তার প্রতিদিন কভার হতে হবে। তো সেই হিসেবে কিন্তু তাকে মিনিমাম শাক সবজিটা রাখতে হবে প্রতিদিন খাদ্য তালিকায়, দুধ না হলেও দইটা খেতে হবে বা ছোট মাছ খেতে হবে, একটু বাদাম বা ডাল জাতীয় খাবার খেতে হবে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তার প্রতিদিনের যে ক্যালসিয়ামের চাহিদা সেটা কিন্তু পূরণ হচ্ছে। এবং আমরা যদি প্রতিরোধমূলক চিন্তা করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই খাবারগুলো কিন্তু খেতে হবে। পাশাপাশি যেটা বলেছি যে লাইফ স্টাইল বা জীবনযাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা হচ্ছে আমাদের সূর্যের আলোতে যেতে হবে, ভিটামিন ডি টা আমাদের ঠিক রাখতে হবে, তাহলে মোটামুটি আমাদের যে ক্যালসিয়ামের ঘাটতির অভাবে যে রোগগুলো হয়, হাঁটু ব্যথা, পিঠে ব্যথা বা কোমরের ব্যথা, এগুলো কিন্তু আমরা অনেকটাই আমরা রিলিফ করতে পারবো ইনশাল্লাহ।
0: প্রিয় শ্রোতা বন্ধু, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে প্রথমেই লিখেছেন ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে, বলেছেন যে ক্যালসিয়ামের ঘাটতি হলে কি ধরনের সমস্যা হতে পারে?
1: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ক্যালসিয়ামের ঘাটতি হলে যে সমস্যাটা হতে পারে সেটা প্রথমত আপনি দেখবেন যে আপনার পিঠে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, তার মানে আপনার হাড়ের যে ক্ষয় হচ্ছে সেখান থেকে কিন্তু সমস্যাগুলো সূত্রপাত হয়ে থাকে। এর পাশাপাশি আপনার নখ ভেঙে যাওয়া বা আপনার চুলের সমস্যা হওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন ক্যালসিয়ামের ঘাটতি হলে।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে যে ধরনের খাবার এই টপিকে কথা বলার জন্য।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ।
2: প্রিয় বন্ধু, বন্ধুরা, জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসম্মত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা অপরিহার্য। ডায়রিয়া ও পানিবাহিত নানা রোগ থেকে রক্ষা পেতে স্যানিটেশন ব্যবস্থা ও সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস খুবই জরুরি। আর বিশ্বব্যাপী এ বিষয়ে জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য প্রতি বছর আজকের এই দিনে অর্থাৎ 15ই অক্টোবর পালন করা হয় বিশ্ব হাত ধোয়া দিবস, যার লক্ষ্য হাত ধোয়ার ব্যাপারে সকলকে নজর দেওয়া ও সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং আমাদের পরিবারের ছোট্ট শিশু থেকে সকল সদস্যদের মাঝে টয়লেট ব্যবহারের পর এবং খাবার খাওয়ার পূর্বে যথাযথভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলি। সুপ্রিয় শ্রোতা, আমরা সবসময় সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশা করি, কিন্তু আমাদের এই অসাবধানতা আর অসচেতনতার ফলে অনেক সময়ই আমরা অসুস্থ হয়ে পড়ি। এই যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ, যার প্রধান বাহক এডিস মশা, যে মশা আমাদের বাড়ির ভেতরে বা বাইরে চারপাশে জমে থাকা পরিষ্কার পানিতে জন্মায়। এই বিষয়টি আমরা প্রায় সকলেই জানি, তবুও বাড়িঘরের ভেতর ও চারপাশ পরিষ্কার রাখার ব্যাপারে আমরা অনেকেই উদাসীন। ফলে পানি জমে থাকছে এবং এডিস মশা জন্মাচ্ছে, যার কামড়ে অনেকেই ডেঙ্গু বা চিকুনগুনিয়াতে আক্রান্ত হচ্ছেন, অনেকে মারাও যাচ্ছেন। তাই উদাসীনতা পরিত্যাগ করে এ মশা যাতে জন্মাতে না পারে তার জন্য আপনার বাড়ির আশপাশ নিয়মিত পরিষ্কার রাখুন এবং বৃষ্টির পানি সহ কোথাও কোনো পরিষ্কার পানি যেন 3 দিনের বেশি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। সেই সাথে দিনে রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন আর প্রতিদিন ঘরের দরজা জানালার পর্দা ঝেড়ে মশা বিতাড়িত করুন। সকলের সুস্থ ও সুন্দর জীবনের শুভ প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি। আর বিদায়বেলা জানিয়ে যাই, আজকে স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
3: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা, আয়োজনে এখনকার নিবেদন স্বাস্থ্য বিষয়ক চিঠিপত্রের জবাব নিয়ে পর্ব আপনি কেমন আছেন। এ পর্বের সঞ্চালনায় আছেন নাসিমা রাজ্জাক জুথি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে তাসমি চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে দুদিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন। তিনি গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ আহ্বান জানান। ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ অনেক বড় বড় অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি সরকার তখনই সফল হয় যখন জনগণকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করে। প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে চায়। তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবাই চেষ্টা করলে আগামী দিনে ডেঙ্গুর অভিশাপ থেকে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনকালে এক সভায় এই নির্দেশনা দেন। সভায় লালন উৎসব ও নজরুল বর্ষকে কেন্দ্র করে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। দেশের সংস্কৃতি ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী মাসের 9 তারিখ শুরু হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। ওইদিন বেলা 3:30টায় সংসদের বৈঠক বসবে। দেশের বস্ত্রশিল্পের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে 2050 সালের মধ্যে তুলার উৎপাদন বাড়িয়ে 19 লাখ বেলে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে দেশে বছরে 16 লাখ বেল তুলার চাহিদার বিপরীতে স্থানীয় উৎপাদন দিয়ে মাত্র 18-20% চাহিদা পূরণ হচ্ছে। তুলা উন্নয়ন বোর্ড জানিয়েছে, দেশের 50টিরও বেশি জেলায় তুলার উৎপাদন বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী তুলা চাষের জমি বাড়িয়ে 2 লাখ হেক্টরে উন্নীত করার মাধ্যমে 2030 সালের মধ্যে 5 লাখ বেল, 2040 সালের মধ্যে 10 লাখ বেল এবং 2050 সালের মধ্যে 19 লাখ বেল আঁশ তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই গতরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 77 বছর। আজ বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মুন্সীগঞ্জে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। রাজনৈতিক জীবনে আব্দুল হাই 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ভিয়েতনাম যুদ্ধে নিহত 700-র বেশি মানুষের শেষকৃত্য সম্পন্ন করেছে দেশটি। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের কয়েক দশকের সংঘাতে নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করতে জাতীয় পর্যায়ের উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। গতকাল হোচিমিন শহরে কয়েক হাজার মানুষ সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রার্থনা করেন। সামরিক বাহিনী জানায়, একক ও গণকবর থেকে 731 জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সরকার গত বছর রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র মেরামতের জন্য 20 কোটি 24 লাখ 50 হাজার মার্কিন ডলার সহায়তা দেবে। ব্রিটিশ সরকার আরও জানায়, এই অর্থ বিদ্যুৎ কেন্দ্রটির ভৌত অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ অংশের মেরামতে সহায়তা ও সুরক্ষায় ব্যয় করা হবে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19টি টি-20 ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 11টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 15 অক্টোবর বৃহস্পতিবার বেলা 2:20 শুনবেন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার ঢাকা কর্তৃক আয়োজিত ফোন ইন অনুষ্ঠান। আজকের বিষয়, শিশুর প্রতি সহিংসতা রোধ। আইনুন নাহার শিউলি, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। নিশাত সুলতানা পুরবী, লেখক, কলামিস্ট ও উন্নয়ন কর্মী। সঞ্চালনে থাকবেন অ্যাডভোকেট খায়রুল আহসান সোহাগ, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করবেন ডক্টর শায়লা আক্তার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ফোন করুন 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270, 02-44-81-3277। ফোন নম্বরগুলো বলছি, 02-44-81-3278 এবং 02-44-81-3279। এছাড়াও এই অনুষ্ঠানে আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। আজ 15 অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দৃষ্টি প্রতিবন্ধী ও অন্ধ ব্যক্তিদের আত্মনির্ভরশীলতা, চলাচলের স্বাধীনতা, অধিকার ও নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতি বছর এ দিনে বিশ্বজুড়ে ও বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এবারে বাংলাদেশে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস 2026 উদযাপন করার জন্য মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন। আসুন আমরা সবাই মিলে অন্ধদেরকে পথ চলায় উৎসাহ প্রদান করার লক্ষ্যে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপনকে সার্থক করে তুলি। বার্তাটি শুনলেন।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স, FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ফোন ইন অনুষ্ঠান বেলা 2:20 বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কথিকা শুনবেন বেলা 3:45। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। বিকেল 5:40 শুনবেন ডেঙ্গু ঠেকাই একসাথে। সন্ধ্যে 7:05 কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। এবারে FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। আজ 15 অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দৃষ্টি প্রতিবন্ধী ও অন্ধ ব্যক্তিদের আত্মনির্ভরশীলতা, চলাচলের স্বাধীনতা, অধিকার ও নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতিবছর এ দিনে বিশ্বজুড়ে ও বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এবারে বাংলাদেশে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস 2026 উদযাপন করার জন্য মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন। আসুন আমরা সবাই মিলে অন্ধদেরকে পথচলায় উৎসাহ প্রদান করার লক্ষ্যে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপনকে সার্থক করে তুলি। বার্তাটি শুনলেন

পাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়, তবে হাসপাতালে ভর্তি করতে হবে। বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম। এর আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার ঢাকা কর্তৃক আয়োজিত বিশেষ ফোন ইন অনুষ্ঠান সঞ্চালনায় অ্যাডভোকেট খায়রুল আহসান সোহাগ।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার ঢাকা কর্তৃক আয়োজিত ফোন ইন অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় শিশুর প্রতি সহিংসতা রোধ। আমাদের এই বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন আইনুন্নাহার শিউলি, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং নিশাত সুলতানা, লেখক, কলামিস্ট এবং উন্নয়ন কর্মী। বন্ধুরা, আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি, অ্যাডভোকেট খায়রুল আহসান সোহাগ। শ্রোতা বন্ধুরা, আপনারা যে সমস্ত নম্বরে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন সেই নম্বরগুলো আমি এখন জানিয়ে দিচ্ছি। 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270, 02-44-81-3277, 02-44-81-3278, 44-81-3279। এছাড়া এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন আমাদের সাথে দুজন বিশেষজ্ঞ আছেন, নিশাত সুলতানা, লেখক, কলামিস্ট এবং উন্নয়ন কর্মী। নিশাত সুলতানা, আপনি তো এই বিশেষ করে আপনি সামাজিক উন্নয়নের কাজ করে থাকেন এবং আমরা আজকের যে বিষয় শিশুর প্রতি সহিংসতা রোধ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি প্রতিনিয়ত কাজ করে থাকেন। তা আপনি যদি আমাদেরকে আজকের বিষয়টি নিয়ে একটু বলেন যে শিশুর প্রতি সহিংসতা রোধ, এটি কিন্তু সরাসরি আমরা বলছি না যে আইন কোনো, শিশুর প্রতি বিভিন্নভাবেই সহিংসতা হতে পারে এবং সেটা রোধের জন্য আইনও আছে, যদি দয়া করে আপনি এটি নিয়ে আলোচনা করেন।
1: ধন্যবাদ আপনাকে এবং আজকের অনুষ্ঠানে সংযুক্ত থাকতে পেরে আসলে ভীষণ ভালো লাগছে। আবার বিষয় যেটা নির্ধারিত হয়েছে শিশুর প্রতি সহিংসতা, এই বিষয়ে আসলে কথা বলতে গেলে না এক ধরনের কষ্টের অনুভূতিও হয় যে বাংলাদেশের মোট জনসংখ্যার 40% কিন্তু শিশু, এবং এই শিশুদের সহিংসতা নিয়ে আজকে স্বাধীনতার 95 বছর পরও আমাদের আলাপ আলোচনা করতে হচ্ছে। তার মানে শিশুরা হয়তো এখনো আমাদের প্রায়োরিটির জায়গায় নেই এবং শিশুদের জন্য এখনো একটা সুন্দর বাংলাদেশ এখনো আমরা তৈরি করতে পারিনি, এটা তো নিশ্চয়ই আসলে খুব কষ্টের একটা জায়গা। শিশুরা আসলে কেমন আছে বাংলাদেশে, বাংলাদেশের বিভিন্ন পরিসংখ্যান বলছে শিশুরা আসলে খুব ভালো নেই। আপনারা যদি সাম্প্রতিক, আমরা যদি সাম্প্রতিক কিছু তথ্যপাত্র দেখি, অতি সম্প্রতি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে বলা হচ্ছে যে দেশে 6 বছরে শিশু নির্যাতনের মোট ঘটনা ঘটেছে 8725টি শুধুমাত্র রিপোর্টেড, এবং শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে 3487। হ্যাঁ, তো এই দুটো তথ্য কিন্তু ভীষণভাবে আমাদের মধ্যে ভয়ের একটা অনুভূতি তৈরি করে যে রিপোর্টেড কেসই যদি এটা হয় তাহলে রিপোর্টের বাইরে যেই কেসগুলো আছে সেগুলোতে আসলে এটার সাথে যুক্ত হবে, এবং বাংলাদেশে প্রায় 90% শিশুই নানাভাবে শারীরিক, মানসিক, যৌন নির্যাতন, অর্থনৈতিক শোষণও আছে তার সাথে কিছু কিছু, যেহেতু শিশু শ্রমকে আমরা এখনো বাংলাদেশ থেকে দূর করতে পারিনি। এই নানা কিছু মিলে আসলে সার্বিক অবস্থা শিশুদের খুব একটা অনুকূলে নাই। সম্প্রতি আমাদের 11 তারিখে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে এবং আন্তর্জাতিক কন্যা শিশু দিবসও বটে, এবং এই বছরের প্রতিপাদ্য ছিল যে বাল্যবিবাহ বন্ধ করো, শিশুদের অধিকারে বিনিয়োগ করো। তার মানে এখন আমাদেরকে বলতে হচ্ছে বাল্যবিয়ে বন্ধ করার ঘটনা, এবং প্রতি 2 জনের মধ্যে 1 জন কন্যা শিশুর বিয়ে হয়ে যাচ্ছে 18 বছর পূর্ণ করার আগেই, তো এটাও আসলে শিশুর প্রতি সহিংসতা এবং নির্যাতনের একটা বড় ধরনের উদাহরণ।
0: আপনাকে ধন্যবাদ, আমরা আবার আসবো আপনার কাছ থেকে। আমরা একটু, আপনি বলছিলেন বাল্য বিবাহ নিয়ে, আইনুন্নাহার শিউলি, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আপনি। আচ্ছা, আপনি যদি শিউলি আপা, আপনি যদি আমাদেরকে বলেন যে এই যে বলছিল যে বাল্য বিবাহ হয়ে যাচ্ছে, শিশু আইনে কত বছর হলে বাল্য বিবাহ হয় কিংবা শ্রম আইনে, সবকিছু মিলে একটু আপনারা যদি আলোচনা করেন।
2: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে যুক্ত হতে পেরে। শিশু আইনে আপনি বলেন যে কত বছর,
0: কত বছর হলে আমরা বলছি যে শিশু
2: শিশু, যেমন শিশু আইন অনুযায়ী 2013 সেটা অনুযায়ী 18 বছর
0: মানে 18 পর্যন্ত, 18 বছর নিচে হলে শিশু,
2: 18 বছর নিচে হলে, আবার নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুযায়ী 16 বছর বয়সী ব্যক্তি, তারপরে শ্রম আইন বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ শ্রম আইনে 14 বছরের নিচে
0: শিশু,
2: বাল্যবিবাহ নিরোধ আইন সেদিন আলোচনা হলো, এখানে পুরুষের ক্ষেত্রে 21 নিচে আর নারীর ক্ষেত্রে 18 নিচে।
0: তার মানে হচ্ছে যাদের বয়স 18 বছরের একদিনও কম হবে তিনি কিন্তু শিশু, এবং তিনি শিশু হিসাবেই আদালতের কাছে গণ্য হবেন, এবং তার বিচারটাও কিন্তু
2: শিশু আদালত হবে, এবং তার
0: তাকে
2: অপরাধী বলা যাবে না,
0: সেভাবে
2: তাকে ট্রিট করতে হবে,
0: এবং তার জন্য সংশোধনাগার আছে তাই না, তাকে আমাদের জেলখানা যেমন সাধারণ আসামিদের নেওয়া যাবে না,
2: সবার সাথে রাখাও যাবে না।
0: হ্যাঁ, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক শ্রোতা বন্ধু অপেক্ষা করছে আমাদের সাথে কথা বলবার জন্য, দেখি একটু প্রশ্ন নিয়ে আসতে পারি কিনা। হ্যালো, হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম ভাইয়া, বলুন, নাম বলে প্রশ্ন করুন। জি,
3: শোভন ভাই কেমন আছেন?
0: জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, বলুন।
3: জি, আমি মোহাম্মদ সানোয়ার হোসেন,
0: জি
3: সভাপতি প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি স্থপতি পাবনা থেকে। আমি ধন্যবাদ জানাই ঢাকা বেতারকে যে আজকে খুবই একটা সুন্দর আলোচনা নিয়েছে, এর জন্য আমি ধন্যবাদ জানাই, সেই সঙ্গে ম্যাডামকে ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে। আমার জানার ইচ্ছা যে আমাদের সমাজে যেটা আমরাও, আমি নিজেও একটু প্যারালিগেলের সঙ্গে কাজ করি, আমরা দেখি যে প্রতিনিয়তই কিন্তু শিশু নির্যাতন হতেই থাকে, আমার জানার ইচ্ছা যে এই যে বিচারগুলো বিভিন্ন সময় রায় কার্যকর মানে দেওয়া হয়, দেওয়ার পরে দেখা যায় যে আপনার আপিল বা আপনার রিভুর জন্য আপনার এই রায়গুলা বিলম্বিত হয়ে দেখা যায় যে স্লো হয়ে যায়, এইটা হওয়ার কারণটা কি? আমার মনে হয় যে শিশু নির্যাতন বা সঞ্চিতার এখানে আইনটা এমন ভাবে করা উচিত যে দেখা যাচ্ছে যে আপনি 30 কার্য দিবস বা 15 কার্য দিবসের ভিতরে আপিল রিভিউ এগুলো ওকে করার কোন সুযোগ আছে কিনা, কারণ আমাদের দেশে তো এখন অনেক আইনজীবী কিন্তু এগুলো বিলম্ব হয়ে দেখা যায় আপনার রায় স্থুল হয়ে যায়, পরবর্তীতে দেখা যাচ্ছে যে শিশু ঠিক মতো বিচার পায় না, তাহলে এটার কি করণীয় আছে একটু জানালে খুশি হতাম।
0: জি ধন্যবাদ আপনাকে,
2: ধন্যবাদ সাহেব। এটা হচ্ছে শিশু আইন 32 ধারা অনুযায়ী শিশুর প্রথম আদালতে উপস্থিত থেকে 360 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে, আর যুক্তিসঙ্গত বাস্তব কারণে আদালত কারণ লিখে আরো 60 দিন বাড়াতে পারে, তবে 360 দিনের মধ্যে শেষ করতে হবে, এটাই আর কি টার্গেট রাখতে হবে। জি আইনে নির্ধারিত সময়ে বিচার শেষ না হলে লঘু অভিযোগী শিশুকে অব্যাহতি দেওয়া যেতে পারে, অথবা ধর্ষণ, হত্যা, ডাকাতি, মাদক ব্যবসা বা অন্যান্য জঘন্য গুরুতর অপরাধে এর ব্যতিক্রম হতে পারে, সেক্ষেত্রে শাস্তিটা সেইভাবে, শাস্তি আসলে বলা যায় না শিশুদের, হ্যাঁ সংশোধনে ওইভাবে তাদেরকে সেইভাবে সেই স্থানে প্লেস করতে হবে।
0: এবং উনি যেটি বলছিলেন যে অপরাধের ক্ষেত্রে আসলে মানে একটা আইনের কিন্তু কথা আছে যে একজন ব্যক্তি কোনোভাবেই যেন বিনা কারণে মানে কোনো দণ্ডপ্রাপ্ত না হন, সেই কারণে কিন্তু এই সতর্কতামূলক ব্যবস্থা, এই যে আপিলের কথা বলছে আদালতে, হ্যাঁ এই এটা কিন্তু একটাই কারণ হচ্ছে যে কোনোভাবেই যেন সে বিনা দোষে যেন সে শাস্তি ভোগ না করে, তাই না? জি জি জি জি ধন্যবাদ আপনাকে। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
0: আসসালাম,
4: কথা হচ্ছে আলী হাসান মানিকনগর কৈটলা বেড়া পাবনা থেকে।
0: জি ভাই হাসান ভাই বলুন।
4: আমি জানতে চাচ্ছি শিশু নির্যাতন হতে দেখলে কোথায় অভিযোগ জানাবো?
0: জি ধন্যবাদ আপনাকে, যে নিশাত সুলতানা আপনি যদি একটু বলেন।
1: শিশু নির্যাতনের ঘটনায় তো আসলে জানাতে হবে, যেটা সরকারের যেটা আমাদের আছে যে হেল্পলাইন নাম্বার, ন্যাশনাল হেল্পলাইন নাম্বার 109, এবং শিশুদের জন্য একদম ডেডিকেটেড বা নির্ধারিত আরেকটি নাম্বার আছে 1098। এই নাম্বারটা হচ্ছে 24 ঘন্টা খোলা থাকে, এবং শিশু নির্যাতন কিংবা সহিংসতার যে কোনো ঘটনায় 1098-এ সরাসরি ফোন করে যে কোনো সময় সহযোগিতা পাওয়া যেতে পারে। এছাড়াও স্থানীয় প্রশাসন যদি এগিয়ে আসেন সেটাও তো অবশ্যই সম্ভব, সে তাদেরকেও জানানো যেতে পারে। তবে আমরা চাই যে শিশুদের মানে নির্যাতনের কোনো ঘটনা জানানোর মতো কোনো পরিস্থিতি যেন না হয়, অর্থাৎ কোনো শিশুর প্রতি যেন সহিংসতা না হয়। তবে সহিংসতা ঘটলে আমরা আসলে এই হেল্পলাইন নাম্বার এবং স্থানীয় প্রশাসনের সাথে কথা বলতে পারি। ধন্যবাদ হাসান ভাই।
0: জি, খুব সুন্দর বলেছেন আপনি। হ্যালো, হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম ভাই, নাম বলে প্রশ্ন করুন।
5: কথা বলছি হাজি মোহাম্মদ মিন্টু আলমিয়া, ইসলামগঞ্জ বাজার উপজেলা পরিবহন জেলা সাত থেকে।
0: জি,
5: তো আমার প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখা যায় যে হয়তো 16-17-18 বছরের মেয়েদের বাল্য বিবাহ দিয়ে দেওয়ার সময় এরা কি করে, পিতামাতারা অন্য লোক দিয়া যে ইউনিয়ন পরিষদে দিয়া তাদের বয়স বৃদ্ধি করে বা এনে, এই ক্ষেত্রে যে এই কাজটা যে মানে ইউনিয়ন পরিষদ যে করে, এই ক্ষেত্রে মানে সরকারের কোন আইন কিভাবে কি বলে এই ব্যাপারে আলোচনা করতে।
0: আসলে ইউনিয়ন পরিষদ তৈরি করতে পারে না, এটি হচ্ছে সবচেয়ে বড় যেটি, তাই না? ইউনিয়ন পরিষদ কোনো এখতিয়ারই নাই বয়স বাড়ানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেকে যেটা করে ফিডেবিট করে বয়সটাকে বাড়িয়ে দেয়, কিন্তু সেটি কিন্তু বিয়ে না, এফিডেভিট করে আপনি যখন এফিডেভিট করবেন তখন কিন্তু আপনি বয়স হয়তো বাড়াতে পারেন, যেহেতু আপনার আর কিন্তু নিয়ম হচ্ছে আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার যদি আইডি কার্ড আগেই হয়ে থাকে 18 আগে, হয়তো ওইটাকে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটা লাগবেই যদি রেজিস্ট্রি করতে হয়। কোনো কাজী সাহেব কিন্তু বিয়ে করাতে পারবে না যে পর্যন্ত আপনি ওই জন্ম নিবন্ধন না দেবেন অথবা তার বয়সের সার্টিফিকেট না দেবেন। তো এখানে সবচেয়ে প্রধান বিষয় হচ্ছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার তাদের কোন রকম এখতিয়ারই নাই বয়সের কোনো সার্টিফিকেট দেওয়ার জন্যে। সো আপনি যেটি প্রশ্ন করেছেন, এটি যদি কেউ করে থাকে তাহলে সে অবৈধ কাজ করেছে এবং তার জন্য আপনি যদি অভিযোগ দিতে পারেন তার অবশ্যই শাস্তি হবে। আর একটা কথা বলি যে আপনারা যে এফিডেভিটের মাধ্যমে বয়সটা যে বাড়িয়ে দিচ্ছে 18-এর উপরে করে তারপরে বিয়ে দিচ্ছে, সেটা কিন্তু একটা এফিডেভিট থাকছে, সেখানে কাজীর যদি কোনো রেজিস্ট্রেশন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া বিয়ে করলে সেটা কিন্তু 2 বছরের সাজা আছে, সেখানে আপনাকে এটা মাথায় নিতে হবে। এবং এটি যদি করে কাজীর কিন্তু কাজীশিপ থাকবে,
2: হ্যাঁ,
0: সুতরাং 18-এর নিচে হলে কোনো কাজী বিয়ে দিতে পারবে না। তবে তবে ওই যে আমাদের যেমন আমরা মুসলিম শরীয়ত মোতাবেক যেটা বলি হুজুরের মাধ্যমে কোনো এইরকম আলেমের মাধ্যমে কিন্তু বিয়ে করায় অনেক সময়, কিন্তু সেটিও রেজিস্ট্রি করতে 18 বছর হতেই হবে, 18 বছরের নিচে একদিন নিচে হলে রেজিস্ট্রি করার কোনো এখতিয়ার নাই। জি ধন্যবাদ। হ্যালো, হ্যালো, জি ভাইয়া নাম বলে প্রশ্ন করুন। আরিফুল সাহেবের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবার হয়তো প্রশ্ন আমরা নিতে পারি, আর একটা প্রশ্ন নিতে পারি। হ্যালো,
6: আসসালাম আলাইকুম।
0: জি ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাইয়া।
6: ভাই ভালো আছেন আপনি?
0: জি ভালো আছি। আপনি মিন্টু ভাই মনে হয় নাকি?
6: না না, আমি মোহাম্মদ
0: লুৎফর জর্দার। আচ্ছা আচ্ছা, বলুন বলুন।
6: বড়খোলা পাংশা রাজবাড়ি।
0: আচ্ছা রাজবাড়ি থেকে বলুন।
6: আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দুই আপু ভালো আছে তো?
0: ভালো আছে। যে আপনার প্রশ্নটা করুন।
6: আমি জানতে চাচ্ছি আপুদের কাছে,
0: জি,
6: যে আমাদের একেবারে গ্রাম অঞ্চল বুঝছেন, বড়াই নদীর ধারে আমাদের বাড়ি,
0: জি,
6: যে আমি জানতে চাচ্ছি যে ওই লোকে যে শিশু নির্যাতন করে, আমি জানতে চাচ্ছি সরকারের কোন ব্যবস্থা করবে
0: কিনা। আমরা যদি একটু অ্যাডভোকেট আইরন হাসিল, আপনি যদি বলেন শিশু শ্রম আইনের যে কতটুকু বয়স হলে কিভাবে কি, যেমন কিশোর হলে কিভাবে, শিশু হলে
2: না, উনি অপরাধের কথা বলতেছে যে নির্যাতন হলে কি
0: এটা হয় এবং কাজ করতে তো পারবে না শিশু হলে।
2: ধন্যবাদ লুৎফর সাহেব।
0: জি,
2: শিশু আইনের ধারা 70-77 আছে যে শিশুর প্রতি নিষ্ঠুরতা, আঘাত, উৎপীড়ন, অবহেলা, পরিত্যাগ বা ব্যক্তিগত কাজে ব্যবহার, অশালীন কোনো কিছু প্রদর্শন করা হলে সেক্ষেত্রে 5 বছর অথবা 1,00,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। আবার শিশুকে যদি ভিক্ষা বৃত্তিতে নিয়োগ করা হয় সেই ক্ষেত্রেও এরকম সাজা আছে, 5 বছর বা 1,00,000 টাকা বা উভয় দণ্ড দণ্ডিত হবে। এরকম অনেক ধারা আছে যে যেখানে শিশুরা শিশুদের জন্য আইন করে রাখা হয়েছে, শিশুদের প্রতি যদি অপরাধ করা হয় বা শিশুদেরকে দিয়ে কোনো অপরাধ কাজ করানো হয়, সেই ধারাগুলো আসলে আইন তো সবকিছুই আছে, এখন কতটুকু এটার
0: প্রয়োগ হচ্ছে,
2: হ্যাঁ প্রয়োগ হয় সেটার।
0: আচ্ছা আমরা একটু নিশাত আপার কাছে আসি, আপনি যদি একটু প্রশ্নটা শুনেছেন, নিশাত সুলতান আপনি যদি একটু বলেন।
1: যেটা আসলে আইনের মানুষ আমি না, আমি আসলে সমাজের শিশুদেরকে নিয়ে কাজ করি, শিশুদের জন্য লেখালেখি করি, সেই জায়গা থেকে তো আপা যেটা বলেছেন তার উপর প্রতি মানে পূর্ণ সমর্থন, নিশ্চয়ই আইনের যে ধারাগুলো আছে সেগুলোতে অনুসরণ করা প্রয়োজন, কিন্তু যেটা সবসময় হয় যে বাস্তবায়নে একটা বড় গ্যাপ আমরা দেখি। এবং আরেকটা বিষয় হয়তো পরবর্তীতে আমি বলার সুযোগ পাবো কিনা, সেটা হচ্ছে বাংলাদেশে শিশুদের একটা সার্বজনীন সংজ্ঞা দরকার, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন আইনে শিশুদেরকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা আছে। বাংলাদেশ কিন্তু শিশু অধিকার যে কনভেনশন আছে জাতিসংঘের, সেখানে কিন্তু প্রথম দিকের স্বাক্ষরকারী একটা দেশ,
0: যেটা 1974 সালে বোধহয় হয়েছিল,
1: 1989 সালের যে শিশু অধিকার কনভেনশন, সেখানে কিন্তু প্রথম অনুচ্ছেদে শিশুদের বয়স নির্ধারণ করা আছে 18 বছর পর্যন্ত, মানে 18 বছরের নিচে সবাই আর কি শিশু। কিন্তু আমাদের যে আইনগুলো আছে, আমরা যদি দেখি শিশু আইন, সেখানে পরিষ্কার করে বলা আছে কিন্তু শিশুর বয়স 18। কিন্তু এছাড়া যে আরো যে বিভিন্ন ধরনের আইন, হ্যাঁ সেখানে যেমন ধরে নেন যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, সেখানে শিশুর বয়স 18 আছে। আবার কোথাও কোথাও যেমন শ্রম আইনে 14 আছে। আবার যে শিশু সুরক্ষা আইন যেটা, সেখানে আবার নারী ও শিশুর যে সুরক্ষা আইন, সেখানে আবার কিন্তু শিশুকে দুবার ডিফাইন করা আছে। একবার মানে নারীর বয়সের সাথে শিশুর বয়সটাকে একদম স্পেসিফিক ভাবে যে দুইটাকে আলাদা করা, সেটা করা নাই। আবার কখনো কখনো একই বয়সে কিশোর বলা হচ্ছে, কিশোরী বলা হচ্ছে, আবার শিশু বলা হচ্ছে। তো এই ধরনের যে নানা রকমের সাবালকত্ব আইন আছে, সেখানেও 18 বছর আবার বলা আছে। তারপর বাল্য বিয়ে নিরোধ আইন, সেখানে কিন্তু আবার মেয়ের বয়স 18 বছর পর্যন্ত হলে সে বিয়ে করতে পারবে, ছেলে আবার 21 বছর, কিন্তু 18 বছর হলে সে কিন্তু আবার ভোটাধিকার প্রাপ্ত হচ্ছে নারী এবং পুরুষ দুজনেই। তো এই নানা ধরনের যে কনফিউশন গুলো তৈরি হয়েছে, সেটার জন্য আমার কাছে মনে হয় যে শিশুর জন্য একটা সার্বজনীন প্রতিটা আইনের মধ্যে সমন্বয় এবং শিশুর একটাই বয়স হবে, সেটা হচ্ছে 18 বছর পর্যন্ত সবাই শিশু, এই জিনিসটাকে প্রতিষ্ঠা করা শিশুর প্রতি সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধের জন্য আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা বলে আমার কাছে মনে হয়।
0: জি, অনেক ধন্যবাদ। আমরা একটা শ্রোতাদের উদ্দেশ্যে আমরা একটা কুইজের জন্য আমরা বলছিলাম যে বন্ধুরা আপনাদের কাছে একটা কুইজের বলছি, আপনারা এর উত্তর দেবেন। কুইজটি হচ্ছে যে আমরা জানি যে নারী শিশু আইনে কিংবা শিশু আইনে 18 বছরের নিচে হলে তিনি শিশু, কিন্তু শ্রম আইনে কত বছরের নিচে হলে শিশু হয়? আমরা একটু আগে বলেছিলাম, আপনারা যদি মনে থাকে, শ্রম আইনে কত বছরের নিচে হলে সেটি শিশু হয়, এবং এর উত্তর পাঠানোর ঠিকানা বলে দিচ্ছি, চলো বদলে যাই, প্রযত্নে আঞ্চলিক, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর 1207। আমরা প্রশ্নটা করেছিলাম কি যে শ্রম আইনে শিশুদের বয়স কত হলে শিশু হয়, শ্রম আইনে শিশুদের বয়স কত হলে শিশু হয়, এটি হচ্ছে আমাদের প্রশ্ন। জি ধন্যবাদ। আমরা একটু শ্রোতাদের প্রশ্ন নিয়ে আসি। হ্যালো, হ্যালো
7: ভাই, আসসালামু আলাইকুম।
0: হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, বলুন ভাই।
7: আমি অর্পিত বলতাম।
0: জি সানোয়ার ভাই বলুন।
7: আমার একটু ম্যাডামদের কাছে জানার ইচ্ছা যে অনেক সময় দেখা যায় যে শিশুর পিতামাতার কাছ থেকে কিন্তু সহিংসতা হয়, যেমন একটা শিশু লেখাপড়া ঠিক মতো করতে পারছে না, আবার কর্মের সঙ্গে জড়িত, কিন্তু বাবা মা অনেক সময় নির্যাতন করে। তারপর আমার এখানে জানার ইচ্ছা যে বাবা মার এই ব্যাপারে আইনের কোন ধারা আছে কিনা, যে বাবা মার কোন শাস্তি হবে শিশুর কারণে,
0: মানে বাবা মা যদি শিশুদেরকে মারধর করে সেই ক্ষেত্রে এটা করতে পারবে না।
7: আর একটা প্রশ্ন সেটা হচ্ছে 1098 যে নাম্বারটা দেওয়া হয়, এখানে যে আপনি যদি কোনো শিশু অভিযোগ করে বা অভিভাবক যদি অভিভাবক আপনার অভিযোগ করে ওখানে, তারপর এখানে আপনার আইনজীবী নিয়োগ দেওয়া হয় কি আপনার লিগেল এইড থেকে, না আপনার প্রত্যেকটা জেলাতে নারী ও শিশু নির্যাতন আলাদা ট্রাইব্যুনাল আছে ওখানে এটা আইনজীবী নিয়োগ দেওয়া হয়, একটু জানালে খুশি হবে।
0: জি, আপনার পরের প্রশ্নের উত্তরটা আমি একটু দিয়ে দেই। পরের প্রশ্ন হচ্ছে এই যে আপনি বললেন লিগেল এইড ছাড়া বাংলাদেশে এখন লিগেল এইডে আপনারা জানাবেন, কিন্তু ঢাকার শহরে এখনো লিগেল এইডের বিষয়টা নেই সরাসরি আদালতে, লিগেল এইডের বিষয়টা ঢাকাতে শুরু হয়নি, কিন্তু বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে কিন্তু আপনি লিগেল এইডে যাবেন। আর 109 1098 এটি হচ্ছে এইখানে আপনারা যদি ফোন করেন কোনো সহিংসতা হলে সেক্ষেত্রে আপনারা সুবিধা পাবেন। যেটা আমাদের সানোয়ার ভাই প্রশ্নটা করেছিল শুরুর প্রশ্নটা।
2: আচ্ছা ধন্যবাদ সানোয়ার ভাই। ওনার প্রশ্ন কি ছিল যে
0: একটা প্রশ্ন তো আমি জবাব দিলাম যে লিগ্যাল এইডে যাবে কিনা শিশু যদি
2: নির্যাতন
0: করতে পারবে কিনা, যদি নির্যাতন করে তার মধ্যে তার আইনে কোনো ইয়ে আছে কিনা, কোনো
2: আচ্ছা
0: মানে এর বিরুদ্ধে কোনো আইন আছে কিনা যে বাবা মা মারতে পারবে না বাচ্চাদেরকে, গায়ে হাত দিতে পারবে না?
2: না ওইভাবে পার্টিকুলারলি নাই, কিন্তু নির্যাতন হিসাবে যেটা ধরা হয়েছে সেটা নির্যাতন করা যাবে না শিশুদের, এটা বাবা মার ক্ষেত্রেও প্রযোজ্য। হ্যাঁ তো সেই রকম যদি নির্যাতন করে তো তাদের জন্য শাস্তি ব্যবস্থা আছে,
1: এবং আমরা দেখেছি তো মনে হয় বিভিন্ন সময় বাবা মাকে গ্রেফতার করা হয়েছে,
2: গ্রেফতার করা হয়েছে, মানে অপরাধ সবার জন্যই সবার জন্যই সমান।
0: পারিবারিক সহিংসতা আইনের মধ্যে কিন্তু এগুলো অনেক কিছু আছে। হ্যাঁ জি জি জি যে তার মানে হচ্ছে মানে আপনি বলছেন যে আসলে তো গায়ে হাত
2: দেওয়া মানে নির্যাতন, নির্যাতনই
0: এটা হচ্ছে বাবা মা কোনো কিছু তার গায়ে হাত দিতে পারবে না, তাই না?
2: নিজের সন্তান উপর করলেও সেটা নির্যাতন, নির্যাতন হিসেবেই ধরা হবে।
1: এবং বাংলাদেশে কিন্তু দেখা যায় যে পারিবারিক যে শিশুদের প্রতি সহিংসতা গুলো হয় সেগুলো মানে শিশুদের প্রতি যে সহিংসতা গুলো হয় সেগুলো সিংহভাগই কিন্তু পরিবার থেকে,
2: পরিবার থেকে।
1: হ্যাঁ এরপর আছে আপনার সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কিন্তু পারিবারিক নির্যাতন খুবই কমন একটা,
2: মানে ওইটা পারিবারিক জায়গাটা আসলে নির্যাতনের সূতিকাগার।
0: হ্যালো, আসসালামু আলাইকুম।

0: তারা এই কাজগুলা করে, তাদের বিকাশ খুব দ্রুত কার্যকর করার মানে ব্যবস্থা সরকারের
1: ধর্ষণের
2: বিষয়টা তো অনেক
1: বড় সাজা
2: দিয়েছে, সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে। শিশুদের প্রতি আসলে নির্যাতনের এটা আসলে ওইভাবে আলাদা করে ইয়ে করা উচিত ছিল। হ্যাঁ, এখন নারীও দেখা যায় যে নারীর বয়স 18 ইয়ে হলে সেটাও দেখা যায় যে শিশু হয়ে যাচ্ছে, তখন তাদের নির্যাতনের সংখ্যাটাও অন্যরকমভাবে আসতেছে।
3: শেষ পর্যন্ত সাজার জায়গায় কিন্তু এখনো যায় নাই, নিম্ন আদালতে হয়তো রায় হয়েছে, এগুলো তার পরের পর্যায়ে
2: আছে।
1: আপনি নিম্ন আদালত মানে জাজকোর্ট থেকে যখন একটা মামলা রায় হয়ে যায়, তখন কিন্তু এই আপনার রায় হয়ে যাওয়ার পর আপিল আসে, তো আপিলে তো সময় দিতে হবে, কারণ হচ্ছে যে আপনার মানে প্রসিডিউরটা মেইনটেইন করতে হয়,
2: প্রসিডিউর মেইনটেইন করতে করতে
1: সময় লাগে। এবং এখানে একটা ব্যাপার আছে, প্রসিডিউর যদি কেউ মেইনটেইন না করে তাহলে কিন্তু আবার আসামিরা কিন্তু আবার তার উপরে আদালতে যে মামলাটা স্থগিত করে দিতে পারে। সুতরাং প্রসিডিউরটা মেইনটেইন করা কিন্তু খুব জরুরি। আমরা হয়তো বাইরে থেকে দেখি এত দেরি হচ্ছে কেন, কিন্তু আসলে প্রসিডিউর মেইনটেইন করতে তো সময় লাগবে, এটা খুবই স্বাভাবিক। তারপরও আমাদের রাষ্ট্র বর্তমান সরকার অত্যন্ত সচেতন, এবং আপনারা জানেন যে আমাদের এই শুধুমাত্র এই আমরা দেখেছি যে শিশু হত্যার পরে দ্রুত বিচার হয়ে হাইকোর্টে মানে শুধুমাত্র এই শিশুদের যাতে আপিল শুনানি হয় সেখানে আলাদা কোর্ট দেওয়া হয়েছে, যেটি আগে কিন্তু ছিল না কখনো। সুতরাং আলাদা কোর্ট দিয়ে তাদের দ্রুত আপিলের শুনানিটা হয়েছে, এবং তাদের আমার ধারণা যে খুব দ্রুতই
2: সময়ও তো নির্ধারণ করে দিয়েছে, যে 360 দিনের মধ্যে,
1: কিন্তু তারপর আমরা দেখেছি দ্রুতই হয়ে গেছে। অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে হত্যার ঘটনা শিশু হত্যার বিচার কিন্তু প্রক্রিয়াটা হয়েছে। এখন সব ক্ষেত্রে আসলে দ্রুত হওয়ার তো সম্ভব নয়, যে এগুলো সরকার যদি মনে করে যে এটি দ্রুত দরকার তখন কিন্তু সে দিতে পারে দ্রুত বিচারে।
3: এবং সম্প্রতি আমরা দেখছি বিভিন্ন অপরাধীরাও কিন্তু খুব দ্রুত ধরা পড়ছে, শিশু নির্যাতনের সঙ্গে যারা আছেন তাদের এটাও কিন্তু
1: আমাদের ধরা পড়েছে কিন্তু খুব দ্রুত। তার মানে হচ্ছে এখন কিন্তু আসলে বাঁচার সুযোগ নেই। আপনারা জানেন যে এখন যোগাযোগ যে মোবাইলের যে অবস্থান, বিভিন্ন কারণে কিন্তু আসামিরা ধরা পড়ছে, আসামিরা বাঁচার কোন সম্ভাবনা নাই। যদি অপরাধ কেউ করে থাকে তাকে ধরা পড়তেই হবে,
2: যদি প্রমাণিত হয়।
1: হ্যাঁ, অপরাধ প্রমাণিত হলে তার শাস্তি ভোগ করতেই হবে, আইন আছে, আইনের প্রয়োগটাও হচ্ছে, এবং ডে বাই ডে কিন্তু সচেতন হচ্ছে মানুষ। এবং আমরা দেখছি যে আপনার সচেতন ভাবে যখন একটা বিষয় নিয়ে খুব সচেতনতার মাধ্যমে আসে, সামাজিক ভাবে আন্দোলন হয়, বিভিন্ন কারণে কিন্তু একটা সময় দেখা যায় যে বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়। তো শ্রোতা বন্ধুরা, আপনি যেটি বলছিলেন যে ধর্ষণের কথা বলছিলেন, ধর্ষণের মামলার সর্বোচ্চ শাস্তি আমরা জানি হচ্ছে ফাঁসি, এবং যাবজ্জীবন তো হয়, আর ফাঁসি তো আছেই। সুতরাং বিচার হচ্ছে, প্রক্রিয়াটা হয়তো প্রসেসের কারণে একটু আপনার দেরি হচ্ছে, কিন্তু সেটি তো থাকবেই, আইনের যে বিধান, তাই না? প্রত্যেকেরই তো তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। জি, ধন্যবাদ। হ্যালো, হ্যালো,
4: আপনাদের অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে। আজকের বিষয়টা কি জানতে পারি ভাইয়া?
1: জি জি, আমরা শিশুর প্রতি সহিংসতা রোধ, এইটা ছিল আজকে আমাদের বিষয়, শিশুর প্রতি সহিংসতা রোধ। জি জি, আপনি
4: সর্বোচ্চ কত
1: ১৪ বছরের উপরে ১৮ পর্যন্ত আবার কিশোর হয়ে যায়।

0: তখন আবার কিশোরের দায়। শিশুদের কিন্তু কোনোভাবেই কাজে নিয়োগ করার কোনো বিধান নাই, এবং কিশোর যদি হয় তাহলে কিন্তু নির্দিষ্ট ঘন্টা আছে, কিশোর হলে তখন কিছুটা অনুমতি আছে এবং নির্দিষ্ট ঘন্টা আছে যে এর বেশি করা যাবে না, কিন্তু শিশুদের কোনোভাবেই কাজে নিয়োগ করা যাবে না সেটি কিন্তু একদম আইনে নিষেধ করা আছে। সুতরাং কেউ যদি শিশুদেরকে কাজে নিয়োগ করে, যদি সেই ক্ষেত্রে কোনো দুর্ঘটনায় পতিত হয় শিশু, সেজন্য কিন্তু যারা নিয়োগ করবে তারা পুরোপুরি দায়ী থাকবে। ধন্যবাদ। হ্যালো হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাইয়া।
1: ভাইয়া আমি আবার মোহাম্মদ দুস্তার জোরদার।
0: জি
1: বলুন। বড়খোলা পাংশারা।
0: জি বলুন ভাইয়া, বলুন।
1: আমি জানতে চাচ্ছি ওই হলো কি যে মাস্টাররা, যে আমার একটা ভাগ্নি আছে 8.5 বছর বয়স, সে যে স্কুলে পাঠায় মানে গেলে একটু পুরা পড়া কম পারে, বুঝছেন?
0: আপনি বলছেন মারার পরে কি ডাক্তার দেখিয়েছেন আপনারা?
1: ওই মানে কাটিয়ে গেছে, বুঝছেন? তো বেতার বড়ি মরি খাওয়াইছি, পরে স্যারের কাছে গেছি, স্যার কয় যে আমার একটু অন্যায় হয়ে গেছে, আমি বললাম আপনার নামে কেস দেবো।
0: জি
2: ১৮ বছরের নিচে হলে
0: শিশু আইনে তার বিচার হবে এবং কোনোভাবেই পারবে না।
2: এবং আইন তো আছে, পাশাপাশি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকেও এই নির্দেশনা আছে যে কোনোভাবেই কোনো শিশু শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক নির্যাতনের কিংবা মানসিক নির্যাতনের শিকার হবে না, এবং এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ।
3: শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে একদম
2: কড়া হুঁশিয়ারি আছে। জি, কাজে যেটি হয়েছে সেটি খুবই অন্যায় এবং অনাকাঙ্ক্ষিত, এবং এর পরেও যদি হয় আমার মনে হয় আপনি আইনের আশ্রয় নিতে পারেন।
0: আমরা কিন্তু আজকে আলোচনা করছিলাম শিশুর প্রতি সহিংসতা রোধ। যদি আপনি নিশ্চয়ই আপনি লেখালেখি করেন বিভিন্ন পত্রিকায়, প্রথম আলোতে, সব জায়গায় আপনি লেখেন, আপনি যেহেতু একজন উন্নয়ন কর্মী, একজন লেখক, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি একটু আমাদের বলেন যে শিশুর প্রতি সহিংসতা যদি আর একটু বিস্তারিত আপনি একটু বর্ণনা দিয়ে বলুন আমাদের, পরে আমরা শ্রোতাদের প্রশ্ন নেব আবার।
2: শিশুরা তো আসলে নানাভাবে বৈষম্য এবং নির্যাতনের শিকার হচ্ছে, এবং আমার একটা যেটা উপলব্ধি হয় মাঝে মাঝে সেটা হচ্ছে যে শিশুদেরকে আমরা সবসময় বলি না যে তারা হলো ভবিষ্যৎ প্রজন্ম। তো ভবিষ্যৎ প্রজন্ম বলতে গিয়ে কি আসলে শিশুদের বর্তমানটাকে আমরা উপেক্ষা করি কিনা, সেই প্রশ্নটা আমার মধ্যে মাঝে মাঝেই আসে যে তাদের অস্তিত্বটা আসলে তো বর্তমানেও, কিন্তু আমরা দেখব যে কোনো ধরনের ভায়োলেন্স বা সহিংসতা নির্যাতনের ঘটনাগুলো শিশুদের প্রতি অনেক বেশি বেশি হচ্ছে, এবং শিশুরা কি হয়তো বা অভাবে প্রতিবাদ করতে পারে না বলেই বা নীরব থাকে বলেই তাদের উপর এই নির্যাতনটা হয় কিনা, এবং নির্যাতনের সাথে তো আসলে ক্ষমতা কাঠামোর একটা সম্পর্ক আছে এবং ক্ষমতা কাঠামোর নিচের দিকে শিশুদের অবস্থান। তো আমরা অনেক সময় বড়রা নিজেদের মানসিক নানা রকমের যন্ত্রণা, অবসাদ, এসব মানে দূর করার জন্য হয়তো শিশুদেরকে একটা সহজ টার্গেট হিসাবে আমরা মনে করি। পারিবারিক কলহের শিকার হয় শিশুরা, ওদের হয়তো বা কোনো অপরাধী নেই কিন্তু পারিবারিক কলহের যেই মানসিক অস্থিরতাগুলো সেগুলো আমরা শিশুদের মারাত্মকভাবে করি। ঠিক একইভাবে হয়তো অনেক সময় কোনো শিক্ষক পরিশ্রান্ত অবস্থায় থাকেন কিংবা মানসিক নানারকম দ্বিধাদ্বন্দ্বে থাকেন, পড়া না পারলে তারা হয়তো বা শিশুদের উপর চড়াও হচ্ছেন। কর্মক্ষেত্রেও তাই, শিশুরা ছোট, যারা ঝুঁকিপূর্ণ নানারকম শিশু শ্রমের সঙ্গে আছে, সেটা সব মিলিয়ে তো আসলে খুব অন্যায় এবং বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। আসলে শিশুরা যে নানা রকম নির্যাতনের মধ্যে আছে, আপনি যদি আমাদের আশেপাশে একটু আমরা চলাফেরা করি তাহলে আমরা দেখতে পাবো যে শিশুরা এই যে রাস্তায় মালা বিক্রি করছে, তারা নানা রকমের ভিক্ষাবৃত্তিতে আছে, শিশুদের অঙ্গহানি ঘটিয়ে তাদেরকে ভিক্ষাবৃত্তিতে নিয়োগ করা হচ্ছে। তো সামগ্রিকভাবে আসলে মাদ্রাসাগুলোতেও আমরা অনেক সময় দেখি যেখানে সবচাইতে বেশি ভরসার আশ্রয় হিসেবে আমরা সেখানে রাখি ধর্মীয় যে একটা পরিসর সেখানে আমরা মনে করি শিশুরা খুব নিরাপদে থাকবেন, কিন্তু সেখানে আমরা দেখি নানা রকম যৌন নির্যাতন কিংবা শারীরিক শাস্তির গুলোর মতো ঘটনা। কাজে শিশুরা ঘরে নিরাপদ নাই, রাস্তায় নিরাপদ নাই, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ নাই, কোথাও কর্মক্ষেত্রে নিরাপদ নাই, কোথাও নিরাপদ নেই। কিন্তু আমি যদি বলি বাংলাদেশের 40% নাগরিক শিশু, শিশুদের নিরাপত্তায় আমাদের প্রথম গুরুত্ব হওয়া উচিত। কারণ শিশুরা যদি এখন নির্যাতিত হয় তাদের মধ্যে আত্মবিশ্বাস কমে যায়, তারা মানসিক বিকারগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, এবং ভবিষ্যতে যে আলোকিত বাংলাদেশ বা সুস্থ বাংলাদেশ, আত্মবিশ্বাসী বাংলাদেশ, সেটার ভিত্তিটা একদম শিশুদের নির্যাতনের মাধ্যমে আমরা একদম নষ্ট করে ফেলছি। কাজে এই বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে, শুধুমাত্র আইন দিয়ে হবে না। আইন হয়তো নির্ধারিত কিছু বিষয়ের সুরাহা করতে পারবে, কিন্তু এটার এক্সাম্পলটা তৈরি করাও খুব দরকার। যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয় তখন নির্যাতনের ঘটনাগুলো কমে যায়, কিন্তু পরিবারগুলোকে সচেতন হতে হবে, প্রতিষ্ঠানকে সচেতন হতে হবে, ব্যক্তি পর্যায়ে সবাইকে শিশুদেরকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। কারণ শিশু কিন্তু একটা মানুষ, শুধুমাত্র শিশু বলার কিন্তু কোনো সুযোগ নাই। তো মানুষকে আসলে যখন আমরা শ্রদ্ধা করতে শিখবো তখন আমরা প্রবীণকেও শ্রদ্ধা করবো, নারীকে করবো, শিশুকে করবো। কাজে শিশুকে ভালোবেসেই তাকে গুরুত্বপূর্ণ প্রজন্ম মনে করি আসলে তাদের প্রতি ব্যবহারগুলো আমাদের করতে হবে।
0: খুব সুন্দর বলেছেন
3: আপনি। আমরা একটা কথা যোগ করি নিশাতাপা, সেটা হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর আইন আছে, কিন্তু মানে শিশুদের সুরক্ষার জন্য, শিশুদের নির্যাতন করার রোধ করার জন্য অনেক অনেক, আমি দেখলাম তো অনেক সুন্দর সুন্দর আইন আছে, কিন্তু এত আইন আছে সেই আইনগুলোর মানে যথাযথ প্রয়োগটা নাই, মুশকিলটা হয়ে গেছে এই জায়গাতে। যদি যথাযথ প্রয়োগ থাকতো আমার মনে হয় না যে এত নির্যাতনের হার বাড়তো।
0: ধন্যবাদ। আমরা একটু শ্রোতাদের প্রশ্ন নিয়ে আসি। হ্যালো, হ্যালো,
4: সালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাইয়া।
4: কথা বলছিলাম মেহেদী হাসান, বড় বাড়ির বা শ্রোতা ক্লাবের সভাপতি, রহিমাপুর অনলাইন পত্নীদলা নওগাঁ থেকে। আমার খুব একটা প্রিয় অনুষ্ঠান, ফোন ইন অনুষ্ঠান। আমি তার কাছে জানতে চাই শিশু এবং কিশোরের বয়সের মধ্যে পার্থক্যটা যদি বলবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।
0: জি ধন্যবাদ। আমরা বলেছি যে শিশু হচ্ছে শ্রম আইনে বলা হয়েছে 14 বছরের নিচে যদি হয় তাহলে সেটা শিশু, এবং তার উপরে 18 পর্যন্ত তিনি কিশোর হিসাবে পরিগণিত হবেন, নাকি আপা?
3: 14 থেকে 18
0: মধ্যে হলে তিনি কিশোর।
3: কিশোর
0: আর 14
3: শ্রম আইন অনুযায়ী,
0: শ্রম আইন অনুযায়ী এমনি কিন্তু সাধারণ যে আইন, নারী শিশু আইন বা শিশু আইন, সেখানে কিন্তু 18 হতে হবে, কিন্তু যখন শ্রম আইন হয় তখন তার বয়স 14 নিচে হতে হবে। 14 নিচে হলে তিনি শ্রম আইনে কারো কোথাও কাজ করতে পারবেন না এবং সেই সুযোগ নাই,
2: এবং সেখানেও বোধহয় ঝুঁকিপূর্ণ শ্রম এবং ঝুঁকিপূর্ণ শ্রম নাই ধরনের একটা ডিভিশন কিন্তু আছে শিশু আইনের মধ্যে। আর শিশু আইনে বলা হয়েছে যে অন্যান্য আইনে যাই থাকুক না কেন 18 বছর বয়স পর্যন্ত প্রতিটি মানে মানুষ আর কি শিশু, তো সেই হিসাবে সার্বজনীন শিশুর সংজ্ঞা কিন্তু 18 বছরই হয়।
0: ঠিকই বলেছেন, খুব ভালো বলেছেন। তার মানে হচ্ছে আপনি যদি শ্রম আইনে ধরেন তাহলে কিশোর, উনি বলেছেন যে কিশোর কতটুকু বয়সে, কিশোর হচ্ছে 14 থেকে 18, তাদেরকে আমরা কিশোর বলতে পারি। জি ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আপনারা দুজনে যদি একটু আপা, আপনি আইনুন্নাহার শিউলি আপা, আপনি তো সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আপনি একটু যদি আমাদের শিশু আইনের ধারাগুলো একটু উল্লেখ করে কয়েকটা বলেন একটু সংক্ষেপে, যে শিশুদের প্রতি সহিংসতা হলে কি ধরনের সাজা আছে একটু যদি বলেন।
3: আচ্ছা,
0: কোন কোন
3: ধারা? ৭০ শিশু আইন 2013, ধারা 70 থেকে 77 ধারা পর্যন্ত আমি বলতে পারবো। সেটা হচ্ছে শিশুর প্রতি নিষ্ঠুরতা, আঘাত, উৎপীড়ন, অবহেলা, পরিত্যাগ, হ্যাঁ, ব্যক্তিগত কাজে ব্যবহার, অশালীন কিছু প্রদর্শন, এইরকম হলে সাজা আপনার 5 বছর আর অর্থদণ্ড অথবা অর্থদণ্ড 1,00,000 টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। শিশুকে 71 ধারায় আছে, শিশুকে ভিক্ষাবৃত্তিতে যদি নিয়োগ করা হয় সেখানে 5 বছর অথবা 1,00,000 টাকা অর্থদণ্ড, শিশুর দায়িত্বে থাকাকালে প্রকাশ্যে নেশাগ্রস্ত হওয়া যাবে না, এটা যদি হয় তাহলে তার জন্য শাস্তি আছে 1 বছর অথবা 50,000 টাকা অর্থদণ্ড। 73 ধারায় আছে ডাক্তারের আদেশ ছাড়া শিশুকে মাদক ও বিপদজনক ঔষধ দেওয়া যাবে না।
0: জি ধন্যবাদ, আমরা আসলে আমাদের সময় প্রায় শেষ হয়েছে। আমরা একটু নিশাত সুলতানা আপনার কাছে জানতে চাই, আপনি একজন লেখক, উন্নয়ন কর্মী, কলামিস্ট, আপনি যদি একটু আমাদের অনুষ্ঠান প্রায় শেষ, আপা বলছিলেন যে এই যে আমার সাজা দিয়ে কি এগুলো মানে রোধ করা সম্ভব?
2: ওই তো যেটা বলছিলাম, সাজা দিয়ে আসলে হয়তো উদাহরণ সৃষ্টি করা সম্ভব যে শিশুদের নির্যাতনের ঘটনায় সরকার একদমই শূন্য সহিংস একটা দৃষ্টিভঙ্গি পোষণ করে, তবে শুধুমাত্র আইন দিয়ে হবে না, আমাদের সবাইকে শিশুদের ভালোবাসতে হবে এবং শিশুদের জন্য বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী নির্মাণে দায়িত্ববদ্ধ।
0: ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ, এবং ইউনিসেফের ইউনিসেফকে ধন্যবাদ তাদের সুন্দর একটা অনুষ্ঠান করবার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে আবারও কথা হবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

এতক্ষণ শুনলেন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার ঢাকা কর্তৃক আয়োজিত বিশেষ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করলেন অ্যাডভোকেট খায়রুল আহসান সোহাগ, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকেরা এই পেশা ছেড়ে যাচ্ছেন। এ সময় তিনি কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, প্রযুক্তি সম্প্রসারণ, কৃষকদের প্রণোদনা বৃদ্ধি ও কৃষি গবেষকদের সুযোগ সুবিধা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। কৃষি জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি আরও বলেন, অতিরিক্ত সার মাটির ক্ষতি ও ফসলের গুণগত মান নষ্ট করছে। এক্ষেত্রে কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ রাজধানীতে এক কর্মশালায় কথা বলেন। মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শতভাগ উপযোগী হলেও একসাথে সব বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পাইলট স্কিম হিসেবে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও চ্যালেঞ্জগুলো দূর করতে সততা ও নিষ্ঠার সাথে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা জরুরি। বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে সহযোগিতা আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে IMF ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে আজ IMF এর উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে IMF সন্তুষ্ট। উল্লেখ্য, IMF ও বিশ্বব্যাংক গ্রুপের 2026 সালে বার্ষিক সভা 12 অক্টোবর ব্যাংককে শুরু হয়েছে। আগামী 18 অক্টোবর পর্যন্ত এই সভা চলবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতি নির্ধারক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সচিন প্রো। আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের অন্যতম প্রধান সমস্যা সুপেয় পানির সংকট। পাহাড়ি এলাকার জনগণের জন্য সুপেয় পানি সরবরাহে কার্যকর প্রকল্প গ্রহণ ও তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রকৃতির অপার সৌন্দর্যমণ্ডিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদে শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন 23-এর উপনির্বাচন আগামী 12 নভেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের জন্য আগামীকাল থেকে মনোনয়ন ফর্ম বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে BNP কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছে। ফর্ম পূরণ করে পরদিন 17 অক্টোবর একই স্থানে ও সময়ে জমা দিতে হবে। 45তম BCS এর চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই BCS এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে 1702 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে উত্তর পশ্চিমাঞ্চলে আজ একটি বেসরকারি স্কুলে ছাদ ধসে অন্তত 28 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 27 জন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 19 জন। এদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের মুখপাত্র জানান, নিহত ও আহত শিশুরা 6 থেকে 12 বছর বয়সী। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অনির্দিষ্টকালে যুদ্ধ কিংবা দীর্ঘায়িত আলোচনা চায় না তেহরান। তবে ওয়াশিংটন ইরানের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই, কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে ৫টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
3: বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ জানাচ্ছি ছায়াছবির গানের অনুষ্ঠানে। প্রথমেই বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে যায়। বাস্তব ছবির গান একসাথে গেয়েছেন এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী।

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? বুকের জমানো ব্যথা, কান্না, নোনা জলে ঢেউ ভাঙে চোখের জলেতে, পারি না তোমাকে ভুলে যেতে, ঠিক এমন একটি গান শুনলাম আসিফ আকবরের কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে সোনার চর ছবির গান গেয়েছেন কণা ও বেলাল খান।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা।
2: আসসালামু আলাইকুম দেশবাসী, আশা করি আপনারা ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটু আলাপ করতে চাই, একই সাথে আপনাদের সহযোগিতা দরকার এই সমস্যাটির কিছুটা হলেও সমাধান করার জন্য। প্রিয় দেশবাসী, আমরা একসাথে হই 1971 সালে এই দেশকে স্বাধীন করেছিলাম। আমরা সকলে একসাথেই 1990-এর সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকেও সফল করেছিলাম। আবার সকল স্তরের মানুষ একত্রিত হই 2024-এর গণ অভ্যুত্থানকেও আমরা সফল করেছিলাম। আমরা যদি এতগুলো কাজ পারি, তাহলে কেন আমরা দেশের অন্য যে সকল সমস্যা আছে সকলে মিলে যদি একটু একটু করে আমরা কন্ট্রিবিউট করি, একটু একটু করে যদি আমরা অংশগ্রহণ করি, কেন পারবো না? যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলাপ করতে চাই সেটি হচ্ছে ডেঙ্গু। আমরা পত্রিকার পাতা খুললেই প্রায় দেখি যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের মানুষ মারা গিয়েছেন, বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে গিয়েছেন। যার আপনজনটি হারিয়ে গেছে সেই কষ্টটা বুঝে, কিন্তু আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে এগিয়ে আসি, তাহলে অনেক মানুষকে আমরা সাহায্য করতে পারবো এই আপনজন হারানোর বেদনা থেকে রক্ষা করতে। প্রিয় দেশবাসী, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পর্যায়ে ছাত্রছাত্রীদের যদি আমরা সংখ্যা বিবেচনা করি, প্রায় 250,000 মতন। এর বাইরেও বিভিন্ন সংগঠন যেমন BNCC, স্কাউটস, গার্ল গাইড, রেড ক্রিসেন্টের মেম্বার যারা আছেন, রেড ক্রসের মেম্বার যারা আছেন, আমরা যদি এগুলো বিবেচনা করি তাও প্রায় 40,00,000। এই যে সদস্যগুলো, এরা গত প্রায় এক মাস ধরে প্রতি শনিবার চেষ্টা করছে সমগ্র দেশের সবগুলো জেলায় উপজেলায় যতটুকু সম্ভব চারিদিকে যে আবর্জনা ময়লা সেটিকে কিছুটা হলো যতটুকু সম্ভব পরিষ্কার করার জন্য। আমরা সকলেই জানি যে এই যে ডেঙ্গুর যে এডিস মশা, এটির উৎপত্তি স্থল হচ্ছে কিন্তু জমে থাকা পানি। সেটি ঘরের আনাচে কানাচে হোক, সেটি রাস্তার বিভিন্ন পথে ঘাটের বিভিন্ন জায়গায় হোক, যে আনাচে কানাচে পানি জমে আছে, অথবা যেভাবে ময়লাও বিভিন্ন জায়গায় জমে থাকছে তার ফলে পানি জমে থাকছে, সেই পানিগুলোতে এই মশাগুলো জন্ম নিচ্ছে। ডেঙ্গুর একটি টিকা আবিষ্কার হয়েছে বইকি, তবে বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে যে টিকাটা খুব বেশি কার্যকরী নয়। ডেঙ্গু যদি কারো হয়, তার সেই রোগ সারাতে টিকাটা খুব বেশি কার্যকরী নয়। সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে যে জন্মস্থল ডেঙ্গুর, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে জমে থাকা পানি বা জমে থাকা ময়লা, এটাকে পরিষ্কার করে ফেলতে যদি আমরা পারি, তাহলেই সবচেয়ে বেশি আমরা সফল হব ডেঙ্গুকে প্রতিরোধ করতে। আপনাদের কাছে আমার আহ্বান, যে সহযোগিতাটা আমি চাই, আসুন না আমরা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পরিবার সপ্তাহে অন্তত 2 দিন করে যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিই, আমাদের ঘর, ঘরের আশেপাশে এবং আমাদের চলার পথে যেখানে যেখানে ডেঙ্গু মশা জন্ম নিতে পারে, বংশ বিস্তার করতে পারে, এই জায়গাগুলোকে আমরা পরিষ্কার করে ফেলি, যাতে করে ডেঙ্গু মশা বংশ বিস্তার করতে না পারে। একটি সরকার তখনই সফল হয় যখন সকলকে একসাথে নিয়ে সরকার কাজ করে দেশের জন্য। প্রিয় দেশবাসী, আমার সরকার, আমরা দেশের সকল মানুষকে নিয়ে একসাথে দেশের সমস্যার সমাধান করতে চাই। দেশের সমস্যার সমাধান মানে আপনার, আমার, আমাদের সকলের সমস্যার সমাধান। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে চেষ্টা করলে অবশ্যই আগামী দিনের এই ডেঙ্গুর অভিশাপ থেকে আমরা বহু মানুষের প্রাণ রক্ষা করতে পারব। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন।
1: এতক্ষণ শুনলেন ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা। বাংলাদেশ বেতার ঢাকা।
0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন MyBL অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
3: সুপ্রশ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। নিবেদন করছি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শামা আলী।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশ্ব হাত ধোয়া দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা। উপস্থাপন করছেন ডাক্তার মইদুর রহমান, সহকারী অধ্যাপক IEDCR।

আজ 15 অক্টোবর 2026 বিশ্ব হাত ধোয়া দিবস। 2008 সাল থেকে গ্লোবাল হ্যান্ডওয়াশিং পার্টনারশিপের উদ্যোগে প্রতিবছর দিবসটি উদযাপিত হয়ে আসছে। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বি আ হ্যান্ডওয়াশিং হিরো, অর্থাৎ হাত ধুয়ে হন স্বাস্থ্য সুরক্ষার নায়ক। এ প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে সাবান দিয়ে হাত ধোয়াকে গুরুত্ব আরোপ করে। সাবান দিয়ে হাত দুই হাত ভালো করে পরিষ্কার করা বা ধোয়া একটি কম খরচে স্বাস্থ্য সুরক্ষার স্বাভাবিক এবং সহজলভ্য প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা জীবাণু সংক্রমণ প্রতিরোধ করতে পারি এবং জনস্বাস্থ্যকে সুরক্ষা দিতে পারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী হাত ধোয়ার একটি বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে। এ পদ্ধতিতে প্রথমে দুই হাত ভালো করে পরিষ্কার চলমান পানি বা রানিং ট্যাপ ওয়াটার দিয়ে ভিজিয়ে নিতে হবে। এরপর একটি সাবান দিয়ে ভালো করে দুই হাতের সম্পূর্ণ অংশ ভালো করে সাবান মাখিয়ে নিতে হবে। সাবান মাখানোর পরে কমপক্ষে 20 সেকেন্ড দুই হাত ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে, বিশেষ করে হাতের তালু, পেছনের অংশ, আঙুলের ফাঁক এবং নখের নিচের অংশ ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে। এরপর আবার সেই পরিষ্কার পানি বা রানিং ট্যাপ ওয়াটার বা চলমান পরিষ্কার পানি দিয়ে দুই হাত ভালো করে ধুয়ে নিতে হবে। সবশেষে একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে দুই হাত ভালো করে মুছে নিতে হবে, যাতে করে হাত দ্রুত শুকিয়ে যায়, অথবা দুই হাত ভেজা দুই হাত এয়ার ড্রাই করে নিতে হবে। হাত ধোয়ার পাশাপাশি হাত শুকানোটাও সমান গুরুত্বপূর্ণ, কারণ দেখা গেছে যে যদি হাত ধোয়ার পরে হাত শুকানো না হয় সেক্ষেত্রে হাতে জীবাণু থেকে যেতে পারে, এবং সেক্ষেত্রে হাত ধোয়ার মাধ্যমে যে পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্যমাত্রা যেটা আমরা অর্জন করতে চাই সেটা পুরোপুরি অর্জিত নাও হতে পারে। হাত ধোয়া কেন আমাদের জন্য প্রয়োজন? হাত ধোয়া একটি স্বাভাবিক সাধারণ প্রক্রিয়া হলো, আমরা হয়তো অনেকেই হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জানি না বা জানলে হয়তো ঠিক মতো হাত ধুই না, কিন্তু হাত ধোয়ার মাধ্যমে অনেকগুলো স্বাস্থ্যগত সুবিধা পাওয়া যায়। যেমন দুই হাত ভালো করে ধোয়া বা পরিষ্কার করার মাধ্যমে জীবাণু সংক্রমণ প্রতিরোধ করা যায়। হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়াজনিত সকল রোগকে প্রতিরোধ করা যায়। হাত ধোয়ার মাধ্যমে শ্বাসতন্ত্রের সংক্রমণকে কমানো যায়। হাত ধোয়ার মাধ্যমে হাসপাতালে এবং স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে যে সংক্রমণ ছড়ায় সেটা অনেকাংশে প্রতিরোধ করা যায়, এবং হাত ধোয়ার মাধ্যমে শিশু এবং পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা যায়। আমরা হয়তো অনেকেই জানি যে হাত নিয়মিত ধুতে হবে, কিন্তু কখন হাত ধুতে হবে এই সম্পর্কে হয়তো আমাদের অনেকেরই ধারণা নেই। কাজে কখন কখন হাত ধুবো আমরা এই বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা হাত ধুবো যখন আমাদের খালি চোখেই মনে হবে যে হাত নোংরা, তখন আমরা হাত ধুবো। দ্বিতীয়ত শৌচাগার ব্যবহারের পরে এবং কোনো শিশুর মলমূত্র পরিষ্কার করার পরে হাত ধুবো। যে কোনো কিছু রান্না করার সময় রান্না করার আগে এবং খাওয়ার আগে ভালো করে দুই হাত ধুয়ে নিতে হবে। যদি কোনো রোগীকে শুশ্রূষা করি তাহলে শুশ্রূষা করার আগে এবং পরে দুই হাত ভালো করে ধুয়ে নিতে হবে। যে কোনো বর্জ্য পদার্থ স্পর্শ করলে এবং কোনো প্রাণীকে স্পর্শ করলে দুই হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। কাজেই হাত ধোয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে এবং পরিবারের সকল সদস্যদের সুরক্ষিত রাখবো। এই বিশ্ব হাত ধোয়া দিবস 2026-এ এটাই হোক আমাদের অঙ্গীকার।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন MyBL অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী মোহাম্মদ আব্দুল মজিদ, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ সোলেমান, সুর করেছেন টিপু সুলতান বাবর।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি রোকসানা আক্তার। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশে কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা এ পেশা ছেড়ে যাচ্ছেন। এ সময় কৃষি পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি সম্প্রসারণ, কৃষকদের প্রণোদনা বৃদ্ধি এবং কৃষি গবেষকদের সুযোগ সুবিধা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। কৃষি জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি আরও বলেন, অতিরিক্ত সার মাটির ক্ষতি ও ফসলের গুণগত মান নষ্ট করছে। এক্ষেত্রে কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ রাজধানীতে এক কর্মশালায় একথা বলেন। মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শতভাগ উপযোগী হলেও একসাথে সব বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু বিষয়ে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পাইলট স্কিম হিসেবে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও চ্যালেঞ্জগুলো দূর করতে সততা ও নিষ্ঠার সাথে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশে স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা জরুরি। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে IMF এর উপ ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে IMF সন্তুষ্ট। উল্লেখ্য, IMF ও বিশ্বব্যাংক গ্রুপের 2026 সালের বার্ষিক সভা 12 অক্টোবর ব্যাংককে শুরু হয়েছে। আগামী 18 অক্টোবর পর্যন্ত এ সভা চলবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতি নির্ধারক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সভাকক্ষে এক বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের অন্যতম প্রধান সমস্যা সুপেয় পানির সংকট। পাহাড়ি এলাকার জনগণের জন্য সুপেয় পানি সরবরাহে কার্যকর প্রকল্প গ্রহণ ও তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রকৃতির উপর সৌন্দর্যমণ্ডিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বানও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদে শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন 23-এর উপনির্বাচন আগামী 12 নভেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের জন্য আগামীকাল থেকে মনোনয়ন ফর্ম বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানী নয়াপল্টনে BNP-র কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছে। ফর্ম পূরণ করে পরদিন 17 অক্টোবর একই স্থানে ও সময়ে জমা দিতে হবে। 45তম BCS এর চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ABCS এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে 1,702 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের উত্তর পশ্চিমাঞ্চলে আজ একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত 29 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 28 জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আরও 20 জনের বেশি আহত হয়েছে। হাসপাতালের মুখপাত্র জানান, নিহত ও আহত শিশুরা 6-12 বছর বয়সী। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধ কিংবা দীর্ঘায়িত আলোচনা চায় না তেহরান। তবে ওয়াশিংটন ইরানের দাবিগুলো মেনে না পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানে। বন্ধুরা, আমাদের আজকের পর্বের নাম আমাদের চেতনায় আমাদের ভাবনায়। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে চলি। আমাদের চারপাশের সমাজ, পরিবার, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সচেতনতা সবকিছুই আমাদের জীবনকে প্রভাবিত করে। একটি সুন্দর, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে প্রয়োজন সঠিক জ্ঞান, ইতিবাচক চিন্তা এবং দায়িত্বশীল আচরণ। আর তাই চিন্তা ও চেতনাকে জাগ্রত করার প্রত্যয় নিয়েই আমাদের আজকের আয়োজন আমাদের চেতনায় আমাদের ভাবনায়। বন্ধুরা, আজকের আয়োজনের শুরুতেই রয়েছে একটি আলোচনা। আজকের আলোচনার বিষয় নবদম্পতিদের জন্য পরিবার পরিকল্পনা পদ্ধতি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন ডাক্তার ডোরি নামচু।
2: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব নবদম্পতিদের জন্য উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার হেলেনা জেবিন, সিনিয়র কনসালটেন্ট গাইনি অ্যান্ড অবস, MFSTs। ডাক্তার হেলেনা জেবিন, আপনার কাছে জানতে চাইব যে নবদম্পতির জন্য আসলে কি কি পরিবার পরিকল্পনা পদ্ধতি দেয়া হয়ে থাকে শুরুতে?
3: যে আমাদের বেশিরভাগ নবদম্পতি মহিলাদের, মানে মেয়েদের, কিশোর কিশোরী হয়ে যাচ্ছে, বয়সটা হচ্ছে 18 বছর এরকম, মানে আমরা বলি যে 21-এর আগে বাচ্চা না। হ্যাঁ, তো সেটা যদি হয় তাহলে অবশ্যই আমরা একটা অস্থায়ী পদ্ধতি কিছু দিব। সেটার মধ্যে আমরা যদি বলি, প্রথমে খাবার বড়ি আছে এবং আরেকটা হচ্ছে হরমোন পদ্ধতি, এক রড বিশিষ্ট ইমপ্ল্যান্ট এটা হাতের মধ্যে দিয়ে থাকে। সেটাও এটা দিলেই হচ্ছে আপনার 3 বছর আমরা নিশ্চিন্তে থাকতে পারে যে 3 বছরে তাকে আর অন্য কোনো পদ্ধতি নিতে হতে পারে না। আর খাবার বড়ির কথা মনে অল্প কম বেশি সবাই জানে যে একটা খাবার বড়ি খাওয়া যায়, সেটা প্রতিদিন খেতে হয়। কিন্তু এই প্রতিদিন খাওয়ার ব্যাপারটা দেখা যায় যে অনেকেই ভুলে যায় কিংবা মনে করে যে ইরেগুলার খেলেও মনে হবে। সেজন্য মনে হয় যে এক রড বিশিষ্ট যে ইমপ্ল্যান্ট যেটা, সেটা তো অবশ্যই অনেক ভালো। এবং আরেকটা হচ্ছে যে ছেলেদের জন্য যেটা আছে সেটা শুধু কনডম, কনডমের ছেলেদের ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই কনডম ব্যবহার করলে কিন্তু যারা ব্যবহার করবেন সঠিকভাবে ব্যবহার করাটা অবশ্যই জানতে হবে। এই জন্য যে কোনো বিষয়ে পদ্ধতি জানার ক্ষেত্রে নবদম্পতিকে অনেকে কিন্তু এই গৃহীতারা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু মেথডগুলো সম্বন্ধে জানে কিন্তু সঠিক তথ্যগুলো জানে না। এজন্য সঠিক তথ্যটা অবশ্যই যেন পরিবার পরিকল্পনার যারা সেবা দান করেন তাদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য আমরা বেশিরভাগ অনুরোধ করব।
2: আসলে নবদম্পতিটা কখন পদ্ধতি শুরু করবেন এবং কতদিন পর্যন্ত তারা পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন?
3: ধন্যবাদ। আসলে কখন শুরু করবেন সেটা আমরা এইটাই যে আমরা খাবার বড়ি যখন শুরু করি আমরা কখন, সেটা আমরা সেই হিসাবে যেরকম আমরা মাসিক শুরু হলে মাসিকের প্রথম দিন থেকে খাবার বড়ি শুরু করতে হয়। এখন কারো যদি মাঝামাঝি পর্যায়ে বিয়ে হয়ে যায়, হ্যাঁ, তখন সে কি করবে? তখন তাকে কিন্তু চিন্তা করতে হবে ওই যে আমরা বলি যে আবার মাসিকটা হোক, তখন কিন্তু মাসখানের পিরিয়ডটা তো একটা খুব ডেঞ্জার পিরিয়ড। তখন তারা সঠিক নিয়মে যদি কনডম ইউজ করে সেটাও কিন্তু অবশ্যই, কনডমটাও কিন্তু অনেক ইফেক্টিভ, হ্যাঁ, সেটাও তারা ব্যবহার করতে পারে, কিন্তু তারা কনডমের সঠিক ব্যবহারটা জানতে হবে। আর খাবার বড়ি যদি খেতে পারে তাহলে কিন্তু ওই সময় খাবার বড়ি কেউ শুরু করে দেয় তখন কিন্তু মাসিকটা আবার একটু অনিয়মিত হলে চিন্তা হবে, এটা একটা। আরেকটা হচ্ছে যে সে ইমপ্ল্যান্ট যেটা আছে, যে আমরা বলি যে ইমপ্ল্যান্টটা দিলে কিন্তু আমরা 24 ঘন্টা পরেই তার কার্যকারিতা শুরু হয়ে যায়। আমরা আরেকটার কথা বলছি যে হ্যাঁ, এখন কিন্তু সবাই অনেকেই জানে যে এমার্জেন্সি কন্টাসেপ্টিভ পিল সম্বন্ধে, হ্যাঁ, কি এটা কিন্তু রেগুলারভাবে খাওয়া যাবে না, কিন্তু ধরেন হঠাৎ ফার্স্ট দিনই, তার বিয়ের প্রথম দিন তারা কিছুই জানে না, কিন্তু তাদের মনে একটা ধারণা যে হ্যাঁ আমার যে কনসেপ্ট করে যেতে পারি, তখন কিন্তু যে ECP বলে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, সেটা সে খেতে খেলো এমার্জেন্সিভাবে জরুরি গর্ভনিরোধকটা, খাওয়ার পরে সে আবার স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে চলে আসলো, তখন সে রেগুলার কোন পদ্ধতিটা ইউজ করবে, হ্যাঁ, সেটা সে জানতে পেলো, তখন তারা আবার সেটা শুরু করবে।
2: ছেলেদের জন্য কনডম এবং মেয়েদের জন্য পিল বা যেটা আপনি বললেন অর্থাৎ ইমপ্ল্যান্ট, তো এই ক্ষেত্রে এসব পদ্ধতির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতা রয়েছে কিনা?
3: পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য কিছু একটু থাকতে পারে, যেরকম খাবার বুড়ির মধ্যে প্রথমে যখন একটা খায়, এটা তো আসলে দুই ধরনের এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন দুইটা থাকে, যেটা মেয়েদের শরীরে থাকেই, পরিমাণে একটু বেশি চলে যাচ্ছে তার শরীরে, তখন তার মাথা ঘোরা, প্রথম প্রথম বমি বমি ভাব, তারপরে একটু ঝিমঝিম লাগা, সেটা একটু হতে পারে, কিন্তু এটা দেখা যায় যে এক দুই মাস ব্যবহার করলে সেটা আবার স্বাভাবিক চলে আসে। সেরকম ইমপ্ল্যান্টের ক্ষেত্রেও সেরকম পার্শ্ব প্রতিক্রিয়া একটু মাসিকের তারতম্য হতে পারে, যেরকম মাসিক একটু ফোটা ফোটা হতে পারে দুই তিন মাস, অথবা মাসিক বন্ধ থাকে। বন্ধ থাকার কারণটা হচ্ছে মাসিকটা জমে না, সেজন্যই মাসিকটা হয় না, সেটাতে শরীরের কোনো ক্ষতি করে না, সেজন্য তারা এই সামান্যতম পার্শ্ব প্রতিক্রিয়া।
4: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এসগরি ছোট পরিবার। অনুষ্ঠানের বাকি অংশ শুনতে পাবেন পবিত্র আসরের আজানের পর। আমি আকাশ ও ভূমণ্ডল এবং তার মধ্যে যা কিছু আছে সে সব কিছু খেলাচ্ছলে সৃষ্টি করিনি। নিশ্চয়ই আমি সব কিছু উদ্দেশ্যমূলক সৃষ্টি করেছি, কিন্তু অধিকাংশ লোকই তা অনুধাবন করে না। আল কোরআন। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাঈদা আয়াত 32।
3: নিয়ে অবশ্যই তারা ইয়ে করতে পারে, অবশ্যই নেওয়ার আগে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, কারণ তাদের অনেক সময় সঠিক তথ্য, হ্যাঁ, কোনগুলোতে দেওয়া যাবে না যাবে সেরকম যদি দেওয়া না যাওয়ার মতো হয় তাহলে অবশ্যই সেই উপদেশগুলো তারা পাবে।
4: আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে 18 বছরেই প্রায় 66% যুবতী মা হয়ে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে আসলে 18 বছরের আগে যদি তিনি সন্তান ধারণ করেন তাহলে সেই সন্তানটি বা সেই মাটির কি কি ধরনের সমস্যা হতে পারে?
3: অনেক ধন্যবাদ। সে হচ্ছে তো এমনি মানে অপরিণত, হ্যাঁ, এখন অপরিণত একটা মা যখন একটা গর্ভবতী হবেন তাকে তো অলরেডি আমাদের তাদের কিন্তু একটু রক্তশূন্যতা থাকে এবং দুর্বলতা উইকনেস থাকে, তার অপূর্ণতা থেকেই যায়। তাহলে অপূর্ণ মায়ের গর্ভে সাধারণত দেখা যায় যে একটা অপূর্ণ বেবি হয়, হ্যাঁ, সেও তখন অপূর্ণতার মধ্যে থাকে। তো এই অপূর্ণতাটা তার কিন্তু চলতেই থাকে, তারপরে তখন যখন সে শেষের দিকে চলে আসবে তখন সময়ের আগেই তার প্রসব বেদনা উঠে যায় অথবা আগেই পানি ভেঙে যায়, তখন একটা অপুষ্ট বেবি ডেলিভারি জন্ডিস হবে, শ্বাসকষ্ট হবে, রোড ঠিক মতো হবে না, সেটার একটা ধাপে ধাপে চলে আসে। আর মাটা যখন ডেলিভারিতে যাবে তার যেহেতু বস্তু কঠোরটা ভারমত পূর্ণতা হবে না, তখন দেখা যাবে যে যখন নর্মাল ডেলিভারি করতে গেল হয়তো নর্মাল ডেলিভারি তার হলো না, হ্যাঁ, যদি হসপিটালে আসে তখন দেখা গেলো যে নর্মাল ডেলিভারি না হলে তাকে সিজারিয়ান সেকশনের কাছে যেতে হলো, অথবা তাকে নর্মাল ডেলিভারি হতে গিয়ে হয়তো তারা যদি হসপিটালে না এসে থাকে তা এমন বেশি চেষ্টা করতে থাকলো যেটা মাটাও মৃত্যুর ঝুঁকির মধ্যে চলে গেল। এবং যেহেতু অপুষ্টতার মধ্যে থাকে এবং রক্তশূন্যতার মধ্যে থাকে, বাচ্চা হওয়ার পরে তাদের একটুখানি রক্তক্ষরণ হলেই সেই মাটা আরও বেশি অসুস্থতার মধ্যে চলে যায়। তারপরে তো তার ব্রেনের ম্যাচুরিটি হয়ই না যে ওই ছোট বাচ্চাটাকে লালন পালন করার জন্য, তখন তার পূর্ণতাটা সেখানেও অনেকখানি গ্যাপ চলে যায়।
4: ধন্যবাদ ডাক্তার হেলেনা জেবিন। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ কথা বললাম নবদম্পতিদের জন্য উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে। আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি জনসংখ্যার গান। শিল্পী এম ওবায়দুর রহমান গানের কথা সাজিয়েছেন গোলাম সরোয়ার শলক।

0: শ্রোতা বন্ধুরা, মানুষের জীবনে কৈশোর একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়। এ সময় শারীরিক বৃদ্ধির পাশাপাশি মানসিক, আবেগীয় এবং সামাজিক পরিবর্তন ঘটে থাকে। কিশোর কিশোরীদের এ সময় নিজেদের শরীর, অনুভূতি, সম্পর্ক ও ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। অনেক সময় ঠিক তথ্যের অভাবে তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকে। তাই বয়ঃসন্ধিকালে আমাদের প্রয়োজন সঠিক তথ্য, পুষ্টিকর খাবার, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং পরিচ্ছন্নতা বজায় রাখার অভ্যাস গড়ে তোলা। মনে রাখতে হবে, কৈশোরের এই সময়টা সঠিক পরিচর্যায় একজন মানসিকভাবে আত্মবিশ্বাসী, সুস্থ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের বিশেষ যত্ন নিয়ে একটি কথিকা। কথিকাটি পরিবেশন করছেন ডাক্তার নুসরাত জাহান।
1: বয়ঃসন্ধিকালীন সময়ে কিশোর কিশোরীর শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন ঘটে। এ সময় চিন্তা চেতনার সঙ্গে সঙ্গে শারীরিকভাবে, মানসিকভাবে বেড়ে উঠতে থাকে তারা। এটি মূলত কৈশোর ও যৌবনের একটি মধ্যবর্তী পর্যায়ে হয়ে থাকে। 10-13 বছরের মধ্যে যে কোনো সময় ছেলে মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয়। এ সময়ে নিজের জীবনে পছন্দ অপছন্দ দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। এ সময় কিশোর কিশোরীরা স্বাধীনভাবে কিছু ভাবতে শুরু করে, সিদ্ধান্ত নিতে শুরু করে। হরমোনের প্রভাবে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায় শরীরে। কখনো রাগ করে, কখনো আবার খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কখনো আবার খুব বেশি খায়, ঠান্ডা মেজাজে থাকে। ওই সময়টাতে বাবা মায়ের বা অভিভাবককে বিশেষ ভূমিকা পালন করতে হয়, কারণ তাদের আচার আচরণ অনেক ধরনের পরিবর্তন দেখা যায়। তাদের বিশ্বাসের জায়গাটা এ সময় সবার আগে অর্জন করতে হবে, তারপর বুঝিয়ে ধীরে ধীরে বলতে হবে। তাদের ওপর হাত তোলা কিংবা খারাপ আচরণ করা যাবে না। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের প্রজনন ক্ষমতার বিকাশ হয়, তাই অবশ্যই কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, এটি যেমন স্কুলের দায়িত্ব, সেই রকম বাবা মায়েরও দায়িত্ব। বয়ঃসন্ধিকালীন সময়ে সবার আগে কিশোর কিশোরীদের শেখাতে হবে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, কারণ হাইজিন মেইনটেন না করলে মারাত্মক সংক্রমণ দেখা যায় শরীরে। এছাড়া মাসিক চক্র ব্যবস্থাপনা খুবই জরুরি বিষয়, কারণ মাসিকের সময় ন্যাপকিন প্যাড ব্যবহার করে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্যানিটারি ন্যাপকিন ওয়ান টাইম ব্যবহার করতে হয়, প্রতি 6 ঘন্টা পরপর পরিবর্তন করতে হবে। যদি ঠিকমতো এই ব্যবস্থাপনাগুলো না করা হয়, তাহলে বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে। এই সংক্রমণের ফলে মেয়েদের জরায়ু, ফেলোপিয়ান টিউব, ব্লকসহ নানা জটিলতা তৈরি হয়, ফলে প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। এই সময়ে বেশি বেশি পুষ্টিকর খাবার, সমৃদ্ধ খাবার, ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে। কিশোর বয়সটা শরীর গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময় সুষম খাবার ও সঙ্গে এক্সারসাইজ এবং নিয়মমতো 7-8 ঘন্টা ঘুমানো দরকার। বয়ঃসন্ধি ও কৈশোরকাল একটি উন্নতির পরিপূরক। বয়ঃসন্ধির এই সময়ে শিশুরা শৈশব পার করে কৈশোরকালে প্রবেশ করে। বিকাশমূলক কিছু বৈশিষ্ট্য ও পরিবর্তনের কারণে এই বয়ঃসন্ধিকাল সময় আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। মনোবিজ্ঞানীরা এই সময়টিকে ঝড়ঝঞ্ঝার কাল বলেও আখ্যায়িত করে থাকেন। এ সময় শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তন ঘটে। কিশোর কিশোরীদের সুন্দর ভবিষ্যতের জন্য, তাদের মনোবল, নিজের প্রতি ধারণা সুস্পষ্ট হওয়ার জন্য এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য পরিবারের সদস্যদের সুন্দর ব্যবহার, সহযোগিতা, সহমর্মিতা, সহনশীলতা, বিচক্ষণতা আর শারীরিক মানসিক যত্নই পারে পরিবারে কিশোর কিশোরীদের একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, কৈশোরে শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক সুস্থতাও আত্মবিশ্বাস সমান গুরুত্বপূর্ণ। তাই কিশোর কিশোরীদের প্রতি যত্নশীল হন এবং তাদের প্রতি সবসময় সচেতন থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্যই সুখের মূল, কিন্তু অসচেতনতা, অনিয়ম এবং রোগের লক্ষণকে অবহেলা করলে আমরা কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারি। ক্যান্সার এমন একটি রোগ যার বিভিন্ন ধরন রয়েছে। ক্যান্সারের সব ধরনের প্রতিরোধ করা সম্ভব না হলেও স্বাস্থ্যকর জীবনযাপন, ঝুঁকি কমানো ব্যবস্থা এবং নির্দিষ্ট কিছু ক্যান্সার ক্ষেত্রে উপযুক্ত পরীক্ষা ও টিকা গ্রহণের মধ্যে এই ঝুঁকি কমানো সম্ভব। এবার শুনব ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক একটি গান, শিল্পী সোহিলি পারভীন।

0: একজন শিক্ষিত নারী নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে থাকে, স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সে, এবং তার সন্তানদের শিক্ষা ও বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে একজন শিক্ষিত নারী। নারীর এগিয়ে যাওয়ার দায়িত্ব শুধু নারীর নিজের নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং সমাজের প্রত্যেকের উচিত নারীর জন্য নিরাপদ, সম্মানজনক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা। বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করার মাধ্যমে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন একটি কথিকা, বলছেন মোশাররফ হোসেন।
1: বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। জনসংখ্যা বলতে সাধারণত একটি ভূখণ্ডের জনসমষ্টিকে বোঝায়। ব্যাপক অর্থে একটি দেশের বসবাসকারী জনগোষ্ঠীকে জনসংখ্যা বলা হয়। জনসংখ্যা ছাড়া কোনো দেশে অস্তিত্ব কল্পনাই করা যায় না। জনসংখ্যা স্থির কোনো বিষয় নয়। পরিকল্পিত জনসংখ্যা অর্থাৎ দক্ষ জনসংখ্যা যেমন একটি দেশের জন্য আশীর্বাদ, আবার অপরিকল্পিত তথা অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি একটি দেশের জন্য সত্যি অভিশাপ। বাংলাদেশে আয়ত্তের তুলনায় জনসংখ্যা অনেক অনেক বেশি। জনসংখ্যার এই অপরিকল্পিত বৃদ্ধিকে জনসংখ্যা বিস্ফোরণ হিসেবে আখ্যায়িত করা হয়। অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি দেশে অর্থনীতির উপর চাপ তৈরি করছে। একটি দেশে আর্থ সামাজিক উন্নয়ন, অগ্রগতি, প্রগতি সেই দেশের জনসংখ্যার উপর বহুল অংশে নির্ভরশীল। পরিকল্পিত জনসংখ্যাকে যদি মানব সম্পদে রূপান্তরিত করা যায়, তাহলে সেই দেশের পরিকল্পিত প্রাণবন্ত মানব সম্পদ দেশে অর্থনৈতিক গতিকে ইতিবাচকভাবে ভূমিকা পালন করতে সহায়ক হবে। দেশের অর্থনৈতিক গতি প্রবাহ উত্তরোত্তর বৃদ্ধি পাবে, দেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে। অপরিকল্পিতভাবে জনসংখ্যা বৃদ্ধি আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে ক্রমাগতভাবেই। আবহাওয়া, জলবায়ু, জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। আখেরে জাতীয় অর্থনীতিতে পড়ছে হুমকিতে। দারিদ্র, বেকারত্ব, নতুন নতুন রোগবালাই অপ্রত্যাশিতভাবে বেড়ে যাচ্ছে। মৌসুমি বেকারত্ব, ছদ্ম বেকারত্ব, নতুন নতুন সামাজিক অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। বর্ধিত জনগোষ্ঠীর মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি ব্যয়ভার বহন করতে হিমশিম খেতে হচ্ছে। সীমিত সম্পদের সুষম বন্টন করা সত্যি দুরূহ হয়ে পড়ছে। দেশের অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধির ফলে শিল্পায়ন, সুষম উন্নয়ন, খাদ্য উৎপাদন, খাদ্য মজুদ, আয়, সঞ্চয়, বিনিয়োগ, পুঁজির বিকাশ হ্রাস পায়। দেশ আমদানি নির্ভর হয়ে পড়ার ঝুঁকিতে থাকে। কর্মসংস্থানের অপ্রতুলতা, মাথাপিছু জমির পরিমাণ হ্রাস, ভূমিহীনদের সংখ্যা বৃদ্ধি, উৎপাদন ঘাটতি, উদ্বৃত্ত না থাকা, জীবনযাত্রার মানের নিম্নগামিতা, সামাজিক দ্বন্দ্ব সংঘাত, আয় বৈষম্য, সামাজিক অসমতার মাত্রা বেড়ে যায় যুদ্ধদেহী মানসিকতা। এসব সমস্যার সমান্তরালে দেশপ্রকান্ত গভীর সংকটে পতিত হয়। অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধিতে অপুষ্টি, ক্ষুধা, দারিদ্র, সীমিত সম্পদ দ্বারা মোকাবেলা করতে দেশকে হিমশিম খেতে হয়, তাতে টেকসই অর্থনীতি অর্জন বাধাগ্রস্ত হয়। বাংলাদেশে এই সমস্যা নিরসনের উপায় হিসেবে তথা জনসংখ্যার একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় নিয়ে আসতে বিশেষজ্ঞগণ নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে দেশের আপামর জনসাধারণকে সোচ্চার, সচেতন, সুদূরপ্রসারী চিন্তা গ্রহণ ও বাস্তবায়নের পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি। এক্ষেত্রে সর্বাগ্রে পরিবার পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই। এছাড়াও পরিকল্পিত জনসংখ্যা রোধে আইন প্রণয়ন, বাস্তবায়ন সুনিশ্চিতকরণ, দেশের জনগোষ্ঠীর সঠিক শিক্ষা স্বীকৃতকরণ, মানব সম্পদে রূপান্তরের উদ্যোগ গ্রহণ, বহুবিবাহ, বাল্যবিবাহ, ধর্মীয় কুসংস্কার, অপব্যাখ্যা রোধ, সেই সাথে এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করতে বিভিন্ন গণমাধ্যম যেমন রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, সভা, সেমিনার, ফেসবুক, টুইটার প্রচার প্রচারণা, সেই সাথে বিভিন্ন নাটক, সিনেমা, শর্ট ফিল্ম, কথিকা পাঠ, আলোচনা অনুষ্ঠান, গবেষণা ইত্যাদির মাধ্যমে জনগণকে সচেতন করা, এই সমস্যার সমাধানে দেশের রাজনৈতিক ব্যক্তি, আমলা, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, শিক্ষক, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা সহ দেশের সকল শ্রেণী পেশা মানুষকে এগিয়ে আসতে হবে। একযোগে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। স্ব অবস্থান থেকে শুধুমাত্র আইন দিয়ে নয়, টেকসই উন্নয়ন তথা আত্মমর্যাদাশীল উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াতে হলে পরিকল্পিত জনসংখ্যা তথা জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন একান্ত জরুরি।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আরো একটি জনসংখ্যার গান, শিল্পী জিন্নাত রেহানা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গানের পরে চলুন শুনে আসি জনসংখ্যা বিষয়ক একটি বেতার কার্টুন।
1: এই সংসারটা আর আমার ভাল লাগে না। এই যে এহুন্দাসেন, পুলা পাঙ্গু কান্দনের আওয়াজ কি আপনার কানে যায় না? আপনার দিলে কি রহম নাই?
2: আরে কি হলো, এটা সিল্লা দিল্লি করতাছিস কেন?
1: সিল্লা সিলি করুম না তো কি করুম, আজকে নিয়া তিন দিন হইলো আপনি কোনো কামে যাইতাছেন না। সেদিন কয়টা টেহা পাইয়া কিছু বাজার করছেন, আর এদিকে কালকে রাত ঠিক আছে পোলা পান গুলা না খাইয়া আছে, সেদিকে আপনার কি কোনো খেয়াল আছে?
2: চুপ কর তো, আজকালকার মানুষে রিক্সা তেমন উঠবার চায় না, ওই বাস আর ট্যাক্সিতেই বেশি যায় বুঝছিস। আরে রিক্সা ছাড়াই তোর এত বড় সংসার টানো যায় না?
1: ও সংসারটা বুঝি আমার একলার, পোলা পান গুলা বুঝি আমি বাড়াইছি।
2: তয় কি আবার, আজ একদিন হলো একটা পোলা দিবার পারলি না, সেই আশায় আশায় তো পাঁচখান মায়া হইল। রাগা দে গামছা খান দে।
1: দিতাছি দাঁড়ান, এই নেন। আরে আরে আরে, এটা আপনি কি করেন? কমলারে কই নেন?
2: ওই আবার নেবো হাটে নিয়ে বেচা দেই, কয়টা টানি পাওয়া যায়।
1: এইটা আপনি কি কন, কমলারে আমি কত আদর করে বড় করছি, এছাড়া এটা তো আপনি টেহা দিয়েও কিনি নাই। মাতবরের ছাগলটা হেই বাচ্চা বিয়ানের সময় মইরা গেল, মাতবরের বউয়ের তন চাইয়া আইনা ভাতের ফ্যানখান নিজে না খাইয়া বোতলে ভইরা আমি কমলারে খাওয়াইছি। আজ আল্লাহ করলে ছাগলটা গাভিন হয়েছে, দুই দিন পর বিয়ান দিলে দুইটা পয়সার মুখ দেখবেন। আর আর আপনি কি না এটা হাড়ি নিতেছেন?
2: আরে চুপ থাক, দুই দিন পরেরটা পরে অহন কি খায়া থাকবি? হ্যাঁ
1: না না না না, দই আপনার, এটা এটা আপনি হাড়ি নিয়েন না, কমলারে আমি বেচতে দিমু না।
3: কি ব্যাপার আকাশ মিয়া, ছাগল নিয়ে কই যাইতাছো?
2: আরে মাস্টার সাহেব আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম
2: আসসালাম। আসেন আসেন আসেন, আপনি এই আমাগো বাড়িতে কোনোদিন আহেন না, আজকে হঠাৎ করে
3: আমি আসছিলাম তোমার মেয়ে দুইটার খবর নিতে।
2: যে
3: এই বছর তো তারা স্কুলে গেল না।
1: স্কুলে যাইব কি মাস্টার সাহেব, যেই মানুষে বউ বাচ্চা গো ঠিক মতো খাওয়ান দিতে পারে না, তার বাচ্চা গো আবার লেখাপড়া
3: কেন কেন? আকাশ মিয়া তো সেইদিনও দেখলাম বাজারে রিক্সা চালাইতে।
2: রিক্সা চালাই আর পোষাইতে পারি না মাস্টার সাহেব।
3: তাই নাকি, তা ফুলির মায়ের ছেলে মেয়ে মোট কয়জন?
1: বলা নাই মাস্টার সাহেব, পাঁচটা মাইয়া।
3: কও কি, এইটা তোমরা কি করছো আকাশ মিয়া? তোমরা কি জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে জানো না?
2: জানি মাস্টার সাহেব, তয় দোষ তো আমার না, আমি চাইছিলাম একটা পোলা কিন্তু হয়তো মাইয়া।
1: আর আর ফুলির বাপে হেল্লাইগা খালি খালি আমারে গঞ্জনা দেয়।
3: এইটা তোমাগোর মতন মানুষের একটা বড় রকমের ভুল ধারণা।
2: কোনটা মাস্টার সাহেব?
3: এই যে তুমি পোলা হয় না বইলা ফুলির মায়েরে গালমন্দ করো, এইটা তো তোমার মস্ত বড় ভুল
2: মাস্টার সাহেব।
3: হ আরে সন্তান ছেলে হইব না মেয়ে হইব এইটা তো ঘটে বাপের দিক থেকে, তবে কেমনে ছেলে হইব সে ব্যাপারও বাপের করণের কিছু নাই, মা তো থাকলো দূরের কথা।
2: কোন মাস্টার সাহেব?
3: ও ঠিকই বলতাছি, আর ছেলে ছেলে কইরা এই যে তোমরা পাঁচ পাঁচটা সন্তান নিলা, আর এখন কি না তাগরে ঠিক মতন খাইতে দিতে পারো না? আরে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক দুইটাই তো যথেষ্ট।
2: বড় ভুল করে ফেলাইছি মাস্টার সাহেব।
3: কিন্তু সেই ভুল বুঝতে যে বড় দেরি করে ফেলাইছো, এখন তো তার মাসুল দিতেই হবে।
2: ঠিকই কইছেন মাস্টার সাহেব, তয় সকলের কাছে আমাকে একটা অনুরোধ থাকলো, কেউ যেন পোলার আশায় আশায় সংসারটার আর বড় না করে, আমাকে মতন এমন ভুল না করে।
3: কিন্তু তুমি তো আরেকটা ভুল করতেছো আকাশ মিয়া।
2: আবার কি ভুল মাস্টার সাহেব?
3: এই যে তুমি তোমার বড় মেয়ে দুইটারে স্কুলে পাঠাইতেছো না, বলতেছো অভাবের সংসার, কিন্তু তাদের এই স্কুল পড়াইতে তোমার খরচ তো লাগবে না।
2: কি কোন মাস্টার সাহেব?
3: আকাশ মিয়া, তাদের প্রয়োজনীয় বইপত্র সব স্কুল থেকে পাইব।
2: আচ্ছা
3: শুধু তাই না, মাস শেষে সরকার তাগরে কিছু টাকাও দিব।
2: তাই নাকি? আসলে আমি ভুল করছি মাস্টার সাহেব, আমারে মাফ করে দিন।
3: করতে পারি তবে এক শর্তে।
2: আপনার শর্তটা আমিই কই মাস্টার সাহেব, কাল ঠেকা আমাকে ফুলি আর ময়না দুইজনেই স্কুলত যাইব।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, সময় দ্রুত বয়ে যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে। জানিয়ে দেব শেষের কথা, তবে তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলো। যারা চিঠি লিখবেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা। ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদের ইমেল অ্যাড্রেস বেতার PHNC 1207, বেতার PHNC 1207@gmail.com।
4: এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্র্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব

0: সচেতন থাকুন, ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
1: বন্ধুরা, এবারে যে শেষের কথাগুলো বলতেই হচ্ছে, আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম জি এম তারিক, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এসোগুড়ি ছোট পরিবার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
2: এসোগুড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
3: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এখনকার পরিবেশনায় নজরুল সঙ্গীত গেয়েছেন সুপ্তা সেন ঋতু।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন বিকেল ৫টার ইংরেজি সংবাদ এবং এরপরে শুনতে পাবেন বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Better, the news read by Mongmar Singh. President Mirza Fakhrul Islam Alamgir has called for transforming Bangladesh's agriculture sector into a profitable and revenue-generating sector. He said this at an exchange of views meeting at the Bangladesh Agricultural Research Institute in the capital today. He said the country's agriculture is no longer a profitable sector. If farming could not generate sufficient income, farmers are leaving the profession, Mirza Fakhrul Islam Alamgir added. The president stressed expanding technologies for preserving and processing agricultural products, increasing incentives for farmers and ensuring better facilities for agricultural researchers. He mentioned that farmers are being deprived of fair prices despite increased agricultural production due to inadequate preservation and processing facilities. To overcome the situation, technologies for preserving agricultural products need to be improved, and the private sector must be involved in the process, he added. The president also expressed concern over the excessive use of chemical fertilizers on agricultural land. He said overuse of fertilizers was damaging the soil and deteriorating crop quality. The president stressed raising farmers' awareness and ensuring the use of sustainable agricultural technologies. Health and Family Welfare Minister Shorter Mohammad Sakut Hussain has said, government is giving the highest priority to primary healthcare to ensure medical services reach people's doorsteps. He made the remarks while addressing a workshop at the International Mother Language Institute in the capital today. The minister said the comprehensive plan developed for the advancement of the health sector was capable of ensuring healthcare for the country's people, but its implementation remained a major challenge. He said the government planned to prioritize specific area and implement the initiative in phases, beginning with a pilot project. The minister stressed the urgent need to implement the country's health protection law and establish its associated operational framework. He also called for collective, honest and dedicated efforts to overcome long-standing irregularities and challenges in the health sector. Bangladesh's discussions with the World Bank and the International Monetary Fund IMF on economic progress, reforms and implementation of the government's development plans are progressing well, Finance and Planning Minister Amir Khusro Mohammad Chowdhury said today. He made the remarks while briefing journalists after a meeting with IMF Deputy Managing Director Nigel Clark on the sidelines of the IMF World Bank Group annual meetings in the Thai capital. The minister said IMF was satisfied with Bangladesh's economic progress, considering the economic situation inherited by the government and the ongoing global conflicts. Meanwhile, the 2026 IMF World Bank Group annual meeting began in Bangkok on October 12 and will continue until October 18. Finance Minister, Central Bank Governance Policymaker and representatives of development partner organizations from various countries are attending the meeting. Post-Telecommunications and Information Technology Minister Fakir Mahbub Anam has said government has no immediate plan to sell mobile financial service Nagod. Rather, it was taking initiatives to make the institution more modern and profitable. He made the remarks at a program marking World Post Day 2026 in the capital today. The minister said government was working to transform the postal department into a modern, public-friendly and profitable institution, mentioning that public confidence in postal services was increasing and postal services were making positive progress. He asked all concerned to work sincerely and diligently to maintain its progress. The minister said the collective efforts, dedication and sense of responsibility of officials and employees were crucial to making the postal department a modern and profitable institution. He also said foreign investors wanted to invest in the postal department. The five-day celebration of Durga Puja, the largest religious festival of the Bengali Hindu community, will begin across the country tomorrow with Maha Shashti. On the first day, devotees will perform Bodhan, the ceremonial awakening and invocation of Goddess Durga, marking the formal commencement of the festivities. On the final day, devotees will bid farewell to Goddess Durga and immerse the bodies in water known as Visarjan. At least 29 people were killed when the roof of a private school collapsed in Peshawar, the capital of Pakistan's northwestern Khyber Pakhtunkhwa province today. Among the dead were 28 students and one teacher. More than 20 other people were also injured. A hospital spokesperson said the children killed and injured in the incident were between 6 and 12 years old. Finally, Weather and Forecast Volatile 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি রূপশ্রী চক্রবর্তী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশের কৃষি এখন আর কোন লাভজনক খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা এ পেশা ছেড়ে যাচ্ছেন। এ সময় তিনি কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের প্রণোদনা বৃদ্ধি এবং কৃষি গবেষকদের সুযোগ সুবিধা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগুচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে IMF এর উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে IMF সন্তুষ্ট। উল্লেখ্য, IMF ও বিশ্বব্যাংক গ্রুপের 2026 সালের বার্ষিক সভা 12ই অক্টোবর ব্যাংককে শুরু হয়েছে। আগামী 18ই অক্টোবর পর্যন্ত এ সভা চলবে। শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান বলেছেন, ভৌগোলিক নির্দেশক GI পণ্যের নিবন্ধনই চূড়ান্ত সাফল্য নয়, বরং নিবন্ধনের পর পণ্যের বাণিজ্যিকীকরণ, গুণগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের মাধ্যমে প্রকৃত উৎপাদকদের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। তিনি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ভৌগোলিক নির্দেশক, GI পণ্যের বাণিজ্যিকীকরণ, সম্ভাবনা চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শিল্প সচিব বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যগুলোকে সুরক্ষা, প্রচার ও বাণিজ্যিকীকরণের মাধ্যমে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদে পরিণত করার উপর গুরুত্ব আরোপ করেন। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দেশটির কর্তৃপক্ষ বাংলাদেশের 338টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার শ্রমবাজারে আরও বেশি বৈধ ও যোগ্য বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির অংশগ্রহণ নিশ্চিত করতে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা করেছে সরকার। এর ফলে তালিকাভুক্ত এজেন্সিগুলো নিজেদের উদ্যোগে মালয়েশিয়ার নিয়োগকর্তা খুঁজে বের করা, চাকরির চাহিদাপত্র সংগ্রহ এবং কর্মী নির্বাচন করতে পারবে। মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে 10,000 বাংলাদেশী কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে মালয়েশিয়া। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের উত্থান পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। DSE 385টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 240টির, কমেছে 90টির এবং অপরিবর্তিত ছিল 55টির। এর প্রভাবে প্রধান সূচক DSEX 22 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,452 পয়েন্টে। DSE আজ 499 কোটি 68 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 416 কোটি 15 লাখ টাকা। ঢাকার মুদ্রা বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123 টাকা 70 পয়সা, ক্রয় 122 টাকা 70 পয়সা। ইউরো বিক্রয় 140 টাকা 30 পয়সা, ক্রয় 137 টাকা 78 পয়সা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 165 টাকা 60 পয়সা, ক্রয় 162 টাকা 54 পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ। পরিচালনায় এস এম রফিকুল ইসলাম।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট। বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ মিশালি গানের আয়োজনে। প্রথমে শোনাব দেশের গান, শিল্পী শরীফা আক্তার রুবি। গানের কথা সাজিয়েছেন সৈয়দ জামান, সুর করেছেন আব্দুল্লাহ খান।

পাঁচমিশালি গানের আয়োজনে এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী সুজানা হোসেন রূপা, গীতিকার মোহাম্মদ আব্দুল মজিদ, শুরু করেছেন আশরাফ বাবু।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। তৃতীয় পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, জান্নাতুল ফেরদৌস ইলিজা, দিলশাদ জাহান এবং জিনাত আক্তার। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, নাসরিন আক্তার এবং হাফিজা আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে চমচমি দেওয়ান।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
3: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। এই ভাইরাস ছড়ায় এডিস নামের একটি মশার মাধ্যমে। প্রিয় শ্রোতা, ডেঙ্গু নিয়ে আমাদের সমাজে নানা ধরনের প্রচলিত কথা রয়েছে। এর কিছু সত্য, কিছু আংশিক সত্য, আবার কিছু সম্পূর্ণ ভুল। আজ চলুন ডেঙ্গু নিয়ে প্রচলিত কয়েকটি গুজবের কথা বলি এবং জেনে নিই সঠিক তথ্য। প্রথমেই আমরা বিভিন্ন জায়গায় শুনি প্লেটলেট কমলেই রোগী মারাত্মক ঝুঁকিতে। ধরুন ডেঙ্গু রোগীর রক্ত পরীক্ষা করে দেখা গেল প্লেটলেট কমে গেছে। পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে প্লেটলেট কমছে, এখনই রক্ত দিতে হবে, ছুটোছুটি করছেন। প্রিয় শ্রোতা, শুধু প্লেটলেট কমছে বলেই রোগী সংকটাপন্ন এমন ধারণা ঠিক নয়। প্লেটলেট হলো রক্তের এমন এক উপাদান যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ডেঙ্গুতে অনেক রোগীর প্লেটলেট কমে যেতে পারে, এটি এই রোগটির একটি সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু রোগীর অবস্থা বোঝার জন্য শুধু প্লেটলেটের সংখ্যা দেখলেই হবে না। চিকিৎসক রোগীর রক্তচাপ, নাড়ির গতি, শ্বাস প্রশ্বাস, প্রস্রাবের পরিমাণ, রক্তপাতের লক্ষণ এবং অন্যান্য পরীক্ষার ফল বিবেচনা করে তখনই বিপদ সংকেত নির্ধারণ করেন। কিছু বিপদ সংকেতের কথা এখন আপনাদের সামনে তুলে ধরি। যেমন ধরুন, ডেঙ্গু রোগী হঠাৎ তীব্র পেটে ব্যথা অনুভব করছেন, বারবার বমি করছেন, নাক বা মাড়ি দিয়ে রক্ত ঝরছে, রক্ত বমি বা কালো পায়খানাও হতে পারে, অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছেন, হঠাৎ অস্থিরতায় ভুগছেন, শ্বাসকষ্ট, এসব লক্ষণ দেখা দিলে তাকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। শুধু প্লেটলেট কমছে বলে নিজের সিদ্ধান্তে কখনোই রক্ত বা প্লেটলেট দেওয়া যাবে না। প্রয়োজন হলে চিকিৎসকই সিদ্ধান্ত নেবেন। মনে রাখবেন, প্লেটলেটের সংখ্যা গুরুত্বপূর্ণ, কিন্তু রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা আরও বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আসুন শুনে নিই ডেঙ্গু বিষয়ক একটি গান।

প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলছিলাম ডেঙ্গুর গুজব সম্পর্কে। আরও একটি গুজব আমাদের সমাজে প্রচলিত রয়েছে, পেঁপে পাতার রস, ছাগলের দুধ বা কাঁকড়ার স্যুপ, এইসব খেয়ে ডেঙ্গু সারে। আমরা অনেক সময়ই শুনি পেঁপে পাতার রস খেলে প্ল্যাটিলেট বাড়ে, ছাগলের দুধ খেলেই বোধহয় ডেঙ্গু সেরে যায় বা কাঁকড়ার স্যুপ ডেঙ্গুর

0: পরামর্শ অনুযায়ী জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণ এবং রোগীর অবস্থা পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। জ্বরের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে, তবে কোনোভাবেই অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা এই ধরনের ব্যথানাশক ওষুধ ডেঙ্গুতে রক্তপাতের ঝুঁকি বাড়িয়ে দেয়, তাই কোনোভাবেই এই ধরনের ওষুধ সেবন করা যাবে না। পেঁপে পাতার রস বা অন্যান্য কোনো ঘরোয়া উপাদান খাওয়ার কারণে যেন চিকিৎসা নিতে দেরি না হয় সেদিকে খেয়াল রাখুন। আরও কিছু গুজব আমরা শুনতে পাই, একবার ডেঙ্গু হলে আর কখনো হয় না। কেউ কেউ মনে করেন একবার ডেঙ্গু হলে জীবনে আর দ্বিতীয়বার এই রোগ হয় না। এটি সঠিক নয়। ডেঙ্গু ভাইরাসের চারটি প্রধান সেরোটাইপ রয়েছে, DEN 1, 2, 3 এবং 4। বর্তমানে 2 আর 3 আমাদের দেশে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, এই বছরে 3 এর মাত্রা বেশি। এবার একটি ধরনের ডেঙ্গু হলে পরবর্তী বছরে অন্য কোনো সেরোটাইপ দিয়ে কিন্তু আক্রান্ত হওয়া সম্ভব, তাই একবার ডেঙ্গু হয়েছে বলে ভবিষ্যতে আর ডেঙ্গু হবে না এমন নিশ্চয়তা নেই। কিছু ক্ষেত্রে পরবর্তী সংক্রমণ বরঞ্চ আপনাকে গুরুতর ডেঙ্গুর দিকে নিয়ে যেতে পারে, তাই আগে ডেঙ্গু হয়ে থাকলে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এবার ডেঙ্গু মনে হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়। ডেঙ্গু রোগীর পাশে বসলে আপনার ডেঙ্গু হবে বা একসঙ্গে খাওয়া দাওয়া করলে ডেঙ্গু হবে এমনটি নয়। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির পাশে বসা, কথা বলা, হাত মেলানো বা একসঙ্গে খাওয়ার খাওয়ার মাধ্যমে ডেঙ্গু ছড়ায় না। ডেঙ্গু সাধারণত ভাইরাসবাহী স্ত্রী এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়, তাই ডেঙ্গু রোগীকে মশারের নিচে রাখতে হবে যাতে তাকে কোনোভাবে অন্য একটি মশা কামড় দিতে না পারে, কারণ ওই মশা যখন আপনাকে কামড়াবে তখনই ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে। এরপরে আমরা অনেকে ভাবি জ্বর কমে গেলেই বিপদ কেটে যায়, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ডেঙ্গু রোগীর জ্বর কমে গেছে মানেই তিনি সুস্থ হয়ে উঠেছেন এমনটি নয়, বরঞ্চ জ্বর কমে যাওয়ার অর্থাৎ আক্রান্তের তৃতীয় এবং সপ্তম দিনের মধ্যেই আরও বেশি গুরুতর হওয়ার ঝুঁকি দেখা দেয়। তাই রোগীকে জ্বর কমার পরেও 24 থেকে 48 ঘন্টা বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। জ্বর কমে গেছে মানেই বিপদ কেটে গেছে এমনটা ভাববেন না। প্রিয় শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো স্বাস্থ্য তথ্য দেখলেই তা সত্যি ধরে নেবেন না, বরং তথ্যের উৎস যাচাই করুন। প্রয়োজনে চিকিৎসক, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বা নির্ভরযোগ্য স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানের পরামর্শ নিন। ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, মশার প্রজননস্থল ধ্বংস করাও জরুরি। বাড়ি, কর্মস্থল ও আশেপাশে পানি জমে আছে কিনা নিয়মিত খেয়াল করুন। পানি জমে থাকলে তা ফেলে দিন এবং পানি জমার সম্ভাব্য সুযোগ থাকলে তাও ধ্বংস করুন। ডেঙ্গু প্রতিরোধে পরিবার, সমাজ, স্থানীয় প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি কার্যক্রম সবকিছুর পাশাপাশি মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে বলি, গুজব নয় সঠিক তথ্য, আতঙ্ক নয় সচেতনতা, অবহেলা নয় সময় মতো চিকিৎসা। আসুন আমরা নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি এবং ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে কাজ করি। ডেঙ্গু ঠেকাই একসাথে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, এই শুভকামনায় এখানেই বিদায় নিচ্ছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট। বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন সূচিতে এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফ।

0: Assalamualaikum warahmatullah.
1: Waalaikumsalam.
0: Tarpor ki obostha baba Kamal Minar Sawla mer jawab dekhcho ha?
2: শুনলেই বোঝা যায় মনে আনন্দে আছে।
0: মনে আনন্দে খুব ফ্যাসিলিটির মধ্যে আছে মনে হয় নাকি?
2: হ্যাঁ তো কো আমরা একটু শুনি।
1: কথা যখন কইবেন 210 গ্রাম যেন শুনে। হ্যাঁ আপনি কি কইতাছেন?
3: দ্বিতীয়বার জিজ্ঞেস করা হয়েছে।
0: ও আচ্ছা আচ্ছা।
1: এই বলি বলি আসল কথা
3: কইছে। হ্যাঁ হ্যাঁ।
0: সেইটাই বুঝতাছি যে কৃষক কার্ড পাইছে না।
3: আমার বাবা পাই নাই তাই কি হইছে?
1: বাবা কেউ বাজাইবো না। ধারের রাস্তাতে পাইবো।
0: তবে একটা কথা কি জানো, কামাল মিনা কিন্তু আবার বইলে আসছে আমাদের ওখানে আরো অনেকে পায় নাই। তখন ওই সেই অফিসার বলছে যে পর্যায়ক্রমে পাইবো, চিন্তার কোনো কারণ নাই।
1: আমরা
0: কিন্তু সবাই মানসিক শান্তির মধ্যে আছি, বুঝছো?
2: আমাদের
0: দাম কিন্তু অনেক বাইরে গেছে। আগে মানুষ এসে কৃষকের কথা শুনলে কেমন একটা অবহেলা করতো, এইটা কিন্তু এখন আর করে
2: না।
0: এখন মানুষ বলে এই কৃষকরাই হয়েছে জাতির সম্পদ, এরা এই কৃষি কাজ করে বইলাই উৎপাদন বৃদ্ধি হয়, জিনিসপত্রের দাম কমে যায়, তারপরে এদের সম্মানও বাইরে যায়,
2: দেশেরও উন্নতি হয়।
0: একটা জিনিস কি, এই সম্মানটা কিন্তু আমাকে ধরে রাখতে হবে।
2: অবশ্যই।
1: নাসির ভাই একটা প্রবাদ আছে, কৃষক অবহেলা যে করে আর ওই ইসে ওই বোকা নম্বর এক তারে বলে। কারণ কি জানো, কৃষক দেশের সম্পদ। কৃষক কৃষি উৎপাদন করলে সারা দেশে মানুষ খাইয়ে লইয়ে বাঁচে, উদ্বৃত্ত যা থাকে বিক্রি করিয়া টাকা আসে, আবার তারও বেশি উদ্ভিদ হলে বিদেশে রপ্তানি করিয়া বৈদেশিক মুদ্রা আসে, সেই টাকা দেশের উন্নয়ন হয়।
2: এক কথা আমাদের দেশটাই তো কৃষি নির্ভরশীল।
0: ঘটনা হইতেছে কি, মনটা কিন্তু একটু খারাপ, বুঝছো?
2: এই
0: যে ডেঙ্গুর যে একটা এই সচেতনতার ব্যাপারটা, এটা প্রকোপ তো একটু বাইরেই
3: যাইতে
0: সরকার প্রধানও ঘোষণা দিছে, এই যে ধরো মসজিদে, তারপরে ধরো মাইকিং করতে বলছে, সবাইকে বলছে, সবাইকে সচেতন হইতে বলছে। এবং সবাই যদি আমরা সচেতন হই তাইলে দেখবা এডিস মশা নির্মূল করা সম্ভব। এই জন্য আমরা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কোনো অবস্থাতেই যেন এই যে বিভিন্ন জায়গায় যে পানি যে জমা থাকে এইগুলা জানো, এইগুলা থেকে আমরা জানো সবাই সচেতন হই। এই যে তোমার এই যে রূপালী বেগম কিন্তু একটা সুন্দর কাম করছে, স্কুলের পোলাপানগুলো স্কুল ছুটি হইলে বিভিন্ন বাড়ি বাড়ি যাইয়া ওই বাড়ি এলাকার লজ্জা দেয়, বুঝছো? লজ্জা দেয় কি, কয় যে আমরা আপনাকে বাড়ি পরিষ্কার করিয়া দিই, তখন তারা একটু লজ্জা পায়, কয় না না না আমাকে বাড়ি আমরাই পরিষ্কার করুম। এই জিনিসটার কিন্তু একটা ভালো উদ্যোগ।
1: আমার বাড়িতে পরিষ্কার হয় যে বাচ্চাগুলো নিয়ে উপরে বুঝায় না, ওই বাচ্চাগুলো তো বাড়ি যেয়ে কয় আজকে ওই বাড়ি গেছিল পরিষ্কার করতে, ওর বাবা মা সচেতন হয়।
2: আসলে যেভাবে হোক পরিষ্কার থাকতে হইব।
0: এই যে একটু আগে যে কামাল মিনা আলাপ করলো না, ও কৃষক কার্ড পাইছে। আচ্ছা, এই কৃষক কার্ডের বিষয়ে আমরা এই জীবন মান উন্নয়নের কি কি দর্শন আছে এটা নিয়ে একটু আলোচনা শুনলে কেমন হয়? তাইলে কৃষকের জীবন মান উন্নয়নে কৃষক কার্ড নিয়ে একটি আলোচনা আমরা শুনি। এটা অংশগ্রহণ করেছেন মোহাম্মদ ইয়াসিন, অতিরিক্ত সচিব কৃষি মন্ত্রণালয় ঢাকা। তাহলে আমরা শুনি কৃষকের জীবন মান উন্নয়নে কৃষক কার্ড নিয়ে আলোচনা।
3: আচ্ছা শুনি। কৃষক যার ঘামে ফলে আমাদের সোনালী ফসল, যার হাত ধরে এগিয়ে চলে দেশের কৃষি, সেই কৃষকের জীবনকে আরো সহজ, স্বচ্ছন্দ ও সমৃদ্ধ করে তুলতে কৃষি ও কৃষক বান্ধব চমৎকার সময়োপযোগী উদ্যোগ কৃষক কার্ড। কৃষকের অধিকার নিশ্চিত করা এবং সরকারি কৃষি সেবা সহজীকরণ ও তাদের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নিয়ে আজকের আয়োজন কৃষকের জীবন উন্নয়নে কৃষক কার্ড। আজকের আয়োজনে আমাদের সাথে রয়েছেন সম্মানিত দুজন অতিথি। প্রথমে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ ইয়াসিন, অতিরিক্ত সচিব কৃষি মন্ত্রণালয়, এবং আমাদের সাথে রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ইয়াসিন, প্রথমেই যদি আপনার কাছে আসি, যে বর্তমানে আলোচিত একটি চমৎকার কৃষি ও কৃষক বান্ধব যে উদ্যোগ কৃষক কার্ড, তো এই কৃষক কার্ডটা আসলে কি? এবং আরেকটি সম্পূরক প্রশ্ন যদি করি, যে বাংলাদেশের কৃষকদের জন্য কেন এই কৃষক কার্ডটি এত গুরুত্বপূর্ণ?
4: ধন্যবাদ, খুবই ভাইটাল একটা বিষয় যে আমরা আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করছি এমন একটা সময়ে যখন এই কৃষক কার্ডটি বাংলাদেশে ব্যাপক আলোচিত বিষয়, যেটা একটা বড় কার্যক্রম সরকারের, এই কার্যক্রমের মাধ্যমে আমরা জানি যে আমাদের 90% লোক সরাসরি অথবা প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষকের সাথে জড়িত। অথচ আমরা জানি না যে আমাদের কৃষকের সংখ্যা কত, কৃষকরা কোথায় কি চাষ করে, কোন কৃষক তার জমির কি অবস্থা, এগুলো আমরা আজকে পর্যন্ত জানি না স্বাধীনতা এত বছর পরেও। মূলত এই বিষয়গুলো জানার জন্য এবং কৃষকের সাথে সরকারের যে একটা মেলবন্ধন, সেতুবন্ধন, সেটা করার জন্য মূলত এই কর্মসূচি। আমরা জানতে চাই যে কৃষক কোথায় আছে, কতজন আছে, কি চাষ করেন, এদিকে যেমন আমরা জানতে চাই, অন্যদিকে কৃষকও জানতে চায় যে সরকার কৃষকের জন্য কি করছে, কৃষককে কি সেবা দিচ্ছে, কি কি সেবা কৃষকের জন্য রয়েছে, এই বিষয়টা আমরা জানতে চাই। এই যে দুই জানতে চাওয়ার মধ্যে যে সম্পর্কটা, এটা মূলত কৃষককারের মাধ্যমে হচ্ছে,
3: সেতুবন্ধন যেটা
4: যেটা হচ্ছে, এবং এটা একটা মূলত সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে, একটা ডিজিটাল একটা ব্যবস্থার মাধ্যমে হচ্ছে।
3: মোহাম্মদ মশিহুর রহমান, এই পর্যায়ে যদি আপনার কাছে আসে, এই যে বহুল প্রচলিত আমাদের বর্তমানে কৃষক কার্ড, তো এই কৃষক কার্ডের আওতাভুক্ত আমরা দেখেছি বিভিন্ন সেবা রয়েছে, তো কতটি আসলে সেবা রয়েছে এবং এগুলো নিয়ে যদি সংক্ষেপে একটু বলতেন।
5: আসলে আমরা এখন পর্যন্ত বলছি যে একজন কৃষকের যদি কৃষক কার্ড থাকে তাহলে সে 10টি সেবার আওতাভুক্ত চলে আসবে। এই 10টি সেবার মধ্যে আমি যদি বলি, প্রথমত হচ্ছে সে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ। আমরা জানি যে কৃষিকাজ করতে গেলে সার, বীজ, কীটনাশক এই সমস্ত উপকরণ প্রয়োজন হয়। অনেক সময় কৃষকরা আসলে সেটা ন্যায্য মূল্যে পায় না। যদি একজন কৃষকের কৃষক কার্ড থাকে তাহলে এটা দেখে সে অনায়াসে ন্যায্য মূল্যে তার উপকরণগুলো কিনতে পারবে, ন্যায্য মূল্যে সে সুবিধা সে পাবে। এছাড়া সহজ শর্তে কৃষি ঋণ, আমাদের কৃষকদের জন্য আসলে কৃষি ঋণ খুব গুরুত্বপূর্ণ, কারণ বিশেষ করে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের কৃষি ঋণ পেলে তাদের কৃষিকাজ করতে অনেক সহজ হয়ে যায়। কৃষক কার্ড থাকলে এই কৃষি ঋণ প্রাপ্তিটা অনেক সহজ হবে। কৃষি যন্ত্রপাতি একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কৃষির। এই কৃষক কার্ড থাকলে একজন কৃষক খুব সহজ মূল্যে সহজে এই কৃষি যন্ত্রপাতি সে ক্রয় করতে পারবে। সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা, বিশেষ করে ভর্তুকি এবং প্রণোদনা, এই সমস্ত সুযোগ সুবিধা পেতে হলে একজন কৃষকের কৃষক কার্ড থাকতে হবে। মোবাইলে ফসলের বালাই ব্যবস্থা আছে, যদি কৃষকের একটা স্মার্ট বা অ্যান্ড্রয়েড ফোন থাকে এটার মাধ্যমে কিন্তু কৃষক অনায়াসে জানতে পারবে যে তার ফসলের কি ধরনের সমস্যা হয়েছে এবং সেটার সমাধান কি। এবং প্রশিক্ষণ, যে কোনো কৃষিকাজ করতে গেলে আধুনিক প্রযুক্তির উপর কৃষকদের প্রশিক্ষণ লাগে, কৃষক কার্ড থাকলে কৃষক অনায়াসে সেই প্রশিক্ষণগুলি পাবে। আর মোবাইলে আবহাওয়া এবং বাজার তথ্য, তথ্য সঠিক সময় সঠিক তথ্য জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রাকৃতিক বিপর্যয় যে কোনো সময় চলে আসে ফসল যেন রক্ষা করতে পারে কৃষক, এই জন্য সঠিক সময়ে তথ্য পাওয়ার ব্যবস্থা থাকবে কৃষক কার্ডের যাদের আছে। এবং কৃষি বীমা সুবিধা থাকবে। আমরা জানি এখনও বাংলাদেশে আসলে কৃষি বীমা সুবিধাটা তেমনভাবে চালু হয়নি। এই কৃষক কার্ড যার থাকবে সেই কৃষি বীমার আওতাভুক্ত আসবে ভবিষ্যতে। এবং সর্বোপরি ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয় সুবিধা। এত কষ্ট করে যে কৃষক শস্য বা ফসল উৎপাদন করে সেটার অনেক সময় সে ন্যায্য মূল্য পায় না, কৃষক কার্ড থাকলে সেটা ন্যায্য মূল্যটা অনেকটা নিশ্চিত হবে।
3: আমরা একটু মোহাম্মদ ইয়াসিন আপনার কাছে আবার ফিরে আসি। এই যে বর্তমানে আমরা কৃষক কার্ডটা দেখছি, বাংলাদেশে আসলে এখন এই কৃষক কার্ডের মানে অগ্রগতিটা কিরকম?
4: আমরা যেই টোটাল কৃষকের সংখ্যা অনুমান করেছি সেটা হচ্ছে 2,40,000 মতো। যেহেতু আমাদের কাছে এখন পর্যন্ত সঠিক তথ্য এমন নাই যে আমরা এটা সার্ভে করেছি, ফলে এটা আমরা অনুমান করছি, সেই হিসাবে আমরা যদি এটাকে 5 বছরের একটা প্রোগ্রাম হিসাবে সাজিয়েছি এবং এবছরে তার সংখ্যা হচ্ছে 43 লক্ষ। এই 43 লক্ষের মধ্যে ইতিমধ্যেই প্রায় 21 লক্ষর বেশি তথ্য আমরা সংগ্রহ করে ফেলেছি। এবং এই সাথে সাথে যেই বিষয়গুলো রয়েছে, তথ্য অনুমোদন করা, ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা, সেগুলো আমরা করে ফেলেছি। আপনারা জানেন যে আমরা গত 1 অক্টোবর তারিখে ফেনীতে প্রায় 110,165 কৃষককে কৃষক কার্ড আমরা সর্বশেষ হিসাব তৈরি করেছি এবং হিসাবটা দিয়ে ফেলেছি কৃষকদেরকে মধ্যে বিতরণ করেছি।
3: আচ্ছা, যেমনটা মোহাম্মদ ইয়াসিন বলছিলেন যে বর্তমানে বাংলাদেশে কৃষক কার্ডের যে অগ্রগতি, তো আমি যদি সেক্ষেত্রে আপনার কাছে আসি যে কৃষকের জীবনমান উন্নয়নে এই কৃষক কার্ড কিভাবে ভূমিকা রাখছে বলে আপনি মনে করছেন?
5: আসলে কৃষকের উন্নয়ন তখনই হবে যখন সে স্বল্পমূল্যে উপকরণ কিনতে পারবে, স্বল্পমূল্যে উৎপাদন করতে পারবে, নিরাপদভাবে তার ফসল উৎপাদন করতে পারবে এবং কাঙ্ক্ষিত বা ভালো দামে যদি তার পণ্যটা বিক্রি করতে পারে। এক্ষেত্রে কৃষক কার্ডের মাধ্যমে যে 10টি সুযোগ সুবিধার কথা বললাম, এগুলি নিশ্চিত হলে সে আসলে সময় মতো ঋণ পাবে, প্রশিক্ষণ পাবে, উপকরণ পাবে এবং এই সমস্ত পেলেই তার যে উৎপাদিত পণ্যটা সে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারবে এবং তার আর্থসামাজিক উন্নয়নে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
3: মোহাম্মদ ইয়াসিন, আপনার কাছে যদি আবারও আসি, দেখুন আমরা মনে করি যে কৃষকের ক্ষেত্রে তার কৃষি উপকরণ, সেচ সুবিধা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা দেখি যে স্বল্প মূল্যে যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে কৃষকের একটা চাহিদা থাকে, তো সেই ক্ষেত্রে কৃষক কার্ড কি তাদের কোনো বিশেষ সুবিধা দিতে পারছে কিনা?
4: যেটা কৃষক কার্ডের মাধ্যমে যেটা করছি সেটা এক ধরনের ট্রেসেবিলিটি, আমি খুঁজে পেতে চাই কৃষক কোথায় আছেন। এই ট্রেসেবিলিটির মাধ্যমে কৃষককে একটা ইউনিক নাম্বার দিচ্ছি, আমার প্রত্যেকটা কৃষক বাংলাদেশের তাদের একটা ইউনিক নাম্বার থাকবে। যখনই তার ইউনিক একটা নাম্বার থাকবে তখন আমি বুঝবো যে কোন কৃষকের কি প্রয়োজন আছে, এবং কোন কৃষককে কোন বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে, সে আমি এর আগে বলেছি যে সে কি চাষ করে এবং ওই চাষের ক্ষেত্রে তার কি ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে, কতটুকু সার ব্যবহার করতে হবে, সেই পরামর্শ দিতে পারি। আবার কৃষকও তখন বুঝতে পারবে, যার একটা নম্বর আছে যেহেতু, সে ওই নম্বর দিয়ে আমাকে আমার সরকার পর্যন্ত পৌঁছাতে পারবে যে তার কি প্রয়োজন, বীজ প্রয়োজন না সার প্রয়োজন, অথবা তার কি কীটনাশক প্রয়োজন বা অন্য কোনো পরামর্শ প্রয়োজন আছে কি।
3: আপনার সাথে যদি আমি আরেকটু অ্যাড করি, আমরা কিন্তু সেবার মধ্যে দেখতে পেয়েছি যে ঘরে বসেই কৃষক কিন্তু বালাইনাশক কি কি তার প্রয়োগ করতে হবে সেটা কিন্তু ঘরে বসেই জানতে পারছি।
4: আমরা এটা এমন করার চেষ্টা করছি, শুধু ঘরে বসে না, আমরা এরিয়া ভিত্তিক করছি। ফর এক্সাম্পল, আমি যদি মনে করি যে এখন সিলেট অঞ্চলে একটা বিশেষ ধরনের সেবা দরকার বা কীটনাশক ব্যবহার করা দরকার অথবা সার ব্যবহার করা দরকার, আমরা কিন্তু ওই অঞ্চল ভিত্তিক আমরা পরামর্শ দিচ্ছি, থ্রু ডেটাবেস আমরা দিচ্ছি এটা।
3: মোহাম্মদ মশিউর রহমান, আপনার কাছে আবারও যদি আসি, মোহাম্মদ ইয়াসিনের কথার রেশ ধরে, যে আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের দেশে বিভিন্ন প্রান্তিক অঞ্চলে, তিনি সিলেটের কথা বলেন, এছাড়া আরো অনেক ক্ষুদ্র প্রান্তিক অঞ্চলে কৃষক সীমিত পুঁজি নিয়ে চাষাবাদ শুরু করেন, তো কৃষক কার্ড কি তাদের সেক্ষেত্রে আর্থিক নিরাপত্তা বা জীবনমান উন্নয়নে কোনো ভূমিকা রাখছে কিনা?
5: অবশ্যই অবদান রাখছে। আসলে আমাদের যে ক্ষুদ্র ভূমিহীন প্রান্তিক কৃষক, তারা আর্থিকভাবে বেশ দুর্বল, কৃষিকাজ করতে হলে অবশ্যই পুঁজি লাগবে, এবং এই কৃষক কার্ড যার থাকবে সে কিন্তু খুব সহজ শর্তে ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাবে। আমরা জানি যে প্রচলিত পদ্ধতিতে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়াটা অত্যন্ত দুরূহ কাজ, অনেক পেপারসের প্রয়োজন হয়, অনেক ডকুমেন্ট, যেগুলি কৃষক হয়তো সময় মতো দিতে পারে না, কিন্তু এখন আর এইসব বাড়তি কাগজ কোনো প্রয়োজন হবে না।
3: কিন্তু ভীতিও কাজ করে যে আমি গেলে পাবো
5: কিনা, এই ধরনের একটা ভীতি কাজ করে। শুধুমাত্র কৃষক কার্ডটা যদি সে ব্যাংকে নিয়ে উপস্থাপন করতে পারে তাহলে আর তার কোনো কাগজপত্র প্রয়োজন হবে না এবং সে দ্রুততম সময়ের মধ্যে সহজেই তার ঋণটা পেয়ে যাবে।
3: অনেকটা সরকার তাদের
5: হয়ে নিশ্চয়তা দিচ্ছে।
3: জি জি। মোহাম্মদ ইয়াসিন, একটু আপনার কাছে যদি আসি, যে আমরা দেখতে পাই আমাদের গ্রামে গৃহস্থলী থেকে মাঠ পর্যন্ত নারীদের একটা বিশেষ অবদান রয়েছে, তো নারীদের জন্য কৃষক কার্ড তাদের কোনো বিশেষ গুরুত্ব রাখছে কিনা?
4: আমাদের যে তথ্য আমরা পেয়েছি, তথ্য অনুযায়ী আমরা দেখছি যে শতকরা 15% নারী কৃষাণী সরাসরি কাজ করছে। আমরা সরাসরি নারীরা কাজ করছেন 15%, কিন্তু এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে বাকি যে অংশটুকু 85% আমরা দেখছি, এই 85% মধ্যে নারীদের অংশগ্রহণ বিশাল। নারীরা আমরা এই কৃষকের মধ্যে আবার আমাদের শ্রেণী আছে, গবাদি পশু আছে, মৎস্য চাষ আছে, শাকসবজি ফলন আছে, আঙ্গিনায় চাষ আছে, সব ক্ষেত্রেই নারীদের অবদান আছে।
3: মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ
4: দুইভাবেই নারীরা, আমি বলবো যে অনেকটা সরাসরি রকমের সম্পৃক্ত আছে এবং তাদের অবদান কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। এই ক্ষেত্রে কি নারী কিষাণীদেরকেও আমরা আমাদের কার্ডের আওতা আনছি, এই তথ্যের আওতা আনছি এভাবে যে তাদেরকে আমরা বিশেষ প্রশিক্ষণ দিব ভবিষ্যতে, যে নারীদেরকে আমরা কিভাবে তাদের এই অবদানকে আর একটু আমরা সামনের দিকে আনতে পারি, আর একটু অবদানগুলোকে আর একটু স্বীকৃতি আনতে পারি এবং আমাদের এই তথ্যের মধ্যে তাদের একটা আলাদা অবস্থান তৈরি করতে পারি। এই তথ্যগুলোকে আমরা আপডেট করব ভবিষ্যতে, আমাদের মাথায় আছে যে এই অংশটাকে আমরা আর একটু হাইলাইটেড করব এবং যাতে তারা এই অংশে তাদের অবদানগুলো আর একটু পরিষ্কারভাবে প্রস্ফুটিত হয় এই বিষয়টা আমরা।
3: আপনার কথা রেশ ধরি, আপনি যেটা বললেন নারীদের কৃষক কার্ড আসলে নারীদের অনেকটাই স্বীকৃতিও দিচ্ছে বলা যায়, যে আমরা যখন নারীদের অবদানকে একটা সাইডে সরিয়ে রাখি সেক্ষেত্রে কৃষক কার্ড কিন্তু তাদের আসলে একটা স্বীকৃতিও দেয়।
4: নিঃসন্দেহ।
3: মোহাম্মদ মশিউর রহমান, আপনার কাছে যদি আবারও আসি, আপনি একটু আগে বলছিলেন যে আসলে সীমিত পুঁজির ক্ষেত্রে বা ওভারঅল যে বিষয়টা, তো সেই ক্ষেত্রে আসলে ধরেন এখনো যারা কৃষক কার্ড পাননি বা হয়তো আবেদন করেছেন বা অনেকে ইচ্ছা আছে পরবর্তীতে আবেদন করবেন, তো সেই ক্ষেত্রে সার্বিকভাবে কি কার্যক্রম প্রয়োজন বলে আপনি মনে করছেন?
5: আসলে কৃষক কার্ডের যে ডেটা কালেকশনের কাজটা এখন চলমান আছে, এটা কৃষি মন্ত্রণালয়ের কৃষি সংরক্ষণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা আছে তারা কৃষকদের বাড়িতে গিয়ে তাদের সুনির্দিষ্ট যে ফর্ম আছে সেই ফর্মের সমস্ত তথ্যপাত্র নিয়ে আসছে। এখন একজন কৃষককে কি ধরনের কাগজপত্র দিতে হবে কৃষক কার্ড পাওয়ার জন্য, বেশি কিছু লাগবে না, শুধুমাত্র তার একটা এনআইডি এবং একটি সচল মোবাইল নাম্বার, এইটুকু তথ্য দিলে একজন কৃষক অনায়াসে কৃষক কার্ডের আওতাভুক্ত চলে আসবে। আর কোনো কারণে যদি সময় মতো কোনো কৃষক সেই নামের অন্তর্ভুক্ত হতে না পারে, সে নিজ দায়িত্বে পরবর্তীতে উপজেলা কৃষি অফিসার অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করলে পরবর্তীতেও কিন্তু তাকে ইনক্লুড করার সুযোগ আছে। আরেকটা প্রশ্ন আসে যে হয়তো অনেক সময় কৃষক কার্ড পেয়ে গেছেন কিন্তু কোনো কারণে হারিয়ে
3: ফেলেছেন,
5: সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনার কৃষক কার্ড যদি হারানো যায় তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনি আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন, আপনাকে পুনরায় কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে।
3: মানে তার মানে আমার কৃষক কার্ড পাওয়া কিংবা আমি যদি পেয়ে যাওয়ার পরে কোনো কারণে হারিয়ে ফেলি তাহলে আমার কোনো সমস্যা খুব একটা
5: হবে না।
3: সর্বশেষ মোহাম্মদ ইয়াসিন, আপনার কাছে যদি আসি, যে কৃষকদের উদ্দেশ্যে আপনি যদি সার্বিকভাবে কিছু বলতেন।
4: আসলে আমাদেরকে যারা বাংলাদেশের অর্থনীতিকে যারা জাগ্রত করেছেন এবং শক্তিশালী করেছে এবং আজকে টিকিয়ে রেখেছে তারা হচ্ছে কৃষক। আমাদের এই অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি এবং আমরা যে চলছি আমাদের সমাজ যে চলছে, রাষ্ট্র যে চলছে, এটা কৃষিভিত্তিক রাষ্ট্র আসলে বেশি। ফলে কৃষকের অবদানের সীমাহীন এক ধরনের অবদান রয়েছে আমাদের অর্থনীতিতে, আমাদের জীবনে, আমাদের সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে। আমরা কৃষককে বলতে চাই যে আপনাদের এই অবদানগুলো আমরা স্বীকৃতি দিতে চাই। কৃষক কার্ড কার্যক্রম শুরু হয়েছে সারা বাংলাদেশে, এটা চলছে, আরও ব্যপ্ত হবে সারা দেশব্যাপী, এবং প্রত্যেকটা কৃষক এই কার্ড পাবেন। আমাদের কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রত্যেকের বাড়ি বাড়ি যাবেন, গিয়ে তথ্য সংগ্রহ করবে, ফলে প্রত্যেকে কার্ড পাবেন। এতে তাড়াহুড়ার কিছু নাই বা কেউ বাদ পড়বেন না, এই আশঙ্কারও কিছু নাই। এবং আমরা আশা করি যেই উদ্দেশ্যে, যেই সুবিধা দেওয়ার জন্য সরকার এই কৃষক কার্ডের ব্যবস্থা করেছে, প্রত্যেকেই সুবিধা পাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন এবং আপনাদের মাধ্যমে আমাদের দেশ ভালো থাকুক এই কামনা করি।
3: প্রিয় দর্শক শ্রোতা, কৃষি প্রধান এই দেশে কৃষকের গুরুত্ব সম্পর্কে আমাদের আজকে দুজন সম্মানিত অতিথি মোহাম্মদ ইয়াসিন এবং মোহাম্মদ মুশিহুর রহমানের কাছ থেকে আজকে আমরা কৃষক এবং সেই কৃষকদের জীবন মান উন্নয়নে কৃষক কার্ডের গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছি। কৃষকের মুখে হাসি ফুটুক, তাদের পরিশ্রমের মর্যাদা নিশ্চিত হোক, এই প্রত্যাশায় আজকের আয়োজন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কৃষির সাথেই থাকবেন। ধন্যবাদ।
0: শুনলা তো? হ্যাঁ, কৃষকের জীবন মান উন্নয়নে কৃষক কার্ড বিষয়ে যে আলোচনাটা হইল, এই আলোচনায় কিন্তু আরো একজন অতিথি আজকে আসিল, বুঝছো? ওনার নাম হইতেছে মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস ঢাকা। আর এই অনুষ্ঠানটা যে সঞ্চালনা করছে তিনি হইলেন হালিমাতুসামিয়া, শিক্ষার্থী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। তাহলে একটা গান শুনবো, কিন্তু গান শোনার আগে একটা ঘোষণা দিয়ে দিই, বুঝছো? এটা তোমাদের সবার জন্য খুব ভালো একটা ঘোষণা। তো আমরা এই অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসলে শুরু হয়েছে ফোনিন অনুষ্ঠান। কৃষি, মৎস্য ও পানি সম্পদ বিষয়ে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে জানতে ও সমাধানে সরাসরি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারবেন প্রতি বুধবার সন্ধে ৬টা ৫ মিনিটে। শ্রোতা বন্ধুরা, আগামী ২১-১০-২০২৬ তারিখ বুধবার সন্ধে ৬টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, সোনালী ফসলে শীত পূর্ববর্তী ফল গাছের পরিচর্যায় করণীয় নিয়ে ফোনিন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক মোহাম্মদ শাহিনুল ইসলাম। উপরোক্ত বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য ০২-৪৪৮-১৩২৬৮ থেকে ৭০ পর্যন্ত এবং ০২-৪৪৮-১৩২৭৭ থেকে ৭৯ নম্বর পর্যন্ত। আমি আবার বলছি, নাম্বারগুলো আপনারা লিখে রাখেন। প্রশ্ন করার জন্য ০২-৪৪৮-১৩২৬৮ থেকে ৭০ এবং ০২-৪৪৮-১৩২৭৭ থেকে ৭৯ নম্বর পর্যন্ত সরাসরি ফোন করতে পারবেন। অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে। তাহলে শুনছো তো? হ্যাঁ, খবরটা কেমন লাগলো তোমাদের?
2: খুব ভালো, আনন্দ লাগলো।
0: তাহলে আনন্দের সাথে একটা কৃষি বিষয়ক গান শুনলে কেমন হয়?
2: খুব ভালো হয়।
0: তাহলে আমরা সমবেত কণ্ঠে একটা কৃষি বিষয়ক গান শুনি। গানের কলি হইল কৃষি নির্ভর এই বাংলাদেশে। গানের গীতিকার হইল নুরুল ইসলাম মানিক আর গানটা সুর করেছেন রুবায়েত শামীম চৌধুরী। তাহলে চলো আমরা গানটা শুনি।
2: আচ্ছা শুনি।

0: কি গানটা শুনলা তো?
1: হ্যাঁ, শিখলাম,
0: জানলাম, বুঝলাম। এই কৃষক কার্ড নিয়ে যে আলোচনাটা হইলো, এটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো খবর। পর্যায়ক্রমে সবাই কিন্তু কৃষক কার্ড পাইবো, বুঝছো?
2: এই
0: জন্য যে পাইছে সে তো খুশি হয়েছে, আর যে পায় নাই সে কিন্তু মন খারাপ করে। কিন্তু সবাইকে সরকার দেবে, যেহেতু সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। তা বাড়ির যাবা না? তারা একটু জানাই
2: দিয়ে
0: এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। আর এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তাহলে চলো
2: চলো
0: সবাই একসাথে
2: যাই।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। আজ সচিবালয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের পরিবেশ ভালো রাখতে সবাইকে দায়িত্বের বাইরে গিয়ে কিছুটা বেশি কাজ করতে হবে, নিজের সক্ষমতা কাজে লাগিয়ে এগিয়ে আসতে হবে। সভায় আগামী 6 মাসের মধ্যে দেশের মাদার ট্রি চিহ্নিত করে সেগুলো সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা, রোপণ করা চারা বেঁচে আছে কিনা তা নিজস্ব লোক পাঠিয়ে পর্যবেক্ষণ করা এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বনায়ন বাড়ানোর উপায় বের করার নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, মানুষের প্রকৃতির সান্নিধ্য পাওয়ার মতো জায়গা বাড়াতে হবে, পাশাপাশি ছাদ বাগান, স্কুল বাগান সহ বিভিন্ন ভবনের আশেপাশে খোলা জায়গায় বাগান তৈরিতে মানুষকে উৎসাহিত করতে হবে। ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, অনেক বছর ধরে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসছে, এটি দেশের জন্য লজ্জার। এ পরিস্থিতি পরিবর্তনের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। প্রধানমন্ত্রী 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ঠিকভাবে কাজ করতে পারলে এর সুফল দেশের সব মানুষ পাবে। সভায় অন্যান্যের মধ্যে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে একথা বলেন। রাষ্ট্রপতি কৃষি পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের প্রণোদনা বৃদ্ধি এবং কৃষি গবেষকদের সুযোগ সুবিধা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। কৃষি জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অতিরিক্ত সার মাটি ক্ষতি ও ফসলের গুণগত মান নষ্ট করছে। এক্ষেত্রে কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে IMF এর উপ ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে IMF এর সন্তুষ্ট। উল্লেখ্য, IMF ও বিশ্বব্যাংক গ্রুপের 2026 সালের বার্ষিক সভা 12 অক্টোবর ব্যাংককে শুরু হয়েছে, চলবে আগামী 18 অক্টোবর পর্যন্ত। এতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতি নির্ধারক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকওয়াত হোসেন। তিনি আজ রাজধানীতে এক কর্মশালায় একথা বলেন। মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শতভাগ উপযোগী হলেও একসাথে সব বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পাইলট স্কিম হিসেবে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। সরদার মোহাম্মদ সাকওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অনিয়ম ও চ্যালেঞ্জগুলো দূর করতে সততা ও নিষ্ঠার সাথে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা জরুরি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আজ একটি বেসরকারি স্কুলে ছাদ ধসে অন্তত 34 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 32 জনই শিক্ষার্থী রয়েছেন। এ ঘটনায় আরও 20 জনের বেশি আহত হয়েছেন। হাসপাতালে মুখপাত্র জানান, নিহত ও আহত শিশুরা 6 থেকে 12 বছর বয়সী। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রির কণ্ঠে।

0: সঙ্গীত শুনলেন বিজন চন্দ্র মিস্ত্রির কণ্ঠে।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, সমস্ত জিনিসে যাতে পানি জমে না থাকে সে ব্যাপারে খেয়াল রাখবেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা।
3: আসলে এভাবে বসে থাকার সময়

0: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা
2: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা আসসালামু আলাইকুম।
0: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
0: জি আপা শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
0: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
0: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
0: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
0: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধে ছটা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রাতে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 20.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 63%, সন্ধে 6টায় 56%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:32, অস্ত যাবে 5:57। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar. I am Nazneen Nahar with the weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 a.m. says that there is no warning and no

0: signal is to be wasted. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. There are chances of light to moderately rain or thunder shower accompanied by temporary gusty wind at few places of Khulna, Borishal and Chattogram divisions. Otherwise, weather may remain mainly dry with temporary partly cloudy sky. Day and night temperature may remain nearly unchanged all over the country. The highest temperature was recorded today at Koira, 35.5 degrees Celsius, and the lowest was 20.2 degrees Celsius at Tetulia over the country. The temperature as recorded in Dhaka today was maximum 34.7 degrees Celsius, minimum 27 degrees. Humidity at 9 a.m. was 63% and at 6 p.m. was 56%. The sunrise is over Dhaka tomorrow at 5:32 a.m. and sets at 5:57 p.m. And that's all we have for weather forecast for this time.
1: Bangladesh Betar অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিএআরআই পরিদর্শন পরবর্তী মত বিনিময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ তা বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে আজ রাত 8:55 আমাদের জাতীয় অনুষ্ঠানে প্রচারিত হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দিচ্ছি। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যু থেকে দূরে থাকুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পরেই শুনবেন স্থানীয় বাংলা খবর।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি ইউসুফ ইকরাম। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতি কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের প্রণোদনা বৃদ্ধি এবং কৃষি গবেষকদের সুযোগ সুবিধা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন। কৃষিজমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, অতিরিক্ত সার মাটির ক্ষতি ও ফসলের গুণগত মান নষ্ট করে থাকে। এক্ষেত্রে কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীর মধ্য দিয়ে 21 অক্টোবর, আগামী বুধবার, এই উৎসব শেষ হবে। প্রতিবছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পূজাকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ তৈরি হয়েছে। সারাদেশের পূজামণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। প্রতিমা তৈরি, মণ্ডপ সাজসজ্জা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সর্বত্র এসব উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চলতি বছর সারাদেশে 33,851 পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব পালিত হবে। এদিকে দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশ ও র্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে। এদিকে আজ নরসিংদী সদর উপজেলা অডিটোরিয়ামে দুর্গাপূজার প্রস্তুতি সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে উপজেলার 109টি পূজামণ্ডপের প্রতিটির জন্য 600 কেজি চাল বরাদ্দের বিপরীতে অর্থ বিতরণ করা হয়। এ সময় সংসদ সদস্য শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে পূজামণ্ডপ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। এদিকে টাঙ্গাইল ও রাজবাড়ী জেলার পূজামণ্ডপেও অনুদান দেওয়া হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী মানুষের নিরাপদ চলাচল, স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা এবং সামাজিক অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়। এদিকে মানিকগঞ্জে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মানিকগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। কিশোরগঞ্জে চলমান সড়ক উন্নয়ন ও যোগাযোগ অবকাঠামো সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ 27টি চেক আজ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন। সংশ্লিষ্টরা জানান, কিশোরগঞ্জ করিমগঞ্জ চামচাঘাট জেলা মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ সহ 6না যশোদল 1400 বাজার সড়ক নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ বাবদ এসব চেক প্রদান করা হয়েছে। নরসিংদীর রায়পুরায় আরশীনগর রায়পুরা সড়কে এক দুর্ঘটনায় 2 জন নিহত এবং অপর 9 জন আহত হয়েছে। আজ দুপুরে 2টি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় জানা যাচ্ছে। আগামীকাল 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসে আর্দ্রতা ছিল 63% এবং সন্ধ্যে 6টায় 56%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:57 এবং সূর্যাস্ত সন্ধে 5:32। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আমরা একটু পরে আসরের যে কাজগুলো আছে তা আমরা একটু পরে শুরু করি। তার আগে আমরা একটু স্থির হয়ে বসি পবিত্র এশার নামাজের আজানের জন্য।
4: আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন। এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।
5: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقامًا محمودًا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: এখন আমরা চলে এলাম আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার আসরে। তো বিষয় হলো যে দেখো, আমরা তো অনেকেই সবজি লাগাইছি, তাই না? বিভিন্ন রকম সবজি লাগাইছি, নাকি করা যায় না? তো এই সবজিগুলো তো আগর লাগানো, কারো কারো বোধে কেউ কেউ বিক্রিও করে ফেলিছো
4: শীতের সবজি আগাম।
3: হ্যাঁ, তা এইটার যারা যারা এখনো সবজি বাগানের মধ্যে আছেন অর্থাৎ লাগায় রাখছেন, তাদের এই পদ্ধতিটা একটু আর ভালো করে জানা দরকার, এবং সামনে যারা এই সবজি চাষ করবেন তাদেরও জানা দরকার। এই বিষয়ে আজকে আমরা শুনব। এই বিষয়ে বলবেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, শস্য বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা। এ বিষয়ে তার সাথে কথা বলেছেন আফরোজা আক্তার পপি। চলো সবাই মিলে শুনে নিই মনোযোগের সাথে।
5: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। সবুজ অর্থনীতির নতুন দিগন্ত খুলেছে লাভজনক শাকসবজি চাষ। স্বল্প খরচে বেশি ফলন ও দ্রুত বাজারজাতের সুযোগে কৃষকরা হচ্ছেন লাভবান। শ্রোতা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের আজকের আলোচনার বিষয় লাভজনক সবজি চাষ। আর এই বিষয়ে বলবার জন্য আজ আমাদের আসরে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকা। সেই সাথে আপনাদের সাথে যুক্ত হয়ে আছি আমি আফরোজা পপি। চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আমন্ত্রণ আমাদের আজকের আসরে।
6: ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
5: শুরুতে আপনার কাছে জানতে চাই, লাভজনক সবজি বলতে আসলে আমরা কি বুঝি?
6: হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন এটি। লাভজনক সবজি বলতে এমন সব সবজিকে আমরা বুঝি যেগুলোর বাজার দর সাধারণ সবজির তুলনায় একটু বেশি এবং দেশ বিদেশেও এর যথেষ্ট চাহিদা রয়েছে। যেমন ক্যাপসিকাম, ব্রোকলি, লেটুস, বেবিকর্ন, অ্যাসপারাগাস, রঙিন মরিচ বা চেরি টমেটো। এসব সবজির চাষে কিছুটা প্রযুক্তি, যত্ন ও বিনিয়োগ প্রয়োজন, কিন্তু লাভও তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে।
5: দারুণ। আমাদের দেশে কৃষকরা কোন কোন এলাকায় সবজি বেশি চাষ করছেন?
6: বাংলাদেশের বিভিন্ন স্থানে যেমন গাজীপুর, সাভার, নরসিংদী, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে এসব সবজির চাষ বেশ জনপ্রিয় হচ্ছে। অনেক তরুণ কৃষক গ্রিন হাউস বা নেট হাউসেও উৎপাদন করছেন, যাতে সারা বছর মানসম্মত ফসল পাওয়া যায়। সঠিক জাত ব্যবহার ও সঠিক বাজার সংযোগ থাকলে কৃষকরা এখন রপ্তানিমুখী চাষেও এগিয়ে আসছেন।
5: উচ্চ মূল্যে সবজি চাষে সফল হতে হলে আসলে কৃষকদের কি কি বিষয়ে সচেতন থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন?
6: উচ্চ মূল্যে সবজি চাষে সফল হতে গেলে তিনটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ। প্রথমত সঠিক জাত নির্বাচন ও চাষ প্রযুক্তি জানা। দ্বিতীয়ত পরিবেশ নিয়ন্ত্রণ, যেমন তাপমাত্রা, সেচ ও সার ব্যবস্থাপনা। তৃতীয়ত বাজার ব্যবস্থাপনা, অর্থাৎ উৎপাদনের আগেই বিক্রির পরিকল্পনা করা। অনেক সময় দেখা যায় যে কৃষকরা উৎপাদন ভালো করলেও বাজার না জানার কারণে ন্যায্য দাম পান না। এই জন্য চেইন মার্কেট, হোটেল বা বিভিন্ন সুপার শপের সঙ্গে সবসময় যোগাযোগ রাখাটা খুব দরকার। এক্ষেত্রে কৃষি বিপণন অধিদপ্তরের সাহায্যও নেওয়াটাও খুব কার্যকরী হতে পারে।
5: ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে যে প্রশ্নটি করতে চাই, লাভজনক চাষের কথা বলতে গেলে বাজার ব্যবস্থা বা সংরক্ষণও কিন্তু একটা বড় বিষয়। তো কৃষকদের জন্য এই ব্যাপারে কি কি করণীয়?
6: লাভবান হতে হলে শুধু চাষ নয়, বাজার ব্যবস্থাপনাটাও গুরুত্বপূর্ণ, যেটি আপনি বলছিলেন। ফসল কাটার পর সংরক্ষণের ব্যবস্থা থাকলে কৃষক কম দামে বিক্রি না করে ভালো দামে বিক্রি করতে পারেন। স্থানীয় বাজারের পাশাপাশি পাইকারি ক্রেতা বা প্রক্রিয়াজাতকরণ শিল্পের সঙ্গেও যোগাযোগ রাখাটা গুরুত্বপূর্ণ হতে পারে। আর সবচেয়ে জরুরি হলো সময় মতো বাজারের তথ্য জানা।
5: একদম ঠিক বলেছেন। আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য কি এসব ফসলের সম্ভাবনা আছে?
6: অবশ্যই আছে। আধুনিক কৃষি উদ্যোক্তারা এখন ছাদে টানেল বা হাইড্রোপনিক্স সিস্টেমে এসব উচ্চ মূল্যের সবজি চাষ করছেন। সরকারও বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও প্রশিক্ষণ এবং প্রণোদনা দেওয়া হচ্ছে। অল্প জমিতে বেশি আয়, এই ধারণাই তরুণদের এসব ফসলের দিকে আকৃষ্ট করছে।
5: চমৎকার তথ্য দিলেন। তবে জানতে চাই, এসব চাষে কি কোনো ঝুঁকি বা চ্যালেঞ্জ আছে?
6: অবশ্যই কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন আবহাওয়ার পরিবর্তন, উৎপাদন খরচ বেশি এবং নির্ভরযোগ্য বাজার সংযোগ না থাকলে ক্ষতির আশঙ্কা থাকে। তবে পরিকল্পিতভাবে উৎপাদন, সংরক্ষণ ও বিপণন করলে ঝুঁকি অনেকটাই কমে আসবে।
5: খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন। আর সবশেষে যে প্রশ্নটি করতে চাই, উচ্চ মূল্যে সবজি চাষে আগ্রহী কৃষকদের জন্য আপনার পরামর্শ কি?
6: আমার পরামর্শ হবে, ছোট আকারে শুরু করুন, বাজার বুঝে তারপর ধীরে ধীরে সম্প্রসারণ করুন। স্থানীয় কৃষি অফিস থেকে পরামর্শ নিন, প্রশিক্ষণে অংশ নিন এবং প্রযুক্তিকে কাজে লাগান। মনে রাখতে হবে, উচ্চ মূল্যের সবজি মানে শুধু দাম নয়, মানসম্মত উৎপাদনও বটে। তাছাড়া সবজি চাষে উত্তম কৃষি চর্চা বা যাকে আমরা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বলি, তার সার্টিফিকেট নিয়ে এবং গ্যাপ পদ্ধতি অনুসরণে সবজি চাষ করলে দেশের বাজারে যেমন মানসম্পন্ন পণ্য সরবরাহ করা যাবে, পাশাপাশি বিদেশেও অতি উচ্চ মূল্যে রপ্তানির সম্ভাবনা জোরালো হবে।
5: অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। শ্রোতা, শাকসবজি চাষে আধুনিক পদ্ধতি ও সঠিক পরামর্শই পারে কৃষকের ভাগ্য বদলে দিতে। আশা করি আজকের আলোচনায় নতুন দিশা পেয়েছেন আমাদের শ্রোতারা।
3: তো শুনলে তো, লাভজনক সবজি চাষ পদ্ধতি তো আমাদের কি উপকার হলো কি হলো না?
4: বিক্রি করলে ভালো লাভ,
7: বুঝি করা লাগবে,
3: অনেক কিছু, অনেক কিছু। আসলে এই লাভ যাতে হয়, আমাদের যাতে সুবিধা হয়, নিরাপদ সবজি চাষ করতে পারি, সেগুলো আমাদের জানা দরকার। এবং আমাদের দেশ তো ধরো কৃষি নির্ভর দেশ, ধরো 70-80% মানুষ তো কৃষির উপরে নির্ভরশীল, তাই না? তো এই কৃষি যত ভালো হবে, যত আগাবি, ততই দেশের জন্য উপকার। তো এখন একটা গান শুনলি কেমন হয়?
7: ভালো হয়,
3: চলো সবাই মিলে একটা গান শোনা যাক। এই দেখো, হ্যাঁ আমাদের কিন্তু, এই দেখো আমাদের।

0: কি গানটা কেমন লাগলো?
1: অনেক ভালো লাগছে
0: আসলে। নদী মাতৃক বাংলাদেশ, এখানে কত রকম কত কিছু হয় নাকি? তো চলো আমরা এই গান শোনার পরে একটা বিষয়টা, তুমি জানি কি বলতে চাইছো রাজা ভাই?
2: কইতেছিলাম কি তো ভুলে গেছি যে ইলিশ মা ইলিশ ধরা যে কবে থেকে যে নিবন্ধ হয়েছে, কত তারিখ পড়ব?
3: ও আজ হারুন ভাই,
0: হ্যাঁ কও দেখিনি, কও দেখিনি।
1: 8 তারিখ থেকে বন্ধ হয়েছে,
3: 29 তারিখ পর্যন্ত, এই 22 দিন।
0: হ্যাঁ 22 দিন কি ভালো করে কও?
1: ইলিশ ধরা বন্ধ,
3: ধরা পরিবহন করা, কেনা বেচা করা, জমানো মজুত করা সবই নিষেধ।
0: হ্যাঁ আর যদি এইটা করে তাহলে কি করতে
1: হবে? জেলে যাবে, না হলে টাকা দেওয়া লাগবে।
3: হ্যাঁ মা ইলিশ সংরক্ষণ আইনে কঠোর শাস্তির বিধান।
0: তার মানে আমরা
2: মানে সাবধান হয়ে যাও,
0: কেউ ধরবো না মাছ ইলিশ মাছ নাকি 29 অক্টোবর পর্যন্ত, তাই না? 22 দিন যদি আমরা না ধরি তাহলে কিন্তু আমরা অনেক বড় বড় ইলিশ মাছ খেতে পারবো, সুস্বাদু ইলিশ মাছ খেতে পারবো নাকি?
3: আবার এই মাছের ডিম দিয়ে আরো পোনা ফুটবে হয়তো।
2: শুনো ওই যে ছোট মেয়ে বুঝছো, এর বাড়িতে মেহমান এলে তো ইলিশ জোড়াই দেয়,
1: আর কোন কামই নেই। ছোট মিয়া সড়া মিয়া সড়া মিয়া
0: জাগে ওই ছোট মিয়া একটু ঠিকঠাক করে নিও আমরা। তবে আমরা এখন ছোট মিয়াকে বাদ দিয়ে চলো, আমরা কিন্তু অপেক্ষা করতেছি। ওই যে আমাদের বেতার যন্ত্রের সামনে কত জন অপেক্ষা

0: করে এই যে এই সপ্তাহে কৃষি আবহাওয়ার পরামর্শ নেওয়ার জন্য নাকি আমাদের সাথে আছেন মোহাম্মদ শাহিনুল ইসলাম, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো উনাকে আমরা শুভেচ্ছা জানাই। ভাই আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: ভালোই আছেন তো? না
1: জি, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন?
2: আমরা ভালো আছি সবাই। ভাই
0: মেমন ভাই, এই সপ্তাহে কৃষি আবহাওয়াটা কেমন থাকবে বলে মনে হয়, একটু প্রথমে একটু অল্প কল্প বলেন, তারপর আমরা বিভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলবো নাকি?
2: জানার আছে।
1: এই সপ্তাহে কৃষি পরামর্শটা হলো 16 তারিখ থেকে 22 অক্টোবর পর্যন্ত, 16-17 তারিখ পর্যন্ত মোটামুটি খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, আর অন্যান্য স্থান প্রধানত শুষ্ক থাকতে পারে।
3: গরম কমবে না? না ভাই,
1: তবে সুখবর হলো যে 18 তারিখ বা তার পরবর্তীতে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে আসতে পারে বা বৃষ্টি নাও থাকতে পারে, আর তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। আর একটা হলো এই সময় দিনের তাপমাত্রা আমাদের 32-35 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 24-28 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তারপরে আমাদের বোরো ধান এখন লাগানোর সময়, তা আমরা ধান আমন নিয়ে একটু কথা বলি। দানা জমাট বাঁধা পর্যায়ে রয়েছে সেটা, এবং সেচ প্রয়োগ করতে হবে, তবে অবশ্যই পানি স্তর 2-5 সেন্টিমিটার আমাদের বজায় রাখতে হবে, বেশি পানি রাখা যাবে না। আর বোরো ধানের ব্যাপারটা, এখন বীজতলা তৈরির সময়, আমরা বীজতলা তৈরির সময় অবশ্যই খেয়াল করব উঁচু জায়গা যাতে হয়, পানি যাতে সহজে চলে যেতে পারে। আর একটা হলো অনুমোদিত জাতের বীজ অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। আর একটা জিনিস হলো বীজতলা চারা যদি হলুদ হয়ে যায়,
0: বলতে আমরা কি বুঝবো বলেন তো?
1: সরকার কর্তৃক কিছু অনুমোদিত বীজ আছে, যে ভালো কোম্পানির কিছু বীজ, সেটা আমাদের, হ্যাঁ সেটা আমাদের বীজ করতে হবে, যেন কোনো কোম্পানি যাতে আমাদের না হয়,
3: তাহলে তো ফলন ভালো হবে।
1: হ্যাঁ, আবার একটা আমরা জাত বিচার করলাম, ঠিক আছে, বীজ বপন করলাম, কিন্তু বীজতলা চারা যদি হলুদ হয়ে যায় তখন প্রতি শতকে 283 গ্রাম হারে ইউরিয়া সার প্রদান করতে হবে। তারপর যদি সমাধান না হয় তখন প্রতি শতকে 400 গ্রাম জিপসাম সার প্রয়োগ করতে হবে, তারপরে হলুদ ভাবটা কিছুটা কেটে যেতে পারে।
4: আচ্ছা ভাই, যে আবহাওয়ার কথা কইলেন, এটা এখন এই আবহাওয়ায় আমরা সবজির জন্য কি কি পরামর্শ পাইতে পারি আপনার কাছ থেকে?
1: এখন আমরা সাধারণত আগাম শীতকালীন সবজি চাষাবাদ করি, করা শুরু হয়েছে, এবং সবজি বাড়ন্ত ফুল পর্যায়ে রয়েছে, তা দণ্ডমান যেসব আমাদের ফসল রয়েছে মালচিং করতে হবে। মালচিংটা হলো গাছের গোড়ার আশেপাশে মাটি অথবা প্রাকৃতিক কোনো জিনিস দিয়ে সেটা ঢেকে দিতে হবে, সেটা পলিথিন হোক কিংবা অন্য কোনো জিনিস হোক, এর ব্যবস্থাটা আমাদের করতে হবে। আর করলা যে সবজিটা রয়েছে সেটা এপিলা কোনা নামে একটা বিটল রোগের আক্রমণ দেখা দিতে পারে, সেই অবস্থায় ডিম ও বাচ্চাসহ আক্রান্ত অংশ অবশ্যই পুড়িয়ে ফেলতে হবে। আক্রমণ বেশি হলে আমাদের একটা ওষুধ প্রয়োগ করতে হবে, সেটার নাম হলো কার্বারিল অথবা কার্বাসালফোন, নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করতে হবে। আর একটা বর্তমানে এই সময় বেগুনে একটা ফুম পোসিস নামে একটা রোগ দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে আমরা প্রতি লিটার পানিতে 1 গ্রাম বেবিস্টিন নামক একটা ওষুধ মিশিয়ে স্প্রে করতে হবে। আর হালকা সেচ যদি প্রয়োজন দরকার লাগে আমাদের হালকা পরিমাণ পানি প্রয়োগ করতে হবে।
3: ও মেহন ভাই, ওই যে গবাদি পশু সম্পর্কে একটু কবেন।
1: গবাদি পশু এখন যেহেতু আমাদের বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে, সেই ক্ষেত্রে আমাদের গবাদি পশুরকে শুকনো খাবারটা দেওয়া বজায় রাখতে হবে, এবং গড়ের চারপাশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গোয়াল ঘরে যাতে পানি না জমে, আর মশামাছি থেকে রক্ষার জন্য অবশ্যই গোয়াল ঘরে ন্যাপতালিন ব্যবহার করতে হবে, এবং গবাদি পশুকে কৃমিনাশক ওষুধ প্রদান না করলে অবশ্যই কৃমিনাশক প্রদান করতে হবে। আর একটা বড় জিনিস হলো কার্বন নিঃসরণ কমানো।
3: ও মেয়ন ভাই, ওই যে ন্যাপথলিন ব্যবহার করলে কি মশামাছি থাকে না?
1: ন্যাপথলিন একটা কেমিক্যাল, এটা সাধারণত পোকামাকড় কম হয়, মশামাছি কিংবা আমাদের যেটা আরশোলা বলি বা ধরেন আমাদের সার পোকা বলি, এইসব পোকামাকড় তেমন একটা থাকে না।
3: ওই যে ঘরের মধ্যে ব্যবহার করা যাবে?
1: হ্যাঁ, ঘরের মধ্যে ব্যবহার করলে
3: সাধারণত ক্ষতি হবে না?
1: মানুষের তো সরাসরি যদি হাতে ইউজ করে কিংবা মুখে লাগায় তখন ক্ষতি হবে, তাছাড়া হবে।
0: দাদা ভাই, তুমি জানি কি কইছিল?
4: না, আমি তো জিজ্ঞেস করতে চাই, আমরা তো হাঁস মুরগি করি, এই বিষয়ে হাঁস মুরগির বিষয়ে কোনো পরামর্শ আছে কিনা?
1: হ্যাঁ অবশ্যই আছে, সেটা হলো শুকনো খাবার দিতে হবে এবং পরিষ্কার পানি পান করাতে হবে, তারপরে খোয়ারে জীবাণুনাশক স্প্রে করে হাঁস মুরগিকে রাখতে হবে, আর হাঁস মুরগিকে কৃমিনাশক প্রদান অবশ্যই প্রয়োগ করতে হবে, আর এই সময় রানীক্ষেত বা গাম্বুরো রোগের টিকা যদি না দেওয়া থাকে তো অবশ্যই তাকে টিকা প্রদান করতে হবে।
2: মেমন ভাই, তাই যে মাছের কথা একটু কয়ে দেন, মাছ কি করুম?
1: আমরা দেখলাম যে শীতকালে মাছের খাবারটা আমরা অনেক সময় যারা অনেকে বুঝি না যে খাবার প্রয়োগ করি, কিন্তু অবশ্যই এই সময়ে খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে বা প্রয়োজনে খাবার প্রয়োগ বন্ধ রাখতে হবে, আর নির্দিষ্ট সময় মানে 15 দিন পর পর আমাদের নমুনা পরীক্ষা করে দেখতে হবে মাছের বৃদ্ধির হার এবং রোগবালয় হচ্ছে কিনা সেটা অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে নির্দিষ্ট সময় পর পর।
0: আচ্ছা, এখন তো একটু আলুর ব্যাপারটা কিন্তু আছে, তাই না? কদিন পরে বোধহয় নতুন আলু উঠবে, এরকম একটা ভাব। আলুর ব্যাপারে কোনো পরামর্শ আছে নাকি আপনার?
1: হ্যাঁ, অবশ্যই আছে। সেটা হলো আলুর পর্যায়টা এখন চারা পর্যায়। আমরা এখনই আলু পাবো না, একটু সময় অপেক্ষা করতে হবে। তারপরে আমরা বপন যখন করব চারা, 10-15 দিন পর প্রথমবার আমাদের সেচ প্রদান করতে হবে। তারপর গাছের গোড়ায় মাটি তুলে বেঁধে দেওয়ার জন্য চাষিদের অবশ্যই সেটা পরামর্শ দেওয়া হলো, মাটি যাতে ওখানে চারার গোড়ায় বেঁধে মাটি বেঁধে দেয়।
0: হ্যাঁ, অনেক অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ শাহিনুল ইসলাম, আমাদের একদম প্রিয় একজন মেহমান। হ্যাঁ, আবহাওয়া নিয়ে উনি পরামর্শ দিয়ে থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: আপনাদেরও ধন্যবাদ, আপনারা আমার অনেক প্রিয়।
0: আচ্ছা এই রাজা ভাই, এই যে তুমি জানি কি 21 তারিখ করতেছিলে, কি ব্যাপারটা কিন্তু একটু সংক্ষেপে কও দেখিনি।
4: আচ্ছা, এই বিষয়ে একটা ই আসছে যে আগামী 21 অক্টোবর 2026 বুধবার সন্ধ্যা 6:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসলে শীত পূর্ববর্তী ফল গাছের পরিচর্যায় করণীয়
0: 6:05
4: এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হইবে।
0: আচ্ছা,
4: শ্রোতাগো সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমগো স্টুডিওতে উপস্থিত থাকবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির ঢাকার পরিচালক অবসরপ্রাপ্ত মোহাম্মদ শাহিনুল ইসলাম। উপরোক্ত বিষয়ে আপনাকে যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য
0: আপনারা ফোন করবেন, ঠিক আছে? আজকে কিন্তু আর হাতে সময় নাই, যাওয়ার আগে কিন্তু একটা বিষয় বলি, তা হচ্ছে এই যে এডিস মশা, এটা কিন্তু নিধন আমাদেরই করতে হবে, সচেতন থাকতে হবে। জ্বর জারি হলে পরে ডাক্তারের পরামর্শ নিতে হবে নাকি?
3: আর ওই
0: গাছগাছালির মধ্যে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আমরা, এবং আমাদেরকে পরিচর্যা করতে হবে। এই চিন্তা ভাবনা করে, এই আদর্শ চিন্তা ভাবনা নিয়ে আমাদের দেশটাকে আমরা ভালো করব, সুন্দর করব। এই কথা বলে চলো আজকের মতো উঠা যাক। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উঠা যাক।
2: আচ্ছা চলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর বা

আসসালামু আলাইকুম সেনা নৌ বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে মেঠো সুর পল্লী গানের অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী নীনা হামিদ, গীতিকার ও সুরকার কানাইলাল শীল।

পল্লী গানের অনুষ্ঠান মেঠোসুরে এবারের গানটির শিল্পী বিপুল ভট্টাচার্য, গীতিকার শফিকুল ওয়ারেস, সুরকার এম এ হালিম।

সৈনিক ভাই বোনেরা, আপনারা শুনছেন দরবারে পল্লী গানের অনুষ্ঠান মিঠু সুর। এবারের শিল্পী ফেরদৌসী রহমান। গান লিখেছেন এবং সুর দিয়েছেন কবি জসিম উদ্দিন।

আমি যারে আপন ভাবি সে যদি হয় পর। এস এম ওয়াহিদুজ্জামানের লেখা এবং মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সুরে, এবারের শিল্পী জাহানারা মফিজ।

0: সৈনিক ভাই ও বোনেরা, আপনারা দুর্বারে শুনছেন পল্লীগানের অনুষ্ঠান মিঠু সুর।
1: এবারে হাসন রাজার গান শুনবেন সেলিম চৌধুরীর কণ্ঠে।

এই গানটির সাথেই শেষ হল পল্লী গানের অনুষ্ঠান মিঠুসুর, আর এরই সাথে শেষ হল দুর্বারের আজকের আয়োজন। জানিয়ে দিই, দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি আহসান হাবিব বাপ্পি। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, লীগ পর্বের ছটি ম্যাচের মধ্যে বাংলাদেশ নারী দল তিনটিতে এবং শ্রীলঙ্কা পাঁচটিতে জয়লাভ করে সিরিজের ফাইনালে উন্নীত হয়। ত্রিদেশীয় সিরিজের অপর দলটি ছিল স্বাগতিক পাকিস্তান। আগামী শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শুরু হবে। লিটন কুমার দাস বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে। আবুধাবিতে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় খেলা মাঠে গড়াবে। ১৯ অক্টোবর একই ভেন্যুতে আফগানিস্তান জিম্বাবুয়ের মুখোমুখি হবে। আগামী শনিবার বেঙ্গালুরুতে স্বাগতিক ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পঞ্চম ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধে সাড়ে সাতটায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। পাঁচ ম্যাচ সিরিজ এখন ২ ২ সমতা বিরাজ করছে। এদিকে আগামী রোববার স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট শুরু হবে। দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী গকে বেরহায় বাংলাদেশ সময় বেলা ২টায় খেলা শুরু হবে। সিরিজে টিকে থাকতে হলে এই টেস্টে দক্ষিণ আফ্রিকার জয় ছাড়া বিকল্প নেই। তিন ম্যাচ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে রয়েছে। উয়েফা ইউরোপা লিগে আজ বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হবে। এতে পোজনানা, বায়ার লেভারকুসেনের, লিওন ক্রিস্টাল প্যালেসের, সালসবুর্গ, এসে মিলানের, তোরিনেজ স্যান্ডারল্যান্ডের মোকাবেলা করবে। এই চারটি ম্যাচ বাংলাদেশ সময় আজ রাত ১১টায় অনুষ্ঠিত হবে। আগামী রোববার থেকে রাজধানীর পল্টনে ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট নেশনস ট্রফি শুরু হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে পাঁচ দিন ব্যাপী এই ট্রফির উদ্বোধন করবেন। এতে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ নারী হ্যান্ডবল দল অংশ নেবে। এই প্রতিযোগিতা রাউন্ড রবিন লীগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। প্রতিযোগিতা উপলক্ষে পল্টনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এবারের এই আসরের নামকরণ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের আগামী রোববার ঢাকা আসার কথা রয়েছে। ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২২ ও ২৩ তারিখে ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবল এল ক্লাসিকো চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী ২৬ অক্টোবর দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ একে অপরের মুখোমুখি হবে। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুতে বাংলাদেশ সময় রাত ২টায় খেলা শুরু হবে। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপ আগামী ৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ বি তে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৩টায় ভারত পাকিস্তানের বিপক্ষে খেলবে। একই দিন রাত ৮টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে এবং প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনালই ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং ১৭ নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আগামী ২৩ অক্টোবর রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমদ ইন্ডোর স্টেডিয়ামে শুরু হবে। ছয় দিনব্যাপী এই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামীকালের মধ্যে এন্ট্রি ফর্ম ফেডারেশন বরাবর জমা দিতে পারবে। খেলাধুলা খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত সাড়ে ৮টায়।
1: That's

0: থেকে আজ গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI পরিদর্শন পরবর্তী মত বিনিময় সভায় গণপ্রজাতন্ত্র
1: ও পুষ্টিকর স্বাস্থ্য সেল
0: বিশ্বের

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: জীবনের প্রতিটি স্তরে সচেতনতা, সুস্থতা আর ভালোবাসাই গড়ে তোলে একটি পরিপূর্ণ পরিবার। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের প্রিয় অনুষ্ঠান সুখী সংসারে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন কিছু বিষয় তুলে ধরব যা আমাদের জীবনে আনবে শান্তি ও স্বস্তি, যা আমাদের পরিবারকে করে তুলতে পারে আরও সুস্থ, সুশৃঙ্খল ও সুখী। চলুন শুরু করি আজকের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, সুখী সংসার অনুষ্ঠান আমাদের অনেক কিছু শেখায়। নিজের শরীরের যত্ন, পুষ্টি বিষয়ক নানা নির্দেশনা, পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, কিশোর কিশোরীর সমস্যা এবং সমাধান, সমাজের প্রতি দায়িত্ব ইত্যাদি। জানলে বাঁচা যায়, জানলেই সচেতন থাকা যায়, এই ভাবনায় আমরা আছি আপনাদের পাশে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতেই রয়েছে আন্তবেতার অনুষ্ঠান সংযোগ। আজ শুনব বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের অনুষ্ঠান। চলুন তবে শুনে আসি।
2: ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় শ্রোতা বন্ধু, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসর ভিত্তিক সুখী পরিবার অনুষ্ঠান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ সুন্দর নিরাপদ আছেন। বলো ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ সুলতানবাবু, কি অবস্থা তোমার? মুচকি মুচকি হাসি কেন? হ্যাঁ এই তো ভালো ভাই,
3: আসতে লেগে জামে পড়ে গেছে মনে করো।
2: বাসা থেকে না সুলতানবাবু, জরুরি কোনো কাজে আসতে গেলেই কিন্তু জামে পড়ে যায়। আবার কি বলে, চাকা
4: পাঞ্চার।
3: তোমার সিট হলো দুইটা, নিচে পাঁচজন তো ফুসকে তো যাবে।
4: কথা বলেছে দুইটা পাদানে তুলেছে দুইটা, আর রিসকালার পাশে বসেছে একটা, আর কোলে লিয়েছে দুইটা।
2: আর তুমি কোলে নাও নি একটা?
4: না আমি তো
2: যেভাবে বলছো যে সবার কোলে কোলে একটা বাচ্চা, অর্থাৎ অধিক জনসংখ্যা হলে যা হয়, অধিক জনসংখ্যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন ভাবে সমস্যার সৃষ্টি করে থাকে। তাহলে কি হচ্ছে, এই জন্মহার যদি আমরা কমিয়ে আনতে না পারি তাহলে কি হবে, দিনে দিনে জনসংখ্যা আরো বৃদ্ধি পাবে। এবং এই জনসংখ্যা বৃদ্ধির জন্য কি কারণটা দায়ী সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। প্রথম কারণ হচ্ছে যে মানুষের সচেতনতার অভাব, বিভিন্ন কুসংস্কার, ধর্মীয় গোরামি, এসব থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আধুনিক চিন্তা ভাবনা করতে হবে এবং জনসংখ্যাকে কমাতে হলে পরিবারকে আগে ছোট রাখতে হবে।
3: পরিবার যখন গ্রহণ করবে,
2: হ্যাঁ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে হবে। পরিবার যখন ছোট হবে তখন ধীরে ধীরে জনসংখ্যার বৃদ্ধির হারটাও কমে যাবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের দেশে যে জনসংখ্যা, এই জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে পারলে সেটা কিন্তু ফল অনেক ভালো। কারণ একটি দেশের দক্ষ জনশক্তি হচ্ছে সেই দেশের উন্নয়নের চালিকা শক্তি।
3: তাহলে কারিগরি শিক্ষা শিখালে,
2: কারিগরি শিক্ষাটাই বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমরা জানি যে যখনই জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে তখন মানুষের জীবনমানও অনেক বেশি উন্নত হবে। কিন্তু আমাদের দেশে যেটা সমস্যা হয়েছে, এখনো সেই পুরনো ধ্যান ধারণা, যে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি, এই ধ্যান ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আধুনিক চিন্তা ভাবনা নিয়ে জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, তবেই জীবনটা অনেক সুন্দর হবে। তাহলে বলো ভাই, আমাদের আজকের আয়োজনের এই পর্যায়ে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব। প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনের এই পর্যায়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে সামাজিক ধ্যান ধারণার পরিবর্তন, এ বিষয় নিয়ে বলবেন মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, অধ্যাপক মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাহলে চলুন।
5: জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে আজ স্বীকৃত। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি প্রাকৃতিক সম্পদ ও জীবনযাত্রার মানের জন্য হুমকি স্বরূপ। উন্নত বিশ্বে জনসংখ্যা স্থিতিশীল থাকলেও উন্নয়নশীল দেশে তা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা বলেছিলেন, পারমাণবিক যুদ্ধ ছাড়া বিশ্ববাসীর সম্মুখে অপর গুরুত্বপূর্ণ যে সমস্যা তা হচ্ছে জনসংখ্যা স্ফীতি। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জনসংখ্যাবহুল দেশ। এদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। পরিসংখ্যান ব্যুরো জানায়, এক দশকে দেশের জনসংখ্যা বেড়েছে 2,11,14,919 জন। এ থেকেই প্রতীয়মান হয় যে 1,47,000 610 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশে আয়তনের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি। এই ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যা অচিরেই সৃষ্টি করবে নানা সমস্যা। খাদ্য পানীয় জলের অভাব, বাসস্থানের অপর্যাপ্ততা, পরিবেশ দূষণ, অর্থনৈতিক মন্দাসহ নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হবে মানুষ। আর তাই একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ সরকার সহ গবেষক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং সমাজ সংস্কারকরা বেশ কিছু সমস্যাকে জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে চিহ্নিত করেছেন, যেগুলোকে প্রাকৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক ও সাংস্কৃতিক কারণ রূপে শ্রেণীবিভক্ত করা যায়। জনসংখ্যা বৃদ্ধির এই সমস্ত কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে নানা ধরনের সামাজিক ধ্যান ধারণার প্রভাব। সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার ও রীতিনীতি আমাদের জীবনাচরণকে প্রভাবিত করে। সমাজের এই সমস্ত পূর্ব সংস্কার ও ধ্যান ধারণা জনসংখ্যা বৃদ্ধির হারকেও করে বেগবান। যেমন আমাদের দেশে অধিকাংশ মানুষই মনে করেন যে পুত্র সন্তান হচ্ছে বংশগতির বাহক, তাই পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় অনেক দম্পতি, এমনকি অনেক শিক্ষিত ব্যক্তিরাও একের পর এক সন্তান জন্মদানে আগ্রহী হন। পুত্র সন্তান না হওয়া পর্যন্ত তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকে। ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন হয়ে অনেকেই বলে থাকেন যে জন্ম দিয়েছেন আল্লাহ, রিজিকও দেবেন আল্লাহ, তাই কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি তারা গ্রহণ করেন না। ফলশ্রুতিতে দেখা যায় যে এসব পরিবারের সন্তানের সংখ্যাও অনেক বেশি। আমাদের দেশে মেয়ে শিশুদের অল্প বয়সে বিয়ে দেওয়া জনসংখ্যা বৃদ্ধির আরেকটি উল্লেখযোগ্য কারণ। এদেশে কন্যা সন্তানরা বয়সন্ধিকালে পৌঁছালে বা তার আগেই তাদের বিয়ে দেবার জন্য বাবা মারা ব্যতিব্যস্ত হয়ে পড়েন। বয়স বেশি হলে মেয়ের আর বিয়ে হবে না এমন সামাজিক দৃষ্টিভঙ্গির কারণেই তারা অল্প বয়সে কন্যা সন্তানের শিশু বিবাহ সম্পন্ন করেন। অল্প বয়সে বিয়ে হয়ে যাবার ফলে এই সমস্ত মেয়েরা মা হবার উপযুক্ত বয়সের আগেই সন্তান জন্ম দেয়, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিনষ্টের পাশাপাশি অধিক সংখ্যক জনসংখ্যা তৈরিতেও ভূমিকা রাখে। সুতরাং আমাদের উচিত এসব সামাজিক ধ্যান ধারণা থেকে বের হয়ে এসে ছোট পরিবার গঠন করা, যা আমাদের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির হারকেও নিয়ন্ত্রণ করবে। ফলশ্রুতিতে এদেশের কাম্য জনসংখ্যা পরিণত হবে দক্ষ জনশক্তিতে, যা পরিণামে এদেশকে করবে উন্নত ও সমৃদ্ধ।
2: হ্যাঁ প্রিয় শ্রোতাবন্ধু, এতক্ষণ জনসংখ্যা নিয়ন্ত্রণে সামাজিক ধ্যান ধারণার পরিবর্তন এ বিষয় নিয়ে বললেন মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
3: আরে ওটা তো ঠিক কথাই কইছে, একটা পরিবার যদি ছোট করতে হয় তাহলে আমার আগে সন্তান লেওয়া লাগবে কম।
4: আরে দেশে আগামীর কথা ভাবতে হবে, আমার দেশকে আগায় নিয়ে যেতে হলে আগে দেশের কথা ভাবতে হবে, দশের কথা ভাবতে হবে।
3: আরে আগে পরিবারের কথাই ভাবো, তোমার যদি আমার যদি পাঁচটা চাওয়াল হয় তাহলে আমি কি করে খাওয়াবো?
4: আমার একটা জায়গার মধ্যে ভাগাভাগি হলে ভালোবাসা ভাগাভাগি মেনে নেওয়া যায় না গো ভাই, মানুষ মেনে নিতে পারে? জায়গা জমি কি করে ভাগাভাগি হলে মানুষ মেনে নিবে বলেন? একটুক না জায়গা ওর মধ্যে যদি চারটা পাঁচটা ছেলে পেলে নিয়ে নেয় তাহলে ভাগ হইতে হইতে মনে করেন থাকারই জায়গা থাকবে না,
3: তাহলে শূন্য হয়ে যাবে ভাই। সেভাবে
4: ওইতো কথায় আছে, চায়ে বিস্কুট টাইমে না তিললে বিস্কুট যায় গুলে, সারা জীবন কাইতে হয় শ্রোতা ছোট্ট একটা ভুলে। বলি জনসংখ্যা নিয়ন্ত্রণ করেন তাহলে দেশে হবে সব সমস্যার সমাধান। আজকে কিন্তু টাইম হয়েছে ভাই, শুনবো জনসংখ্যার একটা
2: গান। বাহ চমৎকার, অবশ্যই গান শুনবো। প্রিয় শ্রোতা বন্ধু চলুন এখন একটু জনসংখ্যার গান শোনা,
4: চলো চলো গান শুনে জান ভরে আসি।

0: ওরে ছেড়েছেন ভাই, আমি তো মুশারে ঢেকে গেছি নু গানের মধ্যে, মনে করো গান শুনে করে জানটা ভরে গেল। আসলে গান নাগে ভাই, এগুলো হচ্ছে আমার জীবনের কথা।
1: ঠিক কথা, এটা তো জীবনের কথা, গান তো জীবনের কথাই কবি
0: গানে।
2: তাহলে হচ্ছে এই গানের কথাগুলো আমাদেরকে মনে রাখতে
0: হবে, বেরিনে গাইতে হবে, বেরিনে
2: মাথায় রাখতে হবে,
1: বাস্তবায়ন করা লাগবে,
0: বাস্তবায়ন জানতেও হবে, মানতেও হবে।
2: আমাদের সুলতান বাবু যে কথাটি বললো যে মাথায় রাখতে হবে, অন্তরে রাখতে হবে, তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হবে, ছেলে হোক মেয়ে হোক দুয়ের অধিক নয়। তাহলে প্রিয় শ্রোতা বন্ধু, আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর নিরাপদ থাকবেন, এই শুভকামনা রইল।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন এমন কিছু কথা, এমন কিছু পরিবেশনা যেগুলো আমাদের সংসারকে করে তুলতে পারে আরও সুস্থ, আরও সুন্দর। পরিবারের শান্তি, পুষ্টি, স্বাস্থ্য, এইসব বিষয় নিয়ে সচেতন থাকলেই গড়া যায় সুখী সমাজ। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনারা শুনছেন সুখী সংসার। এবারে আমাদের সবশেষ পরিবেশনায় যাব। হ্যাঁ, শুনব বেতার কার্টুন।
4: যতই লম্ফ সম্ফ নাচন কুদন আর গানা বাজানা করো না কেন বেদানা বেগম, আমার লাগে কোনো কেরামতি চলবো না। এক কথার মানুষ আমি, কড়া মানুষ, ডাক সাইটে মানুষ হিসাবে আমার নাম ডাক আছে, আমার গর্জনে পুরা গেরাম থর থর করে কাঁপে। হে ঘুমাইয়া পড়ছ
5: কি হয়েছে, কানের কাছে ভ্যান ভ্যান করতেছ
4: ফস করে উঠলা যে, ঘুমাও নাই তাইলে?
5: না, সিংহের মতো গর্জন তোমার।
4: না তো না তো,
5: তোমার হুঙ্কারে পুরো গেরাম থর থর করে কাঁপে।
4: কেডা কইলো, কেডা
5: কেডা কইলো? আহন তো দেখি একবার বিলাইয়া গেছে।
4: বেদনা বেগম, এইভাবে বলো কেন, আমি একটা সহজ সরল মানুষ, বড়ই না ভালো।
5: চুপ করো, না বালক, সহজ সরল মানুষ, কেডা কইছে?
4: আমি নিজে।
5: ও, নিজের সার্টিফিকেট নিজেই দাও?
4: এই দেই তো দস্তুর, নিজে লেখা নিয়ে গেলেই তো সই দিয়া দেয়।
5: সেই দিন আর নাই অহন, বহুত আকাম কুকাম করছো এতকাল, সব কিছুর হিসাব হইতাছে।
4: কি কথার ইঙ্গিত দেও বেদানা, আমার বুক তো ধুকুপুকু করে।
5: মনের মধ্যে পাপ থাকলে এমন ধুকপুক ধুকপুকি করে?
4: আমার মনের মধ্যে পাপ? আরে বেদানা, আমার একমাত্র স্ত্রী হইয়া তুমি এই কথা কইতে পারলা, আমার মনের মধ্যে
5: পাপ আছে, গোড়ামি আছে, তাই এমন খারাপ কামটা করতে পারছো।
4: কি এমন খারাপ কামটা করলাম হুনি? যেমনে কইতাছো মানছে শুনলে ভাববো আমি বুঝি একটা ইয়া ইয়া।
5: তুমি তো ইয়াই।
4: ইয়া মানে কি?
5: মানে খারাপ মানুষ।
4: এত বড় কথা আমার মুখের উপর কইতে পারলা?
5: তোমার কর্মের দোষে কইতে পারতাছি। তুমি আজ স্কুল কমিটির সভাপতির কাছে কেন গেছিলা?
4: একটা কাম আছিল।
5: কামটা কি নিজের মুখে কও?
4: মানে ওই ধরো গিয়া,
5: তোমার কম লাগবে না বৌমা। এই বৌমা,
4: এত রাইতে আবার বৌমারে ডাকো কেন?
6: যে আম্মা, আমারে ডাকছেন?
5: তোমার শ্বশুরের সব কথা খুললা কো?
6: আব্বা আমার চাকরির দরখাস্তটা ফেরত আনছে।
5: কারণটা কি?
4: কারণ আমাগো বাড়ির বউ চাকরি করবে না, এইটাই আমার শেষ কথা।
6: আব্বা, আমি লেখাপড়া শিখছি।
4: তাতে কি হয়েছে, ফোলা মাসে মাসে টাকা পাড়ায়, বালা খাই, বালা পিন্দি। তুমি চাকরি করলে মানছে কইব ফোলার বউয়ের কামাই খাইতেছি, তুমি বাড়ির বউ, বাড়িতেই থাকবা। আমি না করার পরেও তুমি দরখাস্ত দিলা কিসের ভরসায়?
5: আমার ভরসা?
4: আল্লাহ রে, কপাল আমারই খারাপ, আদর কইরা লাই দিয়া মাথায় উঠাইছি, অহনার নামানের জো নাই।
5: খালি পোশাক বদলাইয়া এই যুগের মানুষ বলে দাবি করো, কিন্তু মনটা বদলাইতে পারো নাই। বৌমা আমার গোমাইয়ার মতো, নিজে গোমাইয়া হইলে তুমি কি এই কামটা করতে পারতা কও? নিশ্চয় পারতা না।
6: আব্বা, আমার যোগ্যতা কাজে লাগাইবার অধিকার তো আমার আছে।
5: আমারে তো সারাটা জীবন কোণঠাসা করে রাখছো, এখন আর তা পারবা না। নারী পুরুষের অধিকার সমান, যোগ্যতা অনুযায়ী নারীও পুরুষের কান্ধে কাঁধ মিলাইয়া কাম করব। বৌমার দরখাস্তটা
4: ওইটা সিরা ফালাইছি।
5: নারী স্বাবলম্বী হইলে ঘর সংসার সুখের হয়।
4: কিন্তু আমার পরবাসী পোলা।
5: তোমার পোলাও আমার লগে একমত?
4: হাই হাই হাই হাই রে, সেও তোমাকে এক, আল্লাহ, পোলায় আমারে পর করিয়া দিল।
5: কেউ তোমারে পর করে নাই, এইসব তোমার হীনমন্যতা।
4: আর কি কি করতে চায় নারী?
5: সংসার সন্তানের ভালো চায় নারী, দেশটারে সোনার দেশ হিসাবে গইড়া তুলতে চায় এই নারী।
6: আব্বা, আপনার সহযোগিতা ছাড়া সেটা সম্ভব না।
4: হ, আমি এক বিরাম চিহ্নের মতো
7: কই জানি খারাইয়া রয়েছি, চারিদিকের জাগরণের সাথে আমি যে আওগাইতে পারতাছি না।
6: পারবেন আব্বা, আপনি অবশ্যই পারবেন, আমরা সবাই আছি না।
7: হ্যাঁ।

0: আজকের আয়োজন শেষ।
1: এতক্ষণ শুনলেন জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বাংলাদেশ বেতার। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম, পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে বললেন রাষ্ট্রপতি। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 300 মেগাওয়াট বিদ্যুৎ, জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আগামী 6 মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজে 60টি ডায়ালিসিস মেশিন স্থাপন করবে সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে ডেঙ্গুতে 24 ঘণ্টায় 10 জনের প্রাণহানি। পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে নিহত অন্তত 34। এবং আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। আজ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের পরিবেশ ভালো রাখতে সবাইকে দায়িত্বের বাইরে গিয়ে কিছুটা বেশি কাজ করতে হবে, নিজের সক্ষমতা কাজে লাগিয়ে এগিয়ে আসতে হবে। সভায় আগামী 6 মাসের মধ্যে দেশের মাদার ট্রি চিহ্নিত করে সেগুলো সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা, রোপণ করা চারা বেঁচে আছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বনায়ন বাড়ানোর উপায় বের করার নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, মানুষের প্রকৃতির সান্নিধ্য পাওয়ার মতো জায়গা বাড়াতে হবে, পাশাপাশি ছাদবাগান, স্কুল বাগান সহ বিভিন্ন ভবনের আশপাশে খোলা জায়গায় বাগান তৈরিতে মানুষকে উৎসাহিত করতে হবে। ঢাকার বায়ু দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, অনেক বছর ধরে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসছে, এটি দেশের জন্য লজ্জার। এই পরিস্থিতি পরিবর্তনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। প্রধানমন্ত্রী 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ঠিকভাবে কাজ করতে পারলে এর সুফল দেশের মানুষ পাবে। সভায় অন্যান্যের মধ্যে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আজ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক এসব কথা জানান। তিনি জানান, জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা ও যথাযথ পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। মাঠ ও বাগান পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বিদ্যমান গাছপালা সঠিক পরিচর্যা এবং সবুজায়ন কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তারেক রহমান। এছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের এলাকায় যেসব স্থানে সংস্কার দরকার সেগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব আরও জানান, জাতীয় সংসদ ভবনের স্বতন্ত্র স্থাপত্য শৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে একথা বলেন।
2: মাঠে কৃষিকাজ করে যে আয় করে সেটা তার জীবনযাপনের জন্য যথেষ্ট নয়। অর্থাৎ কৃষি কিন্তু এখন আর প্রফিটেবল না বলেই ওই পেশা ছেড়ে চলে যাচ্ছে সবাই। এই জায়গাটা আপনাদেরকে অ্যাড্রেস করতে হবে। এই ক্ষেত্রে সরকারকে এগিয়ে এসে কিছুটা ইনসেন্টিভ দেওয়া এবং কৃষিতে আপনারা অবশ্যই আমাদেরকে সরকারের তরফ থেকে কৃষকদেরকে তাকে সাহায্য করতে হবে।
0: রাষ্ট্রপতি কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের প্রণোদনা বৃদ্ধি এবং কৃষি গবেষকদের সুযোগ সুবিধা নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেন। কৃষিজমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, অতিরিক্ত সার মাটির ক্ষতি ও ফসলের গুণগত মান নষ্ট করছে। এক্ষেত্রে কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেশে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রথম দিনে দেবীর বোধনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। বাঙালি পঞ্জিকা অনুসারে শনি ও রবিবার এই দুদিন মহাসপ্তমীর বিহিত পূজা অনুষ্ঠিত হবে। বুধবার বিজয়া দশমীর মাধ্যমে এই দুর্গা উৎসব শেষ হবে। হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবছর সরকার নির্বাহী আদেশে দুর্গাপূজা উপলক্ষে তিন দিন ছুটি ঘোষণা করেছে। শুক্র শনিবার যুক্ত হয়ে বর্ধিত ছুটির ফলে 20 থেকে 24 অক্টোবর পর্যন্ত মোট 5 দিনের ছুটি পাওয়া যাবে। দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও মণ্ডপগুলো নান্দনিক রূপে সাজাতে ব্যস্ত আয়োজকরা। প্রতিমা শিল্পীরা প্রতিমার গায়ে বুলিয়ে দিচ্ছেন শেষ মুহূর্তের তুলির আঁচর। গত বছরের তুলনায় এবার পূজা মণ্ডপের সংখ্যা প্রায় 1500 বৃদ্ধি পেয়ে 33,851টিতে দাঁড়িয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এদিকে আজ রাজধানীতে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সারাদেশে পূজা মণ্ডপে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে 212,000 আনসার ও ভিডিপি সদস্য। তিনি বলেন, পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ ও বড় মণ্ডপগুলো চিহ্নিত করে সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। এছাড়া মাঠ পর্যায়ের দায়িত্ব পালনকারী সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, শারদীয় দুর্গাপূজায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে। তিনি আজ রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। মহাপরিচালক বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ, ঝুঁকি মূল্যায়ন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা তদারকি ও দ্রুত সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরে একটি সার্বক্ষণ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পাশাপাশি শারদীয় সুরক্ষা অ্যাপ এর মাধ্যমে যে কোনো সমস্যা বা জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্টরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দুর্গাপূজার আগমনী বার্তায় উৎসবের রঙে সেজেছে পুরান ঢাকার শাঁখারি বাজার। প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে শাঁখা পলা শাড়ি আর পূজার নানা উপকরণ কিনতে ভিড় করছেন ক্রেতারা। পছন্দের সামগ্রী বেছে নেওয়ার পাশাপাশি বাজেটের হিসাবও মিলিয়ে নিচ্ছেন অনেকে। ঐতিহ্যবাহী এই বাজারে পূজার কেনাকাটা নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এই উপলক্ষে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই উৎসবের কেনাকাটায় পুরান ঢাকার শাঁখারি বাজারে রয়েছে ঐতিহ্যবাহী পরিচিতি। পূজার প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে প্রতিমার সাজসজ্জা সবই মিলছে এখানকার দোকানগুলোতে। কেউ কিনছেন শাখা পলা, কেউ খুঁজছেন পছন্দের অলংকার। আবার প্রতিমার জন্য শাড়ি, মুকুট, পুতির মালা আর নানা সাজসজ্জার উপকরণ কিনতেও আসছেন ক্রেতারা।
4: এটা একটা আমাদের ঐতিহ্য, মানে আমরা যতই বৃষ্টি থাক রোদ হোক আমরা শপিং করবই, এটা আমাদের একটা মজা।
5: এখনো মেয়ের জন্য বাকি আছে, ছেলের জন্য বাকি আছে, এখন পূজোর শাখা কিনতে আসলাম। শুধু
6: পূজার জন্য অনেক কিছু কিনছি আরো কিনতে আসছি।
3: দোকান ভেদে রয়েছে নানা নকশা, মান ও দামের সামগ্রী। প্রতিমার মুকুটের সেট পাওয়া যাচ্ছে কয়েকশো টাকা থেকে কয়েক হাজার টাকায়। শাড়ি ও অলংকারের ক্ষেত্রেও রয়েছে পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ।
7: সবার শাখা থাকলেও আমাদের হিন্দু মা বোনেরা একজোড়া নতুন শাখা পরবে। এই দুর্গাপূজাটার মধ্যেই সবার শাখা পরে বিক্রিটা বেশি হয়।
8: বেশিরভাগই আপনার ইয়ার রিংটা বেশি চলে আর ফিগার রিংটা এগুলো একটু বেশি, আর এদিকে আমার ব্যস্তাইট গুলো খুব ভালো চলে।
3: শুধু কেনা বেচা নয়, শাঁখারি বাজারের প্রতিটি দোকানে সাজানো পসরা আর ক্রেতাদের আনাগোনা জানান দিচ্ছে উৎসবের আগমনী বার্তা। প্রজন্মের পর প্রজন্ম ধরে পূজোর সামগ্রী কেনা বেচার সঙ্গে জড়িয়ে থাকা এই বাজার হয়ে উঠেছে ঐতিহ্য ও উৎসবের এক পরিচিত ঠিকানা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ের ডাকভবনে বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
9: আমরা সো ফার সো গুড, আমাদের দুটো রিয়েক্টর আছে, আপনারা জানেন বড়শো রিয়েক্টর আছে, একটাকে ইনশাল্লাহ আমরা বাই এন্ড নভেম্বর মধ্যে অ্যারাউন্ড 300 মেগাওয়াটস ইলেকট্রিসিটি দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের ন্যাশনাল গ্রিডে। তারপরে এক নম্বর রিয়েক্টরটা শেষ করে আমরা তো আগামী বছরের জুনের দিকে রিয়েক্টর নম্বর টু যেটা ওইটাকে আমরা ফুয়েলিং দেওয়ার চেষ্টা করব।
0: ফকির মাহবুবানা বলেন, ডাক বিভাগকে আধুনিক, জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, ডাক সেবার প্রতি মানুষের আস্থা বাড়ছে এবং পার্সেল সেবায় ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। চিকিৎসা সেবার পরিধি বাড়ানো এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে 60টি ডায়ালিসিস মেশিন স্থাপনের পরিকল্পনার পাশাপাশি চিকিৎসকদের বদলি পদায়ন চালু হয়েছে অটোমেশন পদ্ধতি। এতে একদিকে বাড়বে বিশেষায়িত চিকিৎসা সেবার সুযোগ, অন্যদিকে গুরুত্ব পাবে চিকিৎসকদের মেধাযোগ্যতা ও পছন্দ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা পেতে ভোগান্তি কমানো এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী 6 মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে স্থাপন করা হবে 60টি ডায়ালাইসিস মেশিন। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে হেলথ সেন্টার এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এইসব উদ্যোগ বাস্তবায়নে ধাপে ধাপে পাইলট প্রকল্প চালুর কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
11: আগামী 6 মাসের ভিতরে আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে যেসব ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলি হেডকোয়ার্টারে 60টা ডায়ালিসিস মেশিন বসতেছে। ডেলি যদি 2টা করে ডায়ালিসিস করে 120টা রোগী আমার ওখানে আটকে যাবে এবং দৈনিক একটা সার্ভিসেস বাই 300-400 টাকা ওয়ান্টি, ওখানে তাদের ডায়ালিসিসের কস্টটা কমে যাবে।
10: স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে হেলথ ইন্স্যুরেন্স ব্যবস্থা কার্যকর করা দরকার জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়নে 1টি হেলথ সেন্টার ও 3টি করে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপন করা হবে। শুধু চিকিৎসা সেবার পরিধি বাড়ানো নয়, স্বাস্থ্য খাতের প্রশাসনিক ব্যবস্থাপনাতেও স্বচ্ছতা আনতে শুরু হয়েছে নতুন উদ্যোগ। চিকিৎসকদের বদলি ও পদায়নে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে অটোমেশন পদ্ধতি। প্রথম ধাপে নিজেদের পছন্দ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন পাচ্ছেন 87 জন চিকিৎসক। কার্যকারিতা পর্যালোচনা করে ভবিষ্যতে পুরো মন্ত্রণালয়কে অটোমেশনের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
11: আমরা উপজেলা লেভেলে 87 জন সম্মানিত ডাক্তারকে অটোমেশন পদ্ধতিতে আমরা ট্রান্সফার করতে যাচ্ছি, যেখানে কোনো বায়াসনেস নাই, কোন পলিটিক্যাল গন্ধ অতীতের সরকারের মতো নাই, কোন মুখ দেখা দেখি নেই। অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাপ্লিকেশন এন্ড মেরিট ইনশাল্লাহ আমরা 87 জনের অটোমেশনের মাধ্যমে বদলি শুরু করতেছি। এটার ফলাফল দেখব এবং ভবিষ্যতের জন্য আমরা আরো প্রস্তুতি নিব, যাতে পূর্ণ মন্ত্রণালয়কে আমরা অটোমেশন পদ্ধতি আনতে পারি।
10: বিশেষজ্ঞদের মতে, উদ্যোগগুলো কার্যকর হলে বিশেষায়িত চিকিৎসা সেবা পাওয়া সহজ হওয়ার পাশাপাশি স্বাস্থ্য খাতে যোগ্যতা ভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার পথ সুগম হতে পারে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
12: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে IMF এর উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ দেশের অর্থনৈতিক অগ্রগতিতে IMF সন্তুষ্ট। উল্লেখ্য, IMF ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা 12 অক্টোবর ব্যাংককে শুরু হয়েছে, চলবে আগামী 18 অক্টোবর পর্যন্ত। এতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতি নির্ধারক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, পাঁচবারের সাবেক সংসদ সদস্য, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল হাইয়ের নামাজে জানাজা আজ বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান মোহাম্মদ আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এরপর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উল্লেখ্য, মোহাম্মদ আব্দুল হাই গত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও দশ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা 331 দাঁড়িয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 1943 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদে শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন 23-এর উপনির্বাচন আগামী 12 নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য আগামীকাল মনোনয়ন ফর্ম বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছে। 45তম বিসিএস এ চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে 1,702 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
13: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
13: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
12: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আজ একটি স্কুলের ছাদ ধসে অন্তত 33 জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক নিহত হয়েছে। এছাড়া 20 জনেরও বেশি আহত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হতাহতদের বেশিরভাগই 13 বছরের কম বয়সী শিশু। পুলিশ জানায় স্কুলটির মালিককে গ্রেফতার করা হয়েছে এবং ভবনটির নির্মাণ কাঠামো নিয়ে তদন্ত চলছে। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মর্মান্তিক এই

0: নির্দিষ্ট কারণ জানায়নি। প্রতিবেদনে বলা হয়, যথাসময়ে একটি নতুন তারিখ ঘোষণা করা হবে। ইয়েমেনের হুথি গোষ্ঠী আজ সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে কোন হামলা চালানোর কথা অস্বীকার করেছে। সৌদি সমর্থিত জোট বাহিনী মদিনার দিকে নিক্ষেপ করা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসে দাবি করার কিছুক্ষণের মধ্যে এ প্রতিক্রিয়া জানানো হয়। হুতির সামরিক মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, মদিনায় হামলার বিষয়ে সৌদিদের দাবি নির্লজ্জ ও ডাহা মিথ্যা কথা। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯ টি-20 ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশ সময়ে বেলা ১১টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, লীগ পর্বে ৬টি ম্যাচের মধ্যে বাংলাদেশ নারী দল ৩টিতে এবং শ্রীলঙ্কা ৫টিতে জয়লাভ করে সিরিজের ফাইনালে উন্নীত হয়। ত্রিদেশীয় সিরিজের অপর দলটি ছিল স্বাগতিক পাকিস্তান। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে বললেন রাষ্ট্রপতি। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ, জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আগামী ৬ মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজে ৭টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করবে সরকার বললেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের প্রাণহানি। পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ৩৪। এবং আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯ টি-20 ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি জাওয়াদ অন্তু। আজকের সংবাদ পর্যালোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট RMMRU এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোনার মানুষ সম্মেলন ২০২৬ উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাষ্ট্রপতির অংশগ্রহণে আয়োজিত গতকালের অনুষ্ঠানটি। দীর্ঘ ৩ দশক ধরে অভিবাসন, শরণার্থী, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং প্রবাসী শ্রমিকদের অধিকার নিয়ে গবেষণা ও নীতি নির্ধারণে কাজ করে আসা প্রতিষ্ঠানটির এই আয়োজন শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নয়, বরং বাংলাদেশের অভিবাসন বাস্তবতা, প্রবাসীদের অবদান এবং তাদের অধিকার সুরক্ষার প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন যাত্রায় প্রবাসী বাংলাদেশিরা সমান অংশীদার এবং তাদের অবদানকে যথাযথ মর্যাদা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রপতির বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে যে বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স একটি প্রধান চালিকাশক্তি এবং এর পেছনে রয়েছে লাখো প্রবাসী শ্রমিকের শ্রম, ত্যাগ ও স্বপ্ন। এই অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল অভিবাসনকে শুধুমাত্র বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যম হিসেবে না দেখে মানবিক ও উন্নয়নমূলক দৃষ্টিকোণ থেকে মূল্যায়নের আহ্বান। রাষ্ট্রপতি উল্লেখ করেন, বিদেশে কর্মসংস্থানের জন্য অনেক শ্রমিক জমি বিক্রি করেন, ঋণ নেন কিংবা পারিবারিক সঞ্চয় ব্যয় করেন, কিন্তু বিদেশে গিয়ে অনেকেই প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, অনিশ্চিত চাকরি এবং চুক্তি অনুযায়ী বেতন না পাওয়ার মতো সমস্যার মুখোমুখি হন। তাই স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা, দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং অভিবাসন ব্যয় কমানোর প্রয়োজনীয়তার কথা তিনি জোর দিয়ে তুলে ধরেন। রাষ্ট্রপতি আরও বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক মিশনগুলোকে আরও কার্যকর ও শ্রমিক বান্ধব হতে হবে। বিদেশে যাওয়ার আগে কর্মীদের চাকরির শর্ত, বেতন, কর্মপরিবেশ এবং আইনি অধিকার সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তার মতে, সচেতনতা বৃদ্ধি পেলে প্রতারণার ঝুঁকি কমবে এবং অভিবাসীরা নিজেদের অধিকার সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হতে পারবেন। এ সময় তিনি দক্ষ জনশক্তি তৈরি ও প্রবাসীদের অধিকার নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগ, যেমন উপজেলা পর্যায়ে ভোকেশনাল ট্রেনিং সেন্টার খোলা, প্রবাসী কার্ড চালু ইত্যাদির কথা উল্লেখ করেন। এ সময় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করেন এবং তাদের ধন্যবাদ।

0: ধন্যবাদ জানান। তিনি প্রস্তাবিত অভিবাসন দশক বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রীকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য অনুরোধ জানান এবং একই সঙ্গে অভিবাসনের অধিক সুরক্ষা নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের সামগ্রিক অবদানের কথাও গুরুত্বের সঙ্গে উঠে আসে। রাষ্ট্রপতির ভাষায় 2025-26 অর্থ বছরে প্রবাসীরা 35 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা লাখো পরিবারের জীবনমান উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিকেও শক্তিশালী করেছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ, আমদানি ব্যয় মেটানো এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এই অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অভিবাসন খাতের ইতিবাচক উদ্যোগগুলোকে সামনে আনা এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুপ্রেরণা দেওয়ার প্রয়াস লক্ষ্য করা গেছে। বাংলাদেশের মতো জনবহুল দেশে অভিবাসন শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, বরং সামাজিক বাস্তবতারও একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন এবং প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করার প্রশ্নটি জাতীয় অগ্রাধিকারের বিষয়। আরএমএমআরইউ এর 30 বছরের পথচলা দেখিয়েছে যে গবেষণা, নীতিগত পরামর্শ এবং মাঠ পর্যায়ের কাজের সমন্বয়ের মাধ্যমে অভিবাসন খাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সব মিলিয়ে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল প্রবাসী বাংলাদেশীদের অবদানকে সম্মান জানানোর একটি তাৎপর্যপূর্ণ উপলক্ষ। একই সঙ্গে এটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক অভিবাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে। রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা উঠে এসেছে তার মূল সুর হল প্রবাসী শ্রমিকদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেই টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি হিসেবে প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিয়ে তাদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়াই ভবিষ্যতের অন্যতম বড় চ্যালেঞ্জ এবং অঙ্গীকার হওয়া উচিত। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। আজ গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI পরিদর্শন পরবর্তী মত বিনিময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এখন প্রচার করা হচ্ছে।
2: শ্রদ্ধা জানাতে চাই স্বাধীনতার ঘোষক এবং যিনি বাংলাদেশের অর্থনীতি একটা আমূল পরিবর্তন এনেছিলেন অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে, যিনি কৃষিতে একটা বিপ্লব এনেছিলেন, আমাদের সেই শহীদ প্রফেসর জিয়া রহমান সাহেব, যিনি শুধু 3.5-4 বছরের মধ্যে এই বাংলাদেশের রাজনীতিকে একটা আমূল সংস্কারের মধ্যে এনেছিলেন, একই সঙ্গে অর্থনীতিতে একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন। এর মধ্যে কৃষির যে সাফল্য এসছে তার খাল খনন কর্মসূচি থেকে শুরু করে উচ্চ ফলনশীল ধানের বীজ নিয়ে আসা থেকে শুরু করে এই কাজগুলো করে তিনি বাংলাদেশকে এই সময়ে একটি খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন। আমি কৃষিতে আপনারা যে গবেষণা করছেন সেই গবেষণার ফলগুলো আমরা কি পেয়েছি, আমি আজকে এই অল্প সময়ের মধ্যে প্রদর্শনীতে যা দেখলাম এবং আমি বাস্তবে যা দেখছি তাতে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই। কৃষি গবেষকদের, কৃষি বিজ্ঞানীদের এবং আমাদের কৃষি কর্মকর্তা, একই সঙ্গে সেই সমস্ত কৃষক ভাইদেরকে যারা রোদে পুড়ে ঘামে ভিজে মাটির সুতা গন্ধ মেখে নিয়ে আমাদের জন্য ফসল ফলান তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কতগুলো অবজারভেশন আছে, সেই অবজারভেশনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিশেষ করে কৃষি বিজ্ঞানীদের কাছে। আমার কাছে মনে হয় আমাদের এখনো যেগুলো ক্ষেত্রে ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো আপনাদের বোধ হয় আরো বেশি গবেষণার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। যে একটা সময় আসে যখন আলু চাষিরা একেবারেই দাম পায় না, আবার একটা সময় আসে যখন কোল্ড স্টোরেজে রাখা আলুর বীজগুলো তারা কিনতে যায় তখন সেটার দাম অনেক বেড়ে যায়, অর্থাৎ উৎপাদনের পরে কৃষকটা দাম পায় না, অন্যদিকে বিক্রি করতে যায় তখন সেটাও সে দাম পায় না, আমাদের ফসল রোপণ করতে চায় বপন করতে চায় তখন সেটারও দাম পায় না। আমি ক্ষেত্রে অনেক সময় বলেছি যে আমাদের আনফর্চুনেটলি যে এই প্রিজার্ভেশন অব এগ্রিকালচার প্রোডাক্ট এটার দিকে ওদের আরো বেশি নজর দেওয়া উচিত। আমাদের এখানে সেই ধরনের কোল্ড স্টোরেজ যা আমাদের শুধু আলু নয় অন্যান্য সবজি, টমেটো, ফল এগুলোকে দুদিন প্রিজার্ভ করে রাখার জন্য টেকনোলজি কিন্তু আমাদের এখনো ঠিক সেইভাবে আসেনি বা সেটা মাঠে বেশি মিনিট হয়নি। এই জায়গাটা মনে হয় আমি কৃষিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো, এই জায়গাটা তিনি একটু নজর দেবেন। একই সঙ্গে আজকে যে বিষয়টা এসছে প্রাইভেট সেক্টর ছাড়া কিন্তু এই বিষয়গুলোতে অগ্রগতির সম্ভাবনা খুব একটা থাকে না। সরকার সবসময় সম্ভব না, সরকারের পক্ষে যে তারা ব্যবসা করবেন মার্কেটিং করবেন এটা সম্ভব না, কিন্তু মার্কেটিং এর টেকনোলজি যদি দেওয়া যায়, প্রসেসিং প্রিজার্ভেশন টেকনোলজি যদি তাদেরকে দেওয়া যায় তাহলে নিশ্চয়ই প্রাইভেট সেক্টর অনেক বেশি আসবে। যেমন আনফর্চুনেটলি আপনার ওই আলু যখন আপনার আমাদের ধরেন ঠাকুরগা থেকে যখন আলুটা বেয়ে ট্রাকে ওঠে ঢাকার দিকে আসে তখন বিক্রি হয় 10 টাকা, আর এখানে এসে যখন পৌঁছায় তখন ক্রেতাকে কিনতে পায় 60-70-80 টাকায়। এই প্রবলেমটা আমাদের সলভ করা দরকার এবং সকল ক্ষেত্রে এই সমস্যাটাই থাকে অন্যান্য সবজির ক্ষেত্রে। এখন অনেকেই যারা কৃষি কাজ করছেন মাঠে গিয়ে দেখবেন যে শ্রমিক পাওয়া যায় না, কারণটা কি? কারণ হচ্ছে যে সেই যে ওখানে মাঠে কৃষি কাজ করে যে আয় করে সেটা তার জীবন যাপনের জন্য যথেষ্ট নয়। অর্থাৎ কৃষি কিন্তু এখন আর প্রফিটেবল না, প্রফিটেবল না বলেই ওই পেশা ছেড়ে চলে যাচ্ছে সবাই। এই জায়গাটা আপনাদেরকে অ্যাড্রেস করতে হবে, এই জায়গাটা আমাদেরকে খুঁজে বার করতে হবে যে আমরা কৃষিকে কি করে প্রফিটেবল করতে পারি। আমি এই ক্ষেত্রে মনে করি যে গভর্নমেন্টের যেটা কাজ সেই কাজটা হচ্ছে এই ক্ষেত্রে সরকারকে এগিয়ে এসে কিছুটা ইনসেন্টিভ দেওয়া এবং প্রণোদনা দিয়ে শুধু ইনসেন্টিভ গেল, অ্যাট দি সেম টাইম আপনার কৃষিতে আপনার অবশ্যই আমাদেরকে সরকারের তরফ থেকে কৃষকদেরকে তাকে সাহায্য করতে হবে। আমি একবার আপনার সুইজারল্যান্ড গিয়েছিলাম কৃষির ওপরেই একটা ইট ওয়াজ এ সামিট অন এগ্রিকালচার অন মাউন্টেন্স, এটার উপরে পাহাড়ে কিভাবে কৃষি নাপড়ে করে। আমি সেখানে গিয়ে যেটা আমি দেখলাম যে যারা ওখানে গরু চাষ করে অর্থাৎ ওখানে তো আপনার প্রচুর দুধ উৎপাদন হয় এবং সেই সঙ্গে আপনার ঘি হয়, সেই সঙ্গে আপনার চিজ হয়, চকলেট তৈরি করে, এগুলো ফ্যাক্টরি আছে আলাদা, কিন্তু গরুর যে উৎপাদন এটা প্রায় সব ইকোনমিক অ্যাক্টিভিটি যেখানে সাবসিডি দেওয়া হয় কৃষককে প্রায় 40%, সাবসিডি যদি না দেওয়া হয় তো কৃষক তো ওই কাজে যাবে না কারণ সেখানে তার কোনো প্রফিট থাকে না। আমি মনে করি যে আমাদের কৃষিতে এই বিষয়টা খুবই জরুরিপূর্ণ, সাবসিডি দিতে হবে এবং গভর্নমেন্টকে সেই হিসাবে কাজ করতে হবে। এটা খুব বাধা আসে, বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক IMF এরা সাবসিডি দিতে চায় না, কিন্তু আমাদেরকে আমাদের প্রয়োজনে আমাদেরকে কিন্তু এই সাবসিডি আদায় করতে হবে, গভর্নমেন্টকে দিতে হবে। অনেকগুলো বিষয়ে আমরা অনেক ভালো কাজ করেছি, পেঁয়াজে আপনারা যে কাজ করেছেন এটা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসাজনক এবং পেঁয়াজে প্রচুর আমদানি করতে হবে এবং আমাদের জন্য আমাদের ব্যয় তো অনেক বেশি, সেখানে আপনারা বলছেন যে এখন আমদানি একদমই করতে হচ্ছে না, এটা নিঃসন্দেহে অত্যন্ত একটা পজিটিভ ব্যাপার এবং আমি মনে করি এগুলোর জন্য আমাদের যথেষ্ট আরো বেশি কাজ করতে হবে। আপনার ফল, ফলের ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়েছি, এই আপনার এখন কাঁঠালের কথা বললেন, আমের কথা বললেন, লিচুর কথা বললেন নিঃসন্দেহে, কিন্তু এটা প্রসেসিং তো হয় না। আপনি লিচু অনেক করলেন তারপর লিচুর প্রোডাকশন এত বেশি হলো যে সেটা দাম কমে গেল, কৃষক আর দাম পেল না, কিন্তু এটাকে যদি প্রিজার্ভেশন এন্ড প্রসেস করা যায় তাহলে এটাকে আপনার লাভজনক করা যাবে। এই জায়গাটাতে আমাদের ঘাটতি আছে, টেকনোলজি যেটা সেই টেকনোলজির ব্যাপারে আমাদেরকে আরো বেশি উদ্যোগী হতে হবে। কৃষকেরা কৃষিতে অনেক বেশি সার প্রয়োগ করে এবং এটা আপনার আমাদের মাটিকে ধ্বংস করছে এবং গুণগত মান আমাদের ফসলের সেটাকেও নষ্ট করে দিচ্ছে। এই জায়গাটা আমার মনে হয় আপনাদের কৃষকদেরকে ভালোভাবে বোঝানো, অ্যাওয়ারনেসটা বাড়ানো এবং একই সঙ্গে অন্যান্য প্রযুক্তি যদি থাকে সেই প্রযুক্তি গুলো ব্যবহার করা। আমাদের এই যে জৈব পদার্থ উর্বরতা হ্রাস পাচ্ছে যেটাকে আমরা সাস্টেইনেবল টেকনোলজি বলি, টেকসই টেকনোলজি, এই জিনিসটা আমাদের কিন্তু খুব বেশি দরকার। কৃষিকে যদি আধুনিক করতে হয়, কৃষিকে যদি সত্যিকার অর্থেই বিশ্ব বাজারে প্রতিযোগিতার সঙ্গে প্রতিযোগিতামূলক করতে হয় তাহলে কিন্তু যার কাছ থেকে আপনি আশা করছেন সে ভালো উৎপাদন করবে, ভালো প্রযুক্তি দিবে, তাকে তো ভালো রাখতে হবে। আর একটা বিষয় আমি বলতে চাই, একটা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পরে এবং সেই সময় প্রায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার ফলে এমন একটা জায়গা নাই যেটাকে ভালো রেখে রাখা হয়েছে, সব ধ্বংস করেছে, বা অন্যান্য জায়গায় নেপোটিজম স্বজনপ্রিয়তা এমন ভাবে কাজ করেছে এবং দুর্নীতি যেখানে প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনার ধ্বংসের দিকে চলে গিয়েছিল। এখন সময় এসছে, সুযোগ এসছে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে একটা বিরল সুযোগ মিলেছে যে আমাদের ছেলেদের প্রাণের বিনিময়ে, জনগণের আন্দোলন এই সংগ্রামের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার সুযোগ পেয়েছি। আমাদেরকে এটাকে কাজে লাগাতে হবে, আমরা সবাই একটু ধৈর্য ধরে ধীরে ধীরে যদি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য ধরে কাজ করি তাহলে অবশ্যই আমরা এখানে সফল হতে পারবো বলে বিশ্বাস করি। এবং যারা

0: এর মধ্যে অনেক কিছু উদ্ভাবন করে গবেষণার মাধ্যমে আমাদের জাতিকে এগিয়ে নিচ্ছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ স্যার।
1: আজ গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI পরিদর্শন পরবর্তী মত বিনিময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এতক্ষণ প্রচার করা হল। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, পরিবেশনে এবার রয়েছে আধুনিক গান। শিল্পী বশিরুজ্জামান সাব্বির, প্রথম গানের গীতিকার মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি, সুর করেছেন মোহাম্মদ নাসির উদ্দিন।

0: আধুনিক গান শুনলেন বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশে পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানিও 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন। থাকুন সবসময় সচেতন, থাকুন নিরাপদ। প্রচারে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন কাকলি রায়ের কণ্ঠে।

কাকুলি রায়ের গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে। তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন।
0: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
0: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
1: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
0: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
0: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
0: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
2: জি অবশ্যই।
1: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
0: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
1: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
1: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
1: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
0: তারপর কি হইল?
1: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
0: কিন্তু আবার কি,
1: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
0: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
3: আমিন।
0: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
4: গাছ মানুষের বন্ধু, গাছ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি গাছ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। গাছ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ওষুধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশের গান শুনবেন অজিত রায়ের কণ্ঠে, গীতিকার জাহিদুল হক, সুরকার সুজেয় শ্যাম।

0: প্রিয় শ্রোতা, শুনলেন দেশের গান। নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন পাঁচমিশালির গান। শিল্পী আবুল বাশার শিকদার ও ডলি মণ্ডল, গীতিকার প্রাণগোপাল বিশ্বাস, সুরকার উজ্জ্বল সিনহা।

আধুনিক গান শুনবেন এবারে রুকসানা আহমেদ রুক্সির কণ্ঠে। গানের কথা লিখেছেন কামরুজ্জামান কাজল, সুর করেছেন মান্নান মোহাম্মদ।

0: শুনলেন পাঁচ বিশাল গান, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আমি সঙ্গীত শিল্পী লুইপা বলছি। আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, কিন্তু কিছু রোগ আছে আমাদেরকে অসুস্থ করতে চায়। তেমনি একটি রোগ হলো কলেরা। এটা ডায়রিয়া সংক্রামক রোগ। পাতলা পায়খানা এবং বমি হলো এই রোগের লক্ষণ। এতে পানি শূন্যতা দেখা দিলে বিপদও হতে পারে। দূষিত পানি এবং খাবার কলেরার বড় কারণ। তাই আমাদেরও উচিত নিরাপদ পানি ব্যবহার করা, পায়খানা ব্যবহারের পর ভালো করে হাত ধোয়া এবং খাবার ঢেকে রাখা। কলেরা নিয়ে কেন এত কথা বলছি? কারণ দেশের কোনো কোনো এলাকায় চলছে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026। এর মাধ্যমে দেশের 14টি ঝুঁকিপূর্ণ এলাকায় বিনামূল্যে 2 ডোজ মুখে খাওয়ার কলেরা টিকা দেয়া হচ্ছে। এই টিকা নিলে কলেরা হওয়ার ঝুঁকি কমে যায় এবং আক্রান্ত রোগের তীব্রতাও কমে যায়। এরই মাঝে প্রথম রাউন্ডে প্রথম ডোজ টিকা দেয়া শেষ হয়েছে। 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হচ্ছে। সাধারণত 2 থেকে 4 বছর বয়সী শিশুরা কলেরায় বেশি আক্রান্ত হয়ে থাকে। 1 বছর অথবা তার বেশি বয়সী যে কোনো সুস্থ ব্যক্তি এই টিকা খেতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত টিকা কেন্দ্রে কলেরার টিকা খাওয়ানো হচ্ছে। তাই আসুন কলেরা রোগের টিকা খাই, কলেরা থেকে রক্ষা পাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, দেশের গান শুনবেন মোহাম্মদ রাশেদউদ্দিনের কণ্ঠে। গানের কথা লিখেছেন মোহাম্মদ আব্দুল মজিদ, সুর করেছেন আনিসুর রহমান তনু।

দেশের গানটি শুনলেন মোহাম্মদ রাশিদ উদ্দিনের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আধুনিক গান শুনবেন। প্রথম শিল্পী মোহাম্মদ আব্দুল হক, গানের কথা লিখেছেন বেলায়েত হোসেন, সুর করেছেন লোকমান হাকিম।

প্রিয় শ্রোতা, শুনছেন আধুনিক গান। এবারে শুনবেন মোহাম্মদ আব্দুল হকের কণ্ঠ। গীতিকার মোহাম্মদ সাইফুল ইসলাম সাজু, সুর করেছেন লোকমান হাকিম।

0: শুনলেন আধুনিক গান।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: প্রিয় শ্রোতা, শুনবেন নজরুল সংগীত, প্রথম শিল্পী পুতুল দাস।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি লুলুয়া ইসাক মুন্নি। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। আজ সচিবালয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের পরিবেশ ভালো রাখতে সবাইকে দায়িত্বের বাইরে গিয়ে কিছুটা বেশি কাজ করতে হবে, নিজের সক্ষমতা কাজে লাগিয়ে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী বলেন, মানুষের প্রকৃতির সান্নিধ্য পাওয়ার মতো জায়গা বাড়াতে হবে, পাশাপাশি ছাদ বাগান, স্কুল বাগান সহ বিভিন্ন ভবনে আশেপাশে খোলা জায়গায় বাগান তৈরিতে মানুষকে উৎসাহিত করতে হবে। ঢাকার বায়ু দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, অনেক বছর ধরে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসছে, এটি দেশের জন্য লজ্জার। এ পরিস্থিতি পরিবর্তনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আজ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব নাজমুল হক এসব কথা জানান। তিনি জানান, জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা ও যথাযথ রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এছাড়া সংসদ প্লাজা ও এর আশেপাশের এলাকায় যেসব স্থানে সংস্কার দরকার সেগুলোকে চিহ্নিত করে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে একথা বলেন। রাষ্ট্রপতি কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের প্রণোদনা বৃদ্ধি এবং কৃষি গবেষকদের সুযোগ সুবিধা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। কৃষিজমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, অতিরিক্ত সার মাটির ক্ষতি ও ফসলের গুণগত মান নষ্ট করছে। এক্ষেত্রে কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেশে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রথম দিনে দেবীর বোধনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। বাংলা পঞ্জিকা অনুসারে শনি ও রবিবার এই দুই দিন মহাসপ্তমীর বিহিত পূজা অনুষ্ঠিত হবে। বুধবার বিজয়া দশমীর মাধ্যমে এই দুর্গোৎসব শেষ হবে। হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবছর সরকার নির্বাহী আদেশে দুর্গাপূজা উপলক্ষে তিন দিন ছুটি ঘোষণা করেছে। এদিকে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, ডাক বিভাগকে আধুনিক, জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী 6 মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 7টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠন সম্পর্কিত গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান। স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে হেলথ ইন্স্যুরেন্স ব্যবস্থা কার্যকর করা দরকার জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়নে একটি হেলথ সেন্টার ও তিনটি করে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপন করা হবে। আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ৩৩১ দাঁড়িয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৯৪৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯ টি-20 ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল 6:30 অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে আত্মসমালোচনা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনতে পাবেন সকাল 7:20। কৃষি বিষয়ে কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামুশির সকাল 8:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঢাকায় একসাথে সকাল 8:20। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শুনতে পাবেন সকাল 9:05। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনতে পাবেন সকাল 10:05। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11:30। এ সপ্তাহের নাটক ছোবল শুনতে পাবেন বেলা 3:10। রচনা জাহানারা আহমেদ, প্রযোজনা সৈয়দ দীপেন। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঢাকায় একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্ত শুনতে পাবেন বিকেল 5:50 এবং কৃষাণ বধূ সন্ধে 6:05। সন্ধে 7:05 শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধে 7:30। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনতে পাবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান প্রাণের মানুষ শুনবেন রাত 10:30। এছাড়া এফএম 90 MHz রাত 12:15 নিশতে অনুষ্ঠানে শুনবেন নাটক সোনার বালা, রচনা শামসুল আলম, প্রযোজনা আমিনুল হক। সবশেষে এফএম এর অনুষ্ঠান এফএম 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 MHz, এফএম 102 MHz ও এফএম 106 MHz সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রাতে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 20.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকাল 9টায় 63%, সন্ধ্যে 6টায় 56%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:32, অস্ত যাবে সন্ধ্যে 5:57। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা এখন শুনবেন পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
2: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তারজমা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।